আকাশবাণী মুর্শিদাবাদ। আজ শুক্রবার, 25শে বৈশাখ, 1948 শতাব্দ। 31শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ। 15ই মে, 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:01, সূর্যাস্ত হবে সন্ধে 6:07। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:55 হয়ে 54 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

স্বামী বিবেকানন্দ বলেছেন, সমুদয় শাস্ত্রে যা আছে তোমার নিজের মধ্যেই তা আছে, বরং তার চেয়ে হাজার গুণ বেশি আছে। নিজের উপর বিশ্বাস কখন হারিও না। এ জগতে তুমি সব করতে পারো, কখনো নিজেকে দুর্বল ভেব না। সব শক্তি তোমার ভিতর রয়েছে। আমার আত্মা অমর, মুক্ত, পবিত্র, এই বিশ্বাস চাই। এই বিশ্বাসই আমাদের মানুষ করে। বড় হতে গেলে কোনো জাতি বা ব্যক্তির পক্ষে যা প্রয়োজন, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, হিংসা ও সন্দিগ্ধভাবের একান্ত অভাব। যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট, তাহাদিগের সহায়তা। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করিতেছ। তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ, অন্ধকার হাত সরাইয়া লও, আলো দেখিতে পাইবে। অপরের জন্য ক্ষুদ্রতম কাজ করলেও নিজের ভিতরের শক্তি জাগ্রত হয়। এমনকি অপরের সামান্য কল্যাণ চিন্তা ক্রমশ মনের মধ্যে সিংহের শক্তি সঞ্চারিত করে। আমার উপর কেহ নির্ভর করে এবং আমি কাহারও উপকার করিতে পারি, এরূপ চিন্তা করাই অত্যন্ত দুর্বলতা। এই বিশ্বাস হইতেই আমাদের সর্বপ্রকার আসক্তি জন্মায় এবং এই আসক্তি হইতেই সকল

Julen Aubrey Tobani. দুই মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এখন ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন। এ আসরে আজ প্রথম শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

0: ভক্তিগীতির আসরের শেষ গান দোকানে শুনলেন মনোময় ভট্টাচার্য এবং অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হচ্ছেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভি ডি সতীশন রাজ্যপালের কাছে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন। আইপিএল ক্রিকেটে ধর্মশালায় গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হবেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্যসূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশে প্রধানমন্ত্রী রব জেটানের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সেখানে যান। প্রধানমন্ত্রী এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটিনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও 43 বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারাল্ড বিও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনেস গড স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য গবেষণা সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই

0: অক্ষর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। গতকাল নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের অবসরের এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্ব ব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি ল্যাভরাভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আজ সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিক্স @20 শীর্ষক এক অধিবেশনে এটি অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR-এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। কমিশন জানিয়েছে জনগণনার কাজের সঙ্গে সমন্বয় বজায় রেখে এই পর্বের SIR প্রক্রিয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া চলে। কেরলে কংগ্রেসের প্রবীণ নেতা VD সতীশন গতকাল সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে VD সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা উপস্থিত ছিলেন না। নতুন দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব VD সতীশনকে বিধানসভা দলের নেতা হিসেবে ঘোষণা করে। গত 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থিরুবনন্তপুরম এবং নতুন দিল্লিতে টানা 10 দিনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন CPM-এর বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকারপক্ষ ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপাল্লি জেলার টি সিরাসাপল্লি গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও এই অনুষ্ঠানে

0: প্রস্তুতি থাকবেন। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গতকাল বেজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে চীনের রাষ্ট্রপতির সঙ্গে ট্রাম্পের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্টেট সেটি তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোন এনগা এনগোকে। আইপিএল ক্রিকেটের ম্যাচে গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে দিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। আইপিএলের আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনৌতে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবর বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিন সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালিতে যাচ্ছেন। খবর পড়া শেষ হলো, পরের খবর জাতীয় সংবাদ 7:25।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে শুনলেন বাংলা সংবাদ আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

এখন একটু আপনাদের জানিয়ে রাখি আজ শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় সম্পর্কে, পরিবার। হ্যাঁ, আমাদের জীবনে পরিবারের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয় হল নিজের পরিবার। আজ আন্তর্জাতিক পরিবার দিবস। শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আজ থাকছি আমার শক্তির উৎস আমার পরিবার এই বিষয় নিয়ে। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা ভাগ করে নিন আমাদের সঙ্গে। খোলা থাকছে 9434921300 এবং 03482259648 এই নম্বর দুটি আপনাদের জন্য। আপনাদের সুচিন্তিত বার্তা আপনারা পাঠিয়ে দিতে পারেন আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে। আমার শক্তির উৎস আমার পরিবার।

102.2 মেগাহার্জে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী মনোজ মুরালি নায়ার।

রবীন্দ্রসঙ্গীতের আসরের শেষ গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন মনোজ মুরলী নায়ার, রেজবানা চৌধুরী বন্যা, অনিরুদ্ধ ঘোষাল এবং শ্রীকান্ত আচার্য। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন আজ প্রথম শিল্পী মান্না দে।

ফেরদৌস আরার কণ্ঠে শুনলেন নজরুল গিরির আসরের শেষ গানটি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপ থেকে। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ, ফসল বিষয়ক পরামর্শ বলিতে জানানো হয়েছে যে ধান চাষের ক্ষেত্রে ইতিমধ্যেই সংগ্রহ করে ফেলা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখবেন। আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের ক্ষেত্রে জানানো হয়েছে বজ্র ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়া সতর্কতায় বলা হয়েছে যে ফসলের ক্ষতির সম্মুখীন হতে পারে, এক্ষেত্রে গাছ হেলে পড়তে পারে বা মেকে যেতে পারে, সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরেও পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে, পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, আর কৃষিক্ষেত্রে স্প্রে করা, সার প্রয়োগ করা এগুলি ব্যাহত হতে পারে। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি দিন যাতে গাছ হেলে না পড়ে, জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়, পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক সার প্রয়োগ এড়িয়ে চলুন, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন, নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণগুলি নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার খবর জানিয়ে রাখি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে আজ জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী দুদিনে এই আবহাওয়া পরিবর্তনের সামান্য সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং কৃষি পরামর্শ। এখন লোকগীতি শুনবেন শিল্পী স্বাগত দেব।

লোকগীতি শুনলেন, শিল্পীরা ছিলেন স্বাগত দে এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। কিছুক্ষণের মধ্যে 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে শুনবেন স্থানীয় সংবাদ। সকাল 7:45 শুনবেন বাংলা ছায়াছবির গান। সকাল 8:00 শুভ সকাল লাইভ ফোন ইন। আজ বিষয় আমার শক্তির উৎস আমার পরিবার। আজ আন্তর্জাতিক পরিবার দিবস, তাই আজ শুভ সকাল অনুষ্ঠানে আমরা থাকছি আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে। সকাল 9:00 এবং 9:05 যথাক্রমে শোনা যাবে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজিতে সংবাদ। সকাল 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। সকাল 10:00 কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনতে পাবেন। বেলা 2:20 অনুরোধের আসর। আজ আপনাদের অনুরোধে রবীন্দ্রসঙ্গীত এই আসরে শুনবেন, উপস্থাপনায় দেবী সরকার মুখোপাধ্যায়। বিকেল 3:00 এবং 3:05 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে সংবাদ। বিকেল 3:10 দিনান্তিকা, উপস্থাপনায় দেবী সরকার মুখোপাধ্যায়। আন্তর্জাতিক পরিবার দিবস নিয়ে আজকের দিনান্তিকা। বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আজ বিকেল 3:30, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন, নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে শোনা যাবে। আজ বিকেল 5:15 অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সন্ধ্যে 6:00 শুনতে পাবেন এবং 6:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি।

6:30 কর্মখালী সংক্রান্ত খবর জীবিকার জন্য কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ শুনবেন সন্ধ্যে 6:35। নির্বাচিত ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে শোনা যাবে আজ 6:40। অতুল প্রসাদের গান শুনবেন 6:55। 7:10 শ্রোতা বন্ধুদের চিঠিপত্র নিয়ে আজ সন্ধ্যায় 7:30 বিজ্ঞাপনী অনুষ্ঠান কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35 এবং কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় সংবাদ রেলে করে শোনানো হবে 7:50। দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ শুনবেন পরপর রাত 8:00 এবং 8:05। আরও একটি বিজ্ঞাপনী অনুষ্ঠান 8:10 এবং 8:25 শুনতে পাবেন। নির্বাচিত বাংলা আধুনিক গান রাত 8:35 শুনবেন। নিউজ অ্যাট 9 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 9:15। বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রেলে করে আপনাদের শোনানো হবে। রাত 10:00 শুনবেন কলকাতা কেন্দ্রের

বাংলা সংবাদ রাত ১০টা বেজে ১০ মিনিটে বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান মজলিস। আজকের বিষয় তার আর পর নেই। উপস্থাপনায় ফেরদৌসারা বেগম। রাত ১১টায় আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্রের বাংলা এবং স্থানীয় সংবাদ। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হচ্ছেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 200 জন। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা দেবেন। ছদিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলেই মনে করা হচ্ছে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে, গত বছর সংযুক্ত আরব আমিরশাহি ছিল ভারতের অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির প্রায় 40% সরবরাহ করে থাকে। ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবে নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী জব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেল এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলির মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলিকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন যে, প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন।
2: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
1: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরাও, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামেলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনাই হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিকস অ্যাট টোয়েন্টি শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পুত্তাপুত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরসাপল্লি গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই স্কিমের অধীনে অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডস, বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে এটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সোনা আমদানির জন্য অ্যাডভান্স অথরাইজেশন কেবল তখন ইস্যু করা হবে যদি আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যে থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে এবং 200 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি তাঁদের প্রতি 3 ঘণ্টা অন্তর ক্ষতিপূরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে প্রয়াগরাজ, ভাদোহী, মির্জাপুর, ফতেপুর এবং বারাণসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর IMD। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, ওড়িশা, ত্রিপুরা ও মিজোরামে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষে কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও দুদেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্টেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগা এনগোকাকে। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম সোনা জয়। ধর্মশালায় IPL ক্রিকেটে গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে হারিয়ে দিচ্ছে পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। IPL এ আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিন সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। খবর শেষ হলো স্থানীয় সংবাদের পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। শিশু ও মহিলাদের জন্য চালু হয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতোমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথামাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রথীনবাবু বলেছেন, দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে। পুর নগর উন্নয়ন এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এখন থেকে শিশু মহিলাদের জন্য পৃথক হেল্পলাইনের বদলে একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর চালু করা হবে। নম্বরটি হল 1-8-1।
2: কেউ বলবে না আপনাকে কি পড়তে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। 181 উইমেন হেল্পলাইন নাম্বার চালু করবো খুব তাড়াতাড়ি, এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিং এর মাধ্যমে আপনি কোথায় রয়েছেন সঙ্গে সঙ্গে সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে।
0: একই সঙ্গে বেআইনি পার্কিং নিয়েও কড়া অবস্থা নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করা যাবে। অবৈধ পার্কিং ফি তোলা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া বিএসএফের আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য সরকার গতকাল আরও এক দফা বৈঠক করেছে। নবান্নে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদবের পৌরোহিত্যে সীমান্তবর্তী বিভিন্ন জেলা জেলাশাসক ও ব্লকের বিএলওদের নিয়ে এই বৈঠকে অরক্ষিত সীমান্তে ফেন্সিং ও আউটপোস্ট তৈরির জন্য কত পরিমাণ জমি লাগবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জমির ক্ষতিপূরণ বাবদ কত টাকা জমিদাতাদের দিতে হবে তার হিসেব করতেও বলা হয়েছে। উল্লেখ্য, 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন। দায়িত্বশীল আচরণ, জন অংশীদারিত্ব এবং আত্মনির্ভরতার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে দেশকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব বলে এক বার্তায় তিনি উল্লেখ করেছেন। রাজ্যপালের মতে, জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ও পুলকারের ব্যবহার, ভোকাল ফর লোকালকে সমর্থন, দেশীয় পর্যটনের প্রসার, সোনা কেনার ক্ষেত্রে সংযম এবং কৃষিকাজে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়ার মতো পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে মজবুত করবে। কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এক জনস্বার্থ মামলায় গতকাল বলেন, কোন আক্রান্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখেই তার দোকান বা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তাকে আগের অবস্থাতেই তা ফেরত দিতে হবে। পাশাপাশি 5 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতেও বলা হয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনজীবী পরিচয় দিয়ে কলকাতা হাইকোর্টে যে সওয়াল করেছেন, আইনজীবীদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বার কাউন্সিল অফ ইন্ডিয়া সে ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। বার কাউন্সিলের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমন্ত সেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কবে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন সেই তথ্য যাচাই করা প্রয়োজন।
3: মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। এই সবে সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো ওনার সার্টিফিকেট অফ রিজাম্পশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত, আর এটায় যদি উনি রিজাম্পশন সার্টিফিকেট না নিয়ে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি।
0: উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য গতকাল সকালে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আদালতের বাইরে মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে স্লোগান শুরু হলে সাময়িক উত্তেজনা ছড়ায়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাকলি ঘোষ চৌস্তিদারকে। এই পদে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল কালীঘাটে দলীয় সাংসদদের নিয়ে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হয়েছে প্রিয়দর্শিনী মল্লিককে। তাকে চিঠি দিয়ে কথা জানিয়ে দিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের উপসচিব। আশুতোষ কলেজের সহকারী অধ্যাপকের পদে প্রিয়দর্শিনীকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যকে প্রতিহিংসা রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। এবছর 4 মে ফল প্রকাশের পর যারা বিজেপির পতাকা নিয়ে কাজ করছে তারা কেউই দলের কর্মী নয় বলে বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট জানান। প্রয়োজনে তাদেরকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন সৌমিকবাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আজ শুরু হচ্ছে। নিউগড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে 2 দফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় আজ রাত 8টা থেকে সোমবার 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় আগামী শুক্রবার 22 মে রাত 8টা থেকে পরের সোমবার 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজের জন্য আগামী রবিবার 17 মে মেট্রোর ব্লু লাইন করিডোরে শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করবে না। তবে ওই দিন মহানায়ক উত্তম কুমার এবং দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনাবাবপুর তোলাবাজি প্রতারণায় এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি এবং বালিপাচার মামলায় গতকাল তাকে সিজু কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। 10 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করে। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে তোলা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে নিয়ে গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ঘটনাস্থল ঘুরে দেখেছে। কেন্দ্রীয় গোয়েন্দারা প্রথমে 1271 নম্বর রেলগেট লাগো এলাকায় যান। ওই জায়গা থেকে খুনে ব্যবহৃত মোটরবাইকটি উদ্ধার হয়েছে, সেখানে ভিডিওগ্রাফি করেন তারা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ISL ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি FC বিরুদ্ধে খেলবে। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা এবং স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। আজ প্রথম গানটি আশা ভোঁসলের কণ্ঠে শুনবেন, লালকুঠি ছবি থেকে।

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারের শিল্পী কিশোর কুমার, ছবি প্রার্থনা।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: স্রোতে ভেসেছি।
1: মান্না দে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গানটি শুনছিলেন শঙ্খবেলা ছবি থেকে। বাংলা ছায়াছবির আসরের শেষ গানটি শুনবেন শ্যামল মিত্র এবং সবিতা চৌধুরী দ্বৈত কণ্ঠে, ছবি লাল পাথর।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

0: নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত আর সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিই আজকের শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর সঙ্গে আমি মানসী। বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বই একটি পরিবার। কিন্তু এই বিশাল বিশ্বের ক্ষুদ্রতম এবং সবচেয়ে শক্তিশালী একক হল আমাদের নিজস্ব পরিবার। একটি শিশুর জন্ম থেকে শুরু করে তার বেড়ে ওঠা, মূল্যবোধ শিক্ষা এবং নিরাপদ আশ্রয়ের একমাত্রই ঠিকানা কিন্তু পরিবার। হ্যাঁ, আজ 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। বিশ্বব্যাপী আজকের এই দিনটিতেই পালন করা হয়ে থাকে পরিবার দিবস। পরিবারের গুরুত্ব এবং সমাজে এর ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই কিন্তু আজকের এই দিনটির মূল উদ্দেশ্য। আজকে আমরা তাই শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকব পরিবার নিয়ে। আমরাও তো একটি পরিবার, তাই না? এই যে অদৃশ্য একটা বন্ধন আমাদের রয়েছে, তো শুনবো আপনাদের কাছ থেকে টুকরো টুকরোভাবে নানা কথায় বার্তায় আজকের এই বিষয়, আজকের নির্দিষ্ট দিনে যে বিষয় নিয়ে আমরা রয়েছি। আমার শক্তির উৎস আমার পরিবার। ইতিমধ্যেই বন্ধুরা আসছেন আমাদের টেলিফোন লাইনে, আর তাদের পাঠানো মেসেজগুলোও কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। আমি চেষ্টা করছি পড়ে ফেলার সময়ের মধ্যে, কিন্তু তার আগে বন্ধু তো অপেক্ষা করছেন, তার কাছে চলে যাই। একদম আপনাদের সঙ্গেই আজকে থাকছি এই একটি ঘন্টা আন্তর্জাতিক পরিবার দিবস নিয়ে আপনাদের কথায়। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, সুপ্রভাত, বলুন কে বলছেন, কোথা থেকে? স্বাগত দাদা, শুভেচ্ছা রইল, বলুন।
1: আজকের বিষয় আমাদের পরিবার। তো আমাদের পরিবার বলতে আমরা পরিবারের চারজন ছিলাম দিদি ভাই। আমার দুই মেয়ে

0: জামাইরা আসে তখন আমার পরিবারটা খুব বড় হয় এবং সেই পরিবারে আমি খুব আনন্দ করি দিদি ভাই।
1: আচ্ছা, খুব ভালো থাকুন, এভাবেই সকলে সকলের সঙ্গে নিবিড় বন্ধনে জড়িয়ে থাকুন। এবার চলে যায় আপনাদের পাঠানো যে বার্তা। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকাল দিদি, আশা করি ভালো আছেন। আজকের বিষয় বিশ্ব পরিবার দিবস। মানুষ সমাজ বদ্ধজীব, আর সমাজ তৈরি হয় পরিবার নিয়ে। আগের দিনে পরিবার ছিল একসঙ্গে অনেক বড় পরিবার, বর্তমানে সেই পরিবার খুব ছোট হয়ে গেছে। আমার পরিবারে মোট সদস্য সংখ্যা 7 জন। আমার পরিবার সুখী পরিবার, প্রতিটি পরিবার সুখে থাকুক এই কামনা করি। আজ এটুকুই বললাম, ভালো থাকবেন। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, তার কাছে যাব। নমস্কার, কে আছেন? হ্যালো, শুভ সকাল, বলুন কে বলছেন, কোথা থেকে?
2: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
1: স্বাগত দাদা আজকের অনুষ্ঠানে।
2: আমার শক্তির উৎস আমার পরিবার, নিপাট সত্য কথা, কিন্তু পরিবার ভেঙে ফেলা হয়েছে, সমাজকে দুর্বল এবং স্বদেশকে রুগ্ন করে দেশটা চলেছে। আজকে কিন্তু পরিবর্তন এসেছে, স্বদেশ সমৃদ্ধ হচ্ছে, পরিবার সমাজকে আর্থ সামাজিক দিক থেকে আত্মনির্ভর করে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। স্বচ্ছ সুস্থ রাজনীতি বাতাবরণে সবকিছু ইতিবাচক হয়ে যায়, রাজনীতির সদিচ্ছা দেশের সব দুঃখকষ্ট মুহূর্তে দূর করে দেয়, সেই দিকেই স্বদেশ এগিয়ে যাচ্ছে। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের আজকে এই আন্তর্জাতিক পরিবার দিবসে আমরা রয়েছি, আমার শক্তির উৎস আমার পরিবারের বিষয় নিয়ে। আপনারা আমাদের নির্দিষ্ট নম্বরগুলি খোলা রয়েছে, আসুন আপনাদের মতামত নিয়ে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
3: হ্যাঁ দিদি নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল, বলুন।
3: হ্যাঁ, আমি বীরভূমের, শুভ সকাল, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ দাদা, স্বাগত, বলুন।
3: হ্যাঁ বলছি দিদি, একটা পরিবার এখন আমার, মানে ধরুন আমাদের যৌথ পরিবার, তো এই যৌথ পরিবারের থেকে আমরা যে জিনিসটা শিখেছি, হ্যাঁ, তাতে করে একটা মনের জোর, যে মনের জোর, ধরুন এই যে আমাদের পরিবারের একজন, এই গতকাল যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো, তাতে করে যে প্রত্যাশিত তার রেজাল্ট হয়নি, তাতে করে পরিবারের যে সদস্যরা তাকে কিন্তু মানসিক ভাবে শক্তি জুগিয়েছে
1: এবং বলেছে, সবসময় পূরণ হয় না, এর মনে নাই,
3: পূরণ হয় না দিদি, কিন্তু সেটা, হ্যাঁ, এবং
1: সেই পূরণ না হওয়া যাবে, হ্যাঁ, জীবনে গিয়ে চলবে, তবুও শুভেচ্ছা রইল তার জন্য।
3: হ্যাঁ, তো এই যে পরিবার, ধরুন রেজাল্টটা ঠিক না হওয়ার জন্য সে যে মানসিক ভাবে, হ্যাঁ, মানে প্রচন্ড ভাবে ভেঙে পড়েছিল, এবং সেখান থেকে তাকে শক্তি যোগানো, তাতে যে, হ্যাঁ, মানে সে যেন অন্য পথে দিতে
1: পারে, তার পাশে, তাই তো?
3: হ্যাঁ, পরিবার, পুরো পরিবার তার পাশে, এবং এখানে যদি সফল, এবং তাকে এটাই বোঝানো হয়েছে যে সফলতা জীবনে কিন্তু সবসময় আসে না, সফলতা অর্জন করতে হয় নিজের পরিশ্রম দিয়ে। তো যাই হোক, যে রেজাল্টটাই হয়েছে সেটা কিন্তু খুব ভালো, এবং সেটাই আমরা তাকে বলেছি, এবং তাতে করে সেই মানসিক শক্তিটা পেয়েছে এবং এগিয়ে যাবার আরো যে, মানে প্রেরণাটা, সেটা আমরা কিন্তু তাকে দিয়েই রেখেছি।
1: যে কোনো একটা পরীক্ষার নম্বর বলুন, রেজাল্ট বলুন, মানুষের ভবিষ্যৎ তো নির্ধারণ করতে পারে না, তাই না? আর এই যে আজকে যে বিষয় নিয়ে আমরা রয়েছি, এই যে পরিবার, তাহলে পরিবার কেন? সুখে দুঃখে আনন্দে আবেগে সব সময় আমরা একে অপরের সাথে থাকব, এটাই তো পরিবার, একটা বন্ধন, তাই না? অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন,
3: দিদি ভালো থাকবেন, ধন্যবাদ,
1: খুব ভালো থাকুন আপনারা সকলে। আচ্ছা, এবার চলে যাব আপনাদের পাঠানো মেসেজে। শুভ সকাল, আজকের বিষয় দিয়েছেন আমার শক্তির উৎস আমার পরিবার, এ বলেই শুরু করেছেন তার যে বার্তা হোয়াটসঅ্যাপে এসেছে, আব্দুল হাদি খৈরাটি সাগর দিকে মুর্শিদাবাদ থেকে। খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন, গাছ যেমন খাদ্য সংগ্রহ করে মাটি থেকে, তেমনই একজন মানুষ তার জীবনের চলার পথ নির্ধারণ করে তার পরিবারের সদস্যদের কাছ থেকে। একজন আদর্শবান মানুষ যখন তার সংসার গড়ার জন্য কিছু করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে থাকে, তখন সবার আগে দরকার হয় তার পরিবারের সদস্যদের সহযোগিতা। একটা পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে কর্তার সাথে সদস্যদের সহযোগিতা একান্ত প্রয়োজন হয়ে পড়ে। একইভাবে আমার পরিবারের কোনো কাজ করতে গেলে পরিবারের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করব এবং কাজটিকে সুন্দরভাবে সমাধান করতে পারব। তাই বলি, আমার শক্তির পেছনে আছে আমার পরিবারের শক্তি। আব্দুল হাদি সাগর দিকে মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। ঠিকই তাই, পরিবার হলো একটা শক্তি, সেই শক্তি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। সঙ্গে কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ, শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন ফোনের উপরে, হ্যালো, সঙ্গে কে আছেন?

0: কেউ রয়েছেন ফোনের অপপ্রান্তে। আজকে আমরা শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে বিষয় নিয়ে, আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে আজ আমাদের বিষয়, আমার শক্তির উৎস আমার পরিবার। নমস্কার, কে সঙ্গে আছেন? হ্যালো,
1: তপন দা, সোরাহাট থেকে।
0: নমস্কার দাদা, বলুন।
1: দিদি ভাই, সঙ্গে আমি একমত নয়, আমার সবচেয়ে উৎস আমার পরিবার। পরিবার তো অবশ্যই থাকবে, তবে আমার পাশের যারা পরিবার আছে তাদের সঙ্গেও মানে সম্পর্ক ভালো থাকে। হ্যাঁ
0: দেখুন, আমি আমি শুরুতেই কিন্তু বলেছি যে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বই কিন্তু আমাদের একটা পরিবার, তাই না? এবার তার মধ্যে একটা একক ক্ষুদ্রতম অংশ হলো আমাদের পরিবার।
1: ভাঞ্জা ভাই, আমার একটা পরিবার। হ্যাঁ, এই পরিবার আমার পাশে এসে সুখে দুঃখে দাঁড়ায়, এই জন্য এরাও আমার পরিবার। আর একটা বলি, সবচেয়ে এখন আমাদের বড় পরিবার হচ্ছে আকাশবাণী মুর্শিদাবাদ, জানে? ওই যে দিদি ভাই দাদা ভাইরা আসে, ঝড় বৃষ্টি তুফান মাথায় করে তারা আমাদের সঙ্গে থাকে, তাই কি না?
0: একদমই তাই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, অনেক অনেক ধন্যবাদ। সমগ্র বিশ্বই কিন্তু আমাদের কাছে একটা পরিবার, আন্তর্জাতিক পরিবার দিবস। শুধু কি আমার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ তা তো নয়, আমাদের পরিবার একটা তার ক্ষুদ্রতম একক আমরা বলতে পারি। আমার পাড়া পড়শিকে নিয়ে আমার পরিবার গড়ে উঠতে পারে, আমার আত্মীয় স্বজনকে নিয়ে আমার পরিবার গড়ে উঠতে পারে, কিন্তু সবসময় আমরা যেটা দেখি যে শুরুটা কিন্তু আমাদের পরিবার থেকে হয়, তাই না? তারপর আমরা একে একে বিস্তারিতভাবে সেই যে সর্ববৃহৎ পরিবারের কথা ভাবি। পরিবার হলো একটা নিরাপদ আশ্রয়, তাই না, আমাদের সকলের কাছে। পরিবারের অপরিসীম গুরুত্বকে সম্মান জানাতে আর পারিবারিক যে বন্ধন, সে বন্ধনকে দৃঢ় করতে কিন্তু প্রতি বছর 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়। পরিবারের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যেই 1989 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল। পরবর্তীতে 1993 সালের 20 সেপ্টেম্বর এক বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি বছর 15ই মে অর্থাৎ আজকের এই দিনটিকেই আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা হবে। 1994 সাল থেকে তাই আনুষ্ঠানিকভাবে এই দিবসটির পথ চলা শুরু হয়। প্রতি বছর জাতিসংঘ এই দিবসটির জন্য একটি থিম নির্ধারণ করে থাকেন বা প্রতিপাদ্য আমরা যত বলি। আমরা যদি দেখি যে এই পরিবার দিবস কেন, কি এর গুরুত্ব, তাহলে দেখুন আমরা দেখতে পারি যে বর্তমান ব্যস্ত যান্ত্রিক জীবনে মানুষ কিন্তু ক্রমশই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, একান্নবর্তী পরিবারগুলো ক্রমশ ভেঙে যাচ্ছে, পরিবার তৈরি হচ্ছে এককভাবে, যার ফলে অনেক ক্ষেত্রে তৈরি হচ্ছে একটা মানসিক দূরত্ব। তো এই দিবসের হয়তো মূল উদ্দেশ্য আমরা বলতে পারি যে পারিবারিক যে বন্ধন সেটাকেই আরও আরও দৃঢ় করে তোলা। এবার চলে যাই আপনাদের পাঠানো যে মেসেজ আমাদের কাছে এসেছে। লিখছেন গান্তনগর থেকে সুব্রত দত্ত, সকলকে বিশ্ব পরিবার দিবসের শুভেচ্ছা জানাই। আমরা সকলেই কোনো না কোনো পরিবারের সদস্য, আর এই পরিবারের ধারণা বহু প্রাচীন, এখন বিলুপ্ত প্রায় হলেও একান্নবর্তী পরিবারের সূক্ষ্ম স্মৃতি সুন্দরভাবে ধরা রয়েছে আমাদের স্মৃতিতে। দিনশেষে আমরা সবচেয়ে নিরাপদ, সবচেয়ে শান্তি, সবচেয়ে মধুর আশ্রয় খুঁজে পাই আমাদের পরিবারের কাছেই। পারিবারিক সুশিক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার প্রথম পাঠ দেয়। পরিবারের প্রত্যেকেরই পারস্পরিক সম্মান প্রদান, মর্যাদা রক্ষা ও সুস্থতার দিকে নজর দিয়ে এক একটি সুন্দর পরিবার গঠনের মাধ্যমে সমাজ তথা দেশকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব রয়েছে আমাদের। আমার পরিবার যেমন আমার সম্মান, আমার মর্যাদা, আমার শক্তি, ঠিক তেমনই আমার সমাজ তথা দেশের সম্মান মর্যাদা বৃদ্ধি করে, আমাদের দেশেরও শক্তি বহুগুণ বাড়িয়ে দিতে সক্ষম। দেশের অসংখ্য ছোট বড় দায়িত্বশীল পরিবারগুলি সম্মিলিতভাবে এটা করতে পারে। আসলে একটা দেশের ভিত্তি হলো দেশের শক্তিশালী সুন্দর ছোট বড় পরিবারগুলি। সবাই খুব ভালো থাকবেন এই বলেই তার বার্তা আমাদের কাছে পাঠিয়েছিলেন এবং শেষ করেছেন সুব্রত দত্ত কান্তনগর থেকে। হ্যাঁ, একদমই তাই, আমরা সত্যিই একটা বৃহত্তর পরিবার, আমরা সকলে ভালো থাকবো, আমরা নিবিড় বন্ধনে আবদ্ধ থাকবো, এটাই চাই। শ্রোতা বন্ধুর কাছে যাই, তিনি কি বলছেন একটু শুনে নেব। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি

0: সারাদিন উদয়পাড়া গোয়ালগান থেকে বলছি।
1: বলুন,
0: আজকে আজকের বিষয় হচ্ছে যে
1: পরিবার দিবস, আন্তর্জাতিক পরিবার। হ্যাঁ,
0: তো প্রত্যেকটা পরিবারই যে সমস্ত সদস্য থাকে সেই সদস্যদের যে শক্তির উৎস আর কি, সেই পরিবারের যে পারিবারিক শক্তি তার উৎস পরিবারের সাহায্য সহযোগিতা, পরিবারের ভূমিকা, এটা অনিশ্চয় কার্য। যাই হোক, পরিবার বলতে গেলে যেমন একটা পরিবারের ছেলে মেয়ে নিয়ে বাবা মা এবং নিয়ে যাতে পরিবার গড়ে উঠে সেই পরিবারই পরিবার শুধু নয়। আমার মনে হয় যে আমার দেশ গোটা আমার পরিবার। আর যেমন আমি ভারতবর্ষের একটা রাজ্যে পশ্চিমবাংলার একটা শহর সংলগ্ন গ্রামে বাস করি, আমার পরিবার আছে, আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, কিন্তু আমি যে দেশে বাস করি, যে জায়গায় বাস করি, সেই জায়গা সমস্ত পরিবার সেই জায়গার সেই দেশের যে সমস্ত পরিবার, সমস্ত পরিবারই আমার পরিবার। অর্থাৎ গোটা দেশটাই আমার পরিবার হিসাবে আমাকে দেখতে হবে, আমাকে গণ্য করতে হবে। কাজেই আমার পরিবার, আমার ভারত যদি সমৃদ্ধিশালী হয়, শক্তিশালী হয়, তাহলে আমারও শক্তি বাড়বে, আমিও সমৃদ্ধ হব।
1: একদমই তাই, একদমই তাই, ঠিকই বলেছেন আপনি। আমরা ওই যে বললাম বৃহত্তর পরিবার, তার মধ্যে একটা ক্ষুদ্রতম একক হলো আমাদের নিজস্ব পরিবার। খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আমাদের। এবারে চলে যাই আপনাদের পাঠানো বার্তায়। চন্দ্রনাথ সাহা লিখছেন কান্তনগর বহরমপুর থেকে। নমস্কার, আমার পরিবার। কি অদ্ভুত শক্তির উৎস এই পরিবার। তিলে তিলে গড়ে ওঠা এক পরিবারের সর্বাঙ্গে যেমন থাকে ভালোবাসা, তেমনি সুস্থিত শৃঙ্খলা। স্বজনে মিলে একসাথে বাস করার মানসিকতা পরিবারকে দিতে পারে ভয়হীন নিরাপত্তা। পরিবার হয়ে ওঠে প্রতিদিনের উৎসব মুখর। আমার পরিবার আমার শৈশবের আঙুল ধরে হাঁটা শেখা, আমার শিক্ষা, সংস্কৃতি, শাসন, দুই পা ও পেশির শক্তি, আমার মুহূর্তের ভালোবাসা। ছোট থেকেই 17 সদস্যের যৌথ পরিবারে বড় হয়েছি। পরিবারের প্রতিটি ইঁটের গন্ধ খুব চেনা, দূর থেকেও ভালোবাসার সেই পরশ অনুভব করি। পরিবারে থেকেই পরিবার গঠনের শিক্ষা পেয়েছি, শিখেছি সুখী থাকার মন্ত্র। এই বার্তাটি আমাদের কাছে পাঠিয়েছিলেন, ধন্যবাদ। শুভ সকাল দিদি ভাই। এবারে পড়ছি রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। পরিবার একটি শিশুর জন্য প্রথম বিদ্যালয় হিসেবে কাজ করে। শিক্ষা, সংস্কৃতি, শিষ্টাচার ও সম্পর্কের জ্ঞান নিয়ে পরিবার আমাদের জীবনের পথে চলতে শেখায়। আমি ছোটবেলায় পরিবারের কাছে শিখেছি নীতি নৈতিকতা। আমার পরিবারের মানসিক সমর্থনই প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করেছে। বিয়ের পূর্বে মা বাবা ও দাদাদের সমর্থন পেয়েছি জীবনের সঠিক পথে চলার জন্য। বিয়ের পর আমার জীবন নৌকার বৈঠাটি শক্ত হাতে আমার সঙ্গে ধরেছেন আমার স্বামী। উনার সহযোগিতা ছাড়া আমি জীবনটাকে ভালোভাবে সাজাতে পারতাম না। পরবর্তীতে হাত বাড়িয়ে দিয়েছে আমার মেয়ে। পরিবার হচ্ছে শক্তিস্তম্ভ, কারণ পরিবারই প্রতিকূলতা ও নিঃসঙ্গ সময়ে পাশে থেকে সঠিক পথ খুঁজে বার করতে সাহায্য করে। রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন। এবারের যে বার্তা, রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল। আজকের বিষয় খুব সুন্দর, আমার শক্তির উৎস আমার পরিবার। হ্যাঁ, সত্যি আমার শক্তি যদি ভালো হয়, আমার আদর্শ শক্তি যদি ভালো হয়, আমার চলাফেরার শক্তি যদি ভালো হয়, সেটাই আমার সত্যি। আমার কথা বলার মানুষ হতে ভালোবাসার শক্তি যদি ভালো হয়, সেটাই আমার পরিবার। সত্যি আমার সম্মানে বেঁচে থাকবে আমার পরিবার। আমি জেনে এসেছি মহাপুরুষেরা অমর হয়ে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, তার আদর্শতেই আমি চাই। আর আমার পরিবারের শক্তি বাড়বে, মান সম্মান মাথা উঁচু করে চলতে পারবো। আমরা বেতার শ্রোতা পরিবার, আমাদের পরিবার দেশমাতার পরিবার, আমার পরিবার ভারত মাতার পরিবার। এই পরিবার নিয়েই আমি সুখে থাকতে চাই, এইটুকুই বললাম। আচ্ছা, রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল তাঁর কথা জানিয়েছিলেন মেসেঞ্জার মাধ্যমে আমাদের কাছে। ইতিমধ্যে শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, তার কাছে যাই। কিন্তু তার আগে একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি।

0: সাতাশি সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের ১২ নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: ফিরে এলাম শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আন্তর্জাতিক পরিবার দিবস আজ, আর আমরা রয়েছি সেই বিষয় নিয়ে। ২০২৬ সালে উদযাপনের যে মূল বিষয়বস্তু, অর্থাৎ আন্তর্জাতিক পরিবার দিবস যে উদযাপিত হচ্ছে, তাদের প্রতিভা তো এবার রয়েছে পরের ভবিষ্যৎকে প্রভাবিত করছে, সেটির ওপরেই আলোকপাত করার উদ্দেশ্যে এই প্রতিপাদ্য বা থিম নির্ধারিত হয়েছে। এই বৈষম্য হ্রাস করতে এবং শিশু সুস্থ বিকাশকে সমর্থন করার জন্যই সমন্বিত পরিবার কেন্দ্রিক নীতিকে আরও জোরালো করে যাতে দেখা হয়, অর্থাৎ পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করা হয়, সামাজিক অর্থনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতেই তো রয়েছে পরিবার। অথচ আমরা দেখছি, যেটা আপনারাও বলেছেন আপনাদের বার্তায় কথা, যে ভেঙে যাচ্ছে কর্ণবর্তী পরিবারগুলো। তো ওই যে শ্রোতাবন্ধু লিখেছিলেন যে একটা শিশু কিন্তু সবটাই শেখে তার পরিবার থেকে, একদমই তাই। তা ছোট্ট শিশু পর্যাপ্ত সহায়তা ছাড়া কিন্তু বেড়ে উঠতে পারে না, সে যে কোনো পরিবারেই সে জন্মগ্রহণ করুক না কেন। শ্রোতাবন্ধু রয়েছেন, তিনি কী ভাবছেন আজকের এই বিষয় নিয়ে বা তার মতামত আমরা ভাগ করে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, একটু একটু রেডিও সেট থেকে দূরে গিয়ে আপনি কথা বলুন, নাহলে একটা ফিডব্যাক আসছে, শোনা যাচ্ছে এবার। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি পরবর্তী শ্রোতা বন্ধুর কাছে চলে যাই, অপেক্ষা করছেন ফোনের উপরে। হ্যালো, কে আছেন সঙ্গে? নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ নমস্কার, বলুন, কে কোথা থেকে?
2: দিদি ভাই, আমি পশ্চিম পূর্ব বর্ধমান থেকে কবির কুমার মণ্ডল বলছি দিদি ভাই।
1: আচ্ছা দাদা, স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার
2: দিদি ভাই। দেখুন, সব থেকে প্রথম আগে বলবো যে আমাদের পরিবার হচ্ছে আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। আমরা যে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার, এইটা হচ্ছে বিরাট পরিবার।
1: এই পরিবারটা তো,
2: হ্যাঁ, তো এই পরিবারটা আমরা আছে বলে দেখুন আজকে আপনার সাথে কথা বলছি। সকালবেলায় আমরা শুভ সকালের সবাইকে বিনিময়, মানে শুভ সকাল বিনিময় পাঠাই, তারাও পাঠায় এবং কথাও হয়। আর তারপরে হচ্ছে পরিবার হচ্ছে আমার মা বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে, এই পরিবারটা তো থাকবেই। কিন্তু এই যে পরিবার আপনাদেরকে নিয়ে, এই পরিবারটা কিন্তু সব থেকে বড় পরিবার দিদি ভাই। তো এই পরিবার নিয়ে
1: ভালো লাগলো এটা ভেবে যে সত্যি
2: আমরা, তো এই যে আপনাদের সাথে কথা বলছি, এটাও কিন্তু আমরা একসাথে জুড়ে আছি বলে এই পরিবারের সাথে সংযোগ।
1: আর আজকে বিশেষ দিনে কথা না হলে তো হয় না, তাই না?
2: না না না না দিদি ভাই, এটা তো ঠিক, একদম দামি কথা বললেন। হ্যাঁ, খুব ভালো থাকবেন দিদি ভাই, থাকবেন, এইটুকু বললাম।
1: খুব খুব ভালো থাকুন আপনারা সকলে, অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এবারে শ্রোতা বন্ধু কে আছেন একটু দেখে নি, কে আছেন? নমস্কার, হ্যালো।
3: নমস্কার মানুষ দিদি।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
3: আমি মোহাম্মদ ইনারুল মন্ডল বলছি, লালবাগ থেকে।
1: আচ্ছা আচ্ছা, বলুন বলুন।
3: আপনাকে প্রথমেই জানাই নতুন সরকারের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।
1: হ্যাঁ, আজকে বিষয়ে আসি। হ্যাঁ,
3: পরিবার সুখী পরিবার। আমার পাশের যে ব্যক্তিরা বাস করেন তারাও কিন্তু আমার পরিবার, তাদের সঙ্গে ভালো ব্যবহার না করলে আমি সুখী হতে পারবো না।
1: একদমই তাই, মানে আমাদের আমাদের অর্থাৎ আমাদের বাড়ির বাইরে বেরিয়েও কিন্তু একটা পরিবার রয়েছে, তাই না?
3: দিদি আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।
1: আপনারাও সকলে খুব খুব ভালো থাকুন, এটা আমরা সবসময় চাইবো, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। এবারে চলে যাই আপনাদের পাঠানো বার্তায়। শৌভিক সরকার ঢাকুরিয়া, না হ্যাঁ, কসবাহালতু থেকে লিখছেন, আমার শক্তির উৎস আমার পরিবার। জীবনের প্রতিটি কঠিন সময়ে পরিবারের মানুষগুলো ভালোবাসা সাহস আর আশীর্বাদই আমাকে এগিয়ে চলার শক্তি দেয়।

0: যখন মন ভেঙে যায় তখন পরিবারের একটুকরো হাসি বা কয়েকটা আপন কথা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটি বিশ্বাস, ভরসা আর নিঃস্বার্থ ভালোবাসার এক নিরাপদ আশ্রয়। জীবনে যত ঝড়ই আসুক না কেন, পরিবারের হাতটা পাশে থাকলে সব লড়াই যেন সহজ হয়ে যায়। তাই আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা ও শক্তির উৎস আমার পরিবার। সৌভিক সরকার কসবা হালতু থেকে তিনি লিখেছিলেন। এবারে শেষ মোহাম্মদ শেশান নলহাটি বীরভূম থেকে লিখছেন, আমার শক্তির উৎস আমার পরিবার। একেবারে সত্যি কথা, সাহস নাই অমান্য করিবার। প্রতি পরিবারে শেখানো হয় মানুষ হওয়ার শিক্ষা। যে পরিবারে এটা পাওয়া যায় তাদের কাছে যেতে হবে শিখতে, না করে অপেক্ষা। অনেক গুণ থাকে ভালো পরিবারে, চিনতে পারা যায় যে তাদের ব্যবহারে। শিশু জন্মায় এবং বড় হয় পরিবার থেকে, পরিবারের পরিবেশ থেকে তারা ভালো গুণগুলো শেখে। সিস মোহাম্মদ শেশান নলহাটি বীরভূম থেকে তার এই বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন। আজকের বিষয় সম্পর্কিত অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আবারও আমরা আপনাদের কথা এবং আপনাদের বার্তায় ফিরছি। তার একটু কাজের কথা জানিয়ে রাখি, স্টাফ সিলেকশন কমিশন স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি এই পদগুলিতে দরখাস্ত আহ্বান করছে। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে গ্রেড সির ক্ষেত্রে এবং 18 থেকে 27 বছরের মধ্যে গ্রেড ডির ক্ষেত্রে 1 আগস্ট 2026 অনুযায়ী। অবশ্যই আপনারা আবেদন করবেন অনলাইনে। আবেদন করার শেষ তারিখ 15, আগামী 16 মে। আপনারা অনলাইনে আবেদন করবেন, আর যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমি ওয়েবসাইটটি জানিয়ে রাখি, একটু জেনে নেবেন। www.ssc.gov.in এই ওয়েবসাইটে গেলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। গত 24 এপ্রিল থেকে কিন্তু দরখাস্ত গ্রহণ করা শুরু হয়েছে অনলাইনে, এবং আজ অর্থাৎ 15 মের মধ্যেই আপনারা আবেদন করতে পারবেন। ssc.gov.in এই ওয়েবসাইটেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। শ্রোতা বন্ধু রয়েছে, তার কাছে যাই, কি বলছেন তিনি। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো, ফোনের ওপারে অপেক্ষা করছেন কোনো শ্রোতা বন্ধু। আজকে যে বিষয়, হ্যালো
1: হ্যালো, নমস্কার মনসু দি।
0: হ্যাঁ নমস্কার দিদি, বলুন।
1: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন।
1: হ্যাঁ, তো দেখুন, সত্যি আমার পরিবার, আজ যে বিশ্ব পরিবার দিবসে সমস্ত পরিবারের উপর রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সবকিছু। আর এই মুহূর্তে আমার পরিবার বলতে, দেখুন, আমার ব্যক্তিগত ভাবে আমাদের পরিবারে আমরা এখন বর্তমানে আমরা 4 জন। তো আমার ছেলে বাইরে থাকে, আমি, আমার হাজবেন্ড আর আমার বয়স্ক শাশুড়ি মা আছেন। আর এই মুহূর্তে আমার বিশ্ব, মানে এই যে মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার আমার সব থেকে এখন প্রিয়। কারণ এই কারণেই বলছি, দেখুন, 1 মাস আগে আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো সেই মুহূর্তে আমি গোটা, মানে বেতার শ্রোতা পরিবারকে, হ্যাঁ, সমস্ত দাদা ভাই দিদি ভাইদের আমার পাশে, ওনারা শারীরিক ভাবে থাকতে পারেন না কিন্তু মানসিক ভাবে, এবং সবাই আমার খোঁজ খবর নিয়েছেন। আমি ফোন ধরতে পারিনি কিন্তু আমার ছেলে কে ফোন করে ওনারা খবর নিয়েছেন, এবং সকলেই, মানে, আমাদের জন্য নিজে নিজের ইষ্ট দেবতার কাছে কামনা করেছেন যাতে আমরা ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যায়। তো সত্যি আমি খুব ভাগ্যবতী এবং আমরা দুজনেই খুব ভাগ্যবান বলে মনে করি যে এই রকম একটা পরিবারকে আমরা পাশে পেয়েছি। এবং ওনারা সারাক্ষণ একটা বলছে, তোমার খবরটা শুনে আমরা সত্যি খুব ব্যথিত হয়েছি, মর্ম এতটাই কষ্ট পেয়েছি যে তুমি এত ভালো একটা মানুষ, তোমাদের এরকম হলো। তো সত্যি আমি খুব সেই দিক থেকে খুব একটা ভাগ্যবতী বা লাকি যে এরকম পরিবার আমার পাশে রয়েছে। আমি ওদের কাছে, মানে ওদের কাছে, মানে কৃতজ্ঞতা জানাবার আমার ভাষা নেই। মানে সকলেই আমার খুব প্রিয় দাদা ভাই দিদি ভাই, হ্যাঁ, সবাইকে আমি আমার প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলে, হ্যাঁ, এবং নাম বললে হয়তো বিরাট একটা লিস্ট হবে।
0: না, আমরা বুঝতেই পারছি, আমরা এক্ষেত্রে

0: বুঝতে পারছি যে সবাই কিভাবে আপনার দুঃসময়ে আপনার পাশে থেকেছেন, আপনাদের পারিবারিক যে এই বন্ধন এটা দৃঢ় থাকুক, আরো মজবুত হোক। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, পরিবার এক বন্ধন, আমরা জানি আন্তর্জাতিক পরিবার দিবস আজকে, তাই আমরা এই পরিবার নিয়েই কথা বলবো, আমাদের নিজস্ব পরিবার, আর তার বাইরেও যে এক বৃহৎ পরিবার রয়েছে। দেখুন, আপন যাকে আমরা ভাবি তার সঙ্গে কিন্তু একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে, এরকমই নয় যে সে সদস্য হোক বা সে যেই হোক, আমাদের পরিবারের মধ্যেই তাকে থাকতে হবে। ফেচি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন অবশ্যই।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
0: আচ্ছা, একটু আবহাওয়ার খবরটা জানিয়ে দিই, তারপরে আবারও আপনাদের সাথে কথা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে তারা জানিয়েছেন যে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আর সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ অর্থাৎ 15ই মে জেলার কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী দুদিনেই আবহাওয়া সামান্য পরিবর্তিত হতে পারে। এবার শ্রোতা বন্ধুর কাছে যাব, অপেক্ষা করছেন তিনি ফোনের ওপারে। হ্যালো, কে আছেন? হ্যালো,
3: নমস্কার দিদি।
0: হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
3: শুভ সকাল।
0: হ্যাঁ শুভ সকাল, নমস্কার। আগে একটু আপনার নামটা শুনে নি।
3: বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: আচ্ছা, স্বাগত, বলুন।
3: দেখুন, আজ আন্তর্জাতিক পরিবার দিবস। প্রথমে আমাদের পরিবার বলতে গেলে মা আমার গুরুজন, তিনি আমার ছোটবেলা থেকে যেভাবে পালন করেছেন তাতে তো তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আর আমার পরিবারে আমার ঋণ ছাড়া আমার মেয়ে চারজন পরিবারের সদস্য।
0: আচ্ছা,
3: এই নিয়ে আমার পরিবার। এই পরিবারে কিন্তু যিনি গৃহকর্তা ছিলেন তিনি আর নেই, কিন্তু মা আমার যেভাবে গৃহকর্তা হিসাবে পালন করেছেন এবং যেভাবে আমাকে মানুষ করে তুলেছেন তাতে কিন্তু তাকে মায়ের আসন মানে অস্বীকার করা যায় না। কারণ মা সবসময় ছেলেদের ভালো চান, তারা যেভাবে ছেলেদেরকে মানুষ করেন, যে দেখবেন অনেক সময় নিজে না খেয়ে হয়তো ছেলেকে হয়তো খাইয়েছেন।
0: মায়েরা তো এরকমই হন,
3: এরকমই হয়। তার এই যে পরিবারের একটা মেলবন্ধন, এই এইভাবে যদি পরিবার সুখে থাকে তাহলে কিন্তু সেই পরিবারটা কিন্তু খুব ভালোভাবে গড়ে ওঠে।
0: হ্যাঁ ঠিক, এভাবেই আমরা মিলেমিশে সকলে একত্রিত হয়ে থাকবো। হয়তো আন্তর্জাতিক পরিবার দিবসে এটাই আমাদের বার্তা থাকবে। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের ওপারে, তার কাছে যাব। তার পরিবার নিয়ে তার কথা, বা পরিবার দিবসে তার কি ভাবনা। নমস্কার, সঙ্গে কে আছেন? হ্যালো,
4: হ্যাঁ
0: নমস্কার।
4: ওই বহরমপুর মধুপুর থেকে পলাশ সরকার কথা বলছি।
0: হ্যাঁ দাদা, বলুন।
4: তো আপনার পরিবারকে আমার তরফ থেকে শুভেচ্ছা, যেহেতু আজকে দিদিভাই 15ই পরিবার দিবস। তো দিদিভাই,
0: আপনাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা অবিরাম, বলুন।
4: একদম দিদিভাই, পরিবার হচ্ছে দিদিভাই, আমি বিয়ে করলাম, আমি দক্ষিণের ছেলে কিনে আলাদা করার মতো আমি চেন্নাই মনে করি না দিদিভাই। পরিবারে মা থাকবে, বাবা থাকবে, তাদের আশীর্বাদ থাকবে, তাদেরকে যাদের ছেলে আমার ছেলেকে তাদের আশীর্বাদ থেকে বড় করবে, আমি সেটা পরিবার মনে করি না। আমি বিয়ে করলাম, বকুনি আলাদা গেলাম, যাতে পরিবারকে গেলাম, ওটা আমি পরিবার মনেই করি না দিদিভাই। আর পরিবার হচ্ছে এই রেডিও, দিদিও রেডিও আমি কোনো ভুলতে পারবো না। ওদের রেডিও থাকে, যদি বাড়ি থাকি রেডিও থাকে, রেডিও মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত দিদিভাই, একদম দিদিভাই। আর পরিবার মা বাবা না থাকলে পরিবার হয় দিদিভাই, মায়ের আশীর্বাদ থাকবে, বাবার আশীর্বাদ থাকবে, দিদি থাকবে বা তাদের বিয়ে হবে তারা আসবে, মানে জয়েন্ট
0: ফ্যামিলি
4: একেবারে দিদিভাই। ভালোবাসা, আনন্দ, সুখ, হাসি এর মতো জিনিস নেই দিদিভাই, আমি তাই মনে করি দিদিভাই।

0: এদিকে ভালো থাকবেন, আপনার পরিবারে খুব ভালো থাকুক, পৃথিবীর সব পরিবার যেন শীতে শান্তিতে থাকে।
1: খুব ভালো থাকুন আপনারা সকলে, আপনাদের সকলের পরিবারের প্রতিও আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কোন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে? হ্যালো, কে আছেন? না না না, যোগাযোগ করে ওঠা যাচ্ছে না কোনো কারণে, নিশ্চয়ই যোগাযোগ হবে, সময় তো রয়েছে। আচ্ছা, তার আগে একটু আপনাদের মেসেজ রয়েছে, আমি চলে যাই। আমাদের ছোট্ট শ্রোতা বন্ধু লিখেছে, শুভ সকাল পিসিমণি, আমি সারগাছি মিনকার থেকে মিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল বলছি। আমার পরিবার পিসিমণি, আমাদের পরিবারে আমরা 6 জন সদস্য আছি, আমরা মিলেমিশে থাকি। আমি আমাদের পরিবারের মঙ্গল কামনা করছি ও আজকের পরিবার দিবসে সকল পরিবারেরই মঙ্গল কামনা করছি। আচ্ছা, মৃণাল সারগাছি থেকে আমাদের কাছে জানিয়েছিল বিশ্ব পরিবার দিবসে। হ্যাঁ, খুব ভালো থেকো মৃণাল, তোমার জন্য শুভেচ্ছা ভালোবাসা রইল, পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকো। এবারে যে বার্তা রীনা দাস উকিলপাড়া থেকে লিখছেন, শুভ সকাল দিদিভাই, নমস্কার। হ্যাঁ নমস্কার, আশা করি ভালো আছেন দিদিভাই। পৃথিবীর উৎস হচ্ছে সূর্য, তেমনি পরিবারের উৎস হচ্ছেন পিতা নামক একজন ব্যক্তি বা এই বাবা লোকটি প্রত্যেক পরিবারের বটবৃক্ষ। এই বটবৃক্ষ মানুষটি প্রত্যেক পরিবারে ছাতার মতো ছায়া দান করেন। কিন্তু দিদিভাই, আমার পরিবারে এই উৎস মানুষটি বাড়ি করছিলেন, বাড়ির ছাদ ঢালাই পরের দিন দেওয়ার কথা, সেদিন হঠাৎই ওই বটবৃক্ষ মানুষটি হার্ট অ্যাটাক করে মারা যান। আজ আমার পরিবারের উৎস মানুষটির জন্য চারিদিক অন্ধকার, দুঃখের সহিত রেডিও বন্ধুর মাধ্যমে জানাতে পারলাম মনের কথাটা। জানেন দিদি ভাই, আজ পরিবারের উৎস ব্যক্তির কথাটি জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। ভালো থাকবেন, দূরের কাছে সকলে, উকিলপাড়া থেকে রীনা দাস। সমবেদনা, গভীর সমবেদনা। আসলে এই এই সমস্ত জায়গা জানেন তো, মানে অর্থাৎ বাবা মা, এটা অপূরণীয়, এগুলো হয়তো পূরণ হয় না, তবুও আজকে যেহেতু বিশ্ব পরিবার দিবস, আন্তর্জাতিক পরিবার দিবসে আমরা কথা বলছি, তো আপনার পরিবারের সকলে নিশ্চয়ই কিছুটা হলেও সেই ক্ষতে প্রলেপ দিয়েছেন, তাই তো আপনি এগিয়ে চলতে পারছেন, সাহস পাচ্ছেন, তাই না? তো এভাবেই আপনারা সকলে খুব ভালো থাকুন, পারিবারিক বন্ধনে বেঁধে থাকুন, দৃঢ় হোক সেই বন্ধন। আচ্ছা, কাশিমবাজার পালপাড়া থেকে শুভ সকাল, কী লিখেছেন আমি বুঝতে পারছি না, মোনা দাস। আচ্ছা, উনি খালি জানিয়েছেন যে ওনারা পরিবারে 3 জন আছেন, ও ওনাদের সঙ্গে আবার 4টি কুকুরও ওনারা রাখেন, এ কথা উনি ওনার SMS-এর মাধ্যমে, মানে বার্তায় জানিয়েছেন আমাদের কাছে। খুব ভালো, দেখুন আমাদের সাথে যারা থাকে, আমাদের সঙ্গে যারা জড়িয়ে থাকে, সকলেই কিন্তু আমাদের পরিবারের অংশ, আমরা তাদেরকে নিয়েই আমাদের ভালো মন্দ গড়ে তুলি। কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধু রয়েছেন ফোনের ওপারে, বলুন কে আছেন? হ্যালো নমস্কার, নমস্কার,
2: নমস্কার।
1: হ্যাঁ কে?
2: নমস্কার,
1: নমস্কার, কে কোথা থেকে?
2: শুভ সকাল, ঝাউন থেকে জয়দেব চক্রবর্তী।
1: হ্যাঁ শুভ সকাল, বলুন। খুব শব্দ আসছে যে, খুব শব্দ আসছে,
2: গাল হচ্ছে শব্দ আমাদের এখানে।
1: তাহলে আপনি একটু দূরে যান, সরে গিয়ে কথা বলুন।
2: আমার শক্তির উৎস আমার পরিবার। প্রথমে দরকার একজন ভালো জীবন সঙ্গিনী, যদি জীবন সঙ্গিনী সৎ চরিত্রের হয় তাহলে আমার সুখের মানে সীমা থাকবে না। তার কারণ হচ্ছে সমস্ত সাংসারিক নিয়ম মেনে চললে এই যে মাটির স্বর্গ, এই মাটির পৃথিবীতে বাস করে মনে হয় যেন আমরা স্বর্গে বাস করছি। হ্যাঁ, তার কারণ আমাদের যে দুজন আছে আমরা দুজনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, যা করবো আমরা দুজনেই করবো, তাহলেই এই সংসারে যেমন বলেছে না, মনে মনে এক হলে কৃষ্ণ দর্শন পাবে। তো আমাদের দুজনকে মনে মনে এক হতে হবে, যে কাজ করবো আমার দুজনে মিলে করবো, তাহলেই সংসারে শক্তি পাওয়া যাবে।
1: বেশ, খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। শৈশব থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক প্রায়শই আমাদের আবেগকে নিয়ে, আমাদের চিন্তাভাবনাগুলো, আমাদের আচরণ, যা সবটাই হয়তো প্রভাবিত করে থাকে। তাই আমাদের যে পরিবার, অর্থাৎ যে পারিবারিক পরিবেশ, সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে। আমাদের প্রতিকূল পরিবেশে যে আমরা মোকাবিলা করতে পারবো, সেই শক্তিও আমরা পরিবার থেকেই পেয়ে থাকি। আমাদের যে দৈনন্দিন জীবন

0: এগিয়ে যাওয়া, উন্নতি করা, সফলতা সব কিছুকেই কিন্তু একটা যে পারিবারিক বন্ধন সেটা প্রভাবিত করে। আর পারিবারিক যে সম্পর্ক সেগুলো কিন্তু আমাদের কাছেই সব থেকে গুরুত্বপূর্ণ। একটা সুস্থ পারিবারিক পরিবেশ প্রয়োজন হয় নিরাপত্তার জন্য, স্থিতিশীলতার জন্য। এটা আমাদের মানসিক দিক দিয়ে অনেক অনেক সহায় হয়ে থাকে। যখনই আমরা চিন্তিত হই, আমরা উদ্বিগ্ন হই বা রেগে যাই, দুঃখিত হই, সবসময় দেখবেন সেই পরিবারের মানুষগুলোই আমাদের পাশে থাকে। মানে আবার অনেক ক্ষেত্রে এরকম তো হয় না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও কিন্তু আমাদের পাশে থাকেন, তারাও তো আমাদের পরিবারেরই, তাই না? আমরা তো তাদেরকে পরিবার বলেই ভাবি, এবং তারা অনেক ক্ষেত্রে আমাদের সহনশীল করে তুলতে সাহায্য করেন। এই আন্তর্জাতিক পরিবার দিবস এই আজকের দিনে 15ই মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে সব জায়গায়। তো হয়তো এই যে মানুষের মধ্যে মানুষের যে সম্পর্ক, একটা পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কটা সুস্থ হোক সেজন্যই হয়তো এই দিনটাকে নির্ধারণ করা, একটা বার্তা সমাজের কাছে তুলে ধরার জন্য। যে পরিবারে দেখবেন যে মানসিক সমর্থন থাকে না, তারা হয়তো ব্যক্তিকে সহনশীল হতেও সাহায্য করতে পারে না। আসলে অনুভূতি, চিন্তা এগুলো কিন্তু ভাগ করে নিতে হবে একে অপরের মধ্যে, তবেই একটা নিরাপদ সুস্থ পরিবেশ, একটা পারিবারিক পরিবেশ তৈরি হবে। আর সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু একটা অবিশ্বাস, একটা একাকিত্ব এগুলোও দেখা দিতে পারে। আবার যোগাযোগ, দেখুন পরিবারের প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা খোলামেলা যোগাযোগ থাকা উচিত, একটা শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক থাকা উচিত। যেখানে যেখানে শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা থাকা উচিত, তবেই তার একটা মানসিক সংযোগ থাকবে। আর দেখুন আমরা কেউ তো সমস্যাবিহীন নই, অল্প বিস্তর সমস্যা সবার জীবনেই রয়েছে, সে যে কোনো বিষয়েই হতে পারে, তো সমস্যা থাকবেই। তো সেটা সমাধানে আমরা সবাই মিলে যদি উদ্যোগী হই বা আলোচনা করে করি, তাহলে দেখবেন সেটা কিন্তু অনেকটাই লাঘব হয়ে যায়, বা সেই বোঝাটাও লাঘব হয়ে যায়। পরিবারের থেকে আমরা কখনোই আক্রমণাত্মক আচরণ কিন্তু একে অপরের প্রতি করব না। দেখুন এই সকল কিছুর প্রভাব কিন্তু আমাদের উত্তরসূরিদের ওপর পড়বে। আমাদের এবছর যেটা যে থিম বা যে প্রতিপাদ্য আন্তর্জাতিক পরিবার দিবসে, সেটা কিন্তু এই শিশুদের জন্য, ইসদেরকে নিয়ে। অর্থাৎ আমাদের মনোভাব, আমাদের আচরণ সব কিছুই কিন্তু একটা প্রভাব থাকে আমাদের পরিবারের যেটা ছোটো ছোটো সদস্য তাদের প্রতি। আন্তর্জাতিক পরিবার দিবসে বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত কারণে বিভিন্ন পারিবারিক সম্পর্ককে প্রভাবিত করার চেষ্টা করা হয় এবং সেই দিকেই মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করানো হয়। আর এই যে বললাম যোগাযোগ থাক, দ্বন্দ্ব যদিও বা থাকে সেটা দূরে থাক, আর পারিবারিক সুস্থতা বজায় থাকুক, সম্পর্কগুলো সুন্দর হয়ে উঠুক, আর অবশ্যই আমাদের সকলের মানসিক স্বাস্থ্য ভালো থাকুক। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো,
1: বলছি
0: আপনি লেখেননি হয়তো, তাই আমি পড়তে পারিনি।
1: যাই হোক, আকাশবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ, এ আমার একটা বড় পরিবার।
0: আচ্ছা, এটা আমাদের পরম পাওয়া যে আমরা সকলে আপনাদের পরিবারের অঙ্গ হতে পেরেছি।
1: আর আমি ভালো লিখতে পারি না, বেশি পড়াশোনা করিনি, একটু দেখে শুনে পড়েন, যেন ভুল ত্রুটি হলে মাঝে
0: না করে। না না, তাতে কিছু নয়। এই যে আমাদের আজকের এই বিশেষ দিনে আন্তর্জাতিক পরিবার দিবসে আমাদের সঙ্গে থাকলেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। খুব খুব খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, তাই না? আপনি লিখেছেন, এটাই আমাদের কাছে পাওয়া। রজত বিশ্বাস নদিয়া থেকে, চাঁদপুর নদিয়া থেকে লিখছেন, শুভ সকাল, আমার শক্তি আমার পরিবার। মানুষ সমাজ বদ্ধজীব, আর পরিবারই হলো তার কাছে সব শক্তি। আমরা যতই বাইরে থাকি না কেন, পরিবারের জন্য মন কেমন করে, কারণ ওখানেই আমাদের শিকড় নিহত আছে। সবাই এই পরিবারের অংশ, বৃহৎ অংশ, এ ভাবতে গেলে আমরা সবাই এই পরিবারেরই সদস্য। আচ্ছা, রজত বিশ্বাস লিখেছিলেন, এবারে কে লিখেছেন? নজরুল ইসলাম উত্তরচর মাঝারদিয়া রানীনগর মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকাল, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে একটি পরিবারের সদস্য, দেশের ক্ষেত্রেও আমরা পরিবারভুক্ত, সংসার ক্ষেত্রে সেই একই ব্যাপার। একতাবদ্ধভাবে থাকা ও সকলের সাথে পরামর্শ করে যুক্তিবদ্ধ সহ এগিয়ে গেলেই সহজ।

0: এই সমস্যার সমাধান করা যায়। তেমনি আমার দেশ যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে একতাই বল, এই মন্ত্র পাথেয় করে এগিয়ে গেলে সমস্ত সমস্যার সমাধান হবে। শুভেচ্ছা জানিয়ে তার এই বার্তা আমাদের কাছে পাঠিয়েছেন নজরুল ইসলাম, রানীনগর মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, শ্রোতা বন্ধু আছে তার কাছে এবার যাই, কে আছেন দেখি। নমস্কার, কে আছেন বলুন।
1: নমস্কার, শুভ সকাল দিদি ভাই। নমস্কার,
0: শুভ সকাল, কে বলছেন কোথা থেকে?
1: হ্যাঁ, আমি ত্রিমণি থেকে মধুমঙ্গল পাল।
0: হ্যাঁ দাদা বলুন।
1: দিদি দেখুন, পরিবার অনুষ্ঠান শুনছি অনেকক্ষণ ধরে, খুব ভালো লাগছে। পরিবারের হচ্ছে যে প্রথম যে আপনার হেড যে থাকবে না, সেই যদি সবকিছু মেইনটেইন করে চলতে পারে তার থেকে আর কিছু নেই। দেখুন, পাঁচজন থাকলে বা পাঁচটা হাড়ি থাকলে থুকুমুকুর হবেই, সেটা অ্যাডজাস্ট করে নিতে হয় নিজেদিকে, তাই তো দিদি? হ্যাঁ, তাই আমি নিজে বলছি। দেখুন, আমার ফ্যামিলিতে আমার দুই ছেলে, দুই বৌমা এবং আমরা স্বামী স্ত্রী এবং আমার একটা নাতি, প্রত্যেককে নিয়ে এই যে একই ছাদের তলায় আমরা আছি, এর থেকে আনন্দ আর কিছু নেই। আর সব থেকে আমার প্রিয় পরিবার হচ্ছে আমার মুর্শিদাবাদ সেন্টার, কারণ আমার শুভ সকাল অনেক কিছু আমরা অনুষ্ঠান পাই, সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। সব থেকে হচ্ছে শিক্ষামূলক জিনিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই রেডিও সেন্টার, এবং বিশেষ করে আমাদের এই শুভ সকালে তো খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদের শিক্ষা দিচ্ছে দিদি ভাই। এর থেকে আর আমার কিছু বলার নেই, আমার খুবই ভালো লাগছে, অনুষ্ঠান সুন্দর লাগছে। তবে একসাথে থাকার মতো কিন্তু মজাও নেই, পরিবারকে একসাথে নিয়ে যদি আমি থাকতে পারি না দিদি ভাই, এর থেকে আনন্দ আর কিছু নেই দিদি। আপনাদেরকে নিয়েও আমরা আছি, খুব ভালো লাগে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে শুনছি, ভালো থাকবেন, শুভ সকাল, নমস্কার।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের সঙ্গে আছেন আজকের এই বিশেষ দিনে তো বটেই, আর সত্যি আমরাও তো একটা পরিবারেরই অঙ্গ, তাই না? আচ্ছা, এবারে চলে যাই, এবারের যে বার্তা এসেছে লিখেছেন রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে। আমার শক্তির উৎস আমার পরিবার, আন্তর্জাতিক পরিবার দিবসে সকল পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পরিবার হলো ভালোবাসা, নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্কের এক অনন্য বন্ধন। পরিবার আমাদের শিকড়, পরিবারেই আমাদের জীবনের ভিত্তি তৈরি হয়। পরিবার পরিজন জীবনের প্রতিটি চড়ায় উত্তরায় থাকা অসীম শক্তি। এ প্রসঙ্গে বলি, যতদিন ছিল হাড়িগুলো বড়, পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পে দিন কেটে যেত, ঝোলে ঝালে আলু ভাতে। সীমানা জুড়ে পাঁচিল তুলবি না, উঠোন করবি না আটো, বাইরে রাখবি না ইয়া বড় গেট, মনের দরজা করিবি না খাটো। বা সুন্দরভাবে লিখেছেন রীনা রায় মণ্ডল আজকের পরিবার দিবসের বিশেষ বার্তায় বহরমপুর গোড়াবাজার থেকে। শ্রোতা বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, ফোনের অপর প্রান্তে কোনো বন্ধু আছেন মনে হচ্ছে, কিন্তু
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ বলুন। নমস্কার নমস্কার, কে আছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: আচ্ছা বলুন, আজকের বিষয় নিয়ে।
2: হ্যাঁ, আজকে পরিবার নিয়ে বিষয় হচ্ছে। তো আমাদের পরিবারে আমি আছি, আমার স্ত্রী এবং ছেলে, বৌমা আর নাতি। তো ধরুন এই হচ্ছে আমার পরিবার। তো যদি পরিবার যৌথভাবে থাকে তো সেই পরিবারের শক্তি আলাদা একটা, আর এখন তো আর যৌথ পরিবার একান্নবর্তী পরিবার দেখা যাচ্ছে না। তো আমরা যদি সবাই মিলে একসাথে থাকি, হ্যাঁ, তার শক্তি আলাদা একটা হবে। আর আমার এই যে আপনাদের মাধ্যমে যে একটা বীরভূমের শ্রোতা পরিবার তৈরি হয়েছে, হ্যাঁ, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সেই পরিবার থেকে আমি অনেক কিছু জানতে পাচ্ছি, আমাদের গ্রুপ থেকে যেসব অনুষ্ঠান হয়, হ্যাঁ, সেই সব অনুষ্ঠানগুলো সবই আমি জানতে পারি। তার জন্যে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। নমস্কার, ভালো থাকবেন।
0: খুব ভালো থাকুন আপনারা সকলে, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এবার কে আছেন ফোনের ওপর প্রান্তে দেখি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, কে আছেন? না, কোনো কারণে যোগাযোগ হয়ে উঠছে না। আচ্ছা, আমি আবারও দেখছি, বন্ধু চেষ্টা করছেন ফোনের অপর প্রান্ত থেকে। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো,
3: নতুন গ্রাম থেকে মোহাম্মদ সাইফান থেকে বলছি দিদি।
0: হ্যাঁ বলুন, নমস্কার।
3: নমস্কার আপনাকে সকলকে। তো দিদি, বিশ্ব পরিবার দিবস, তো এই পরিবার যদি আমি আমার স্ত্রী, মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে নিয়ে যদি মনে করি যে আমরাই একটা খালি পরিবার, তাহলে মনে হয় একটু একটু কথাটা ফিকে হবে। হ্যাঁ, আমার মনে হয় আমরা একটা জাতি নয়, জাতি বর্ণ নির্বিশেষে আমরা গোটা একটা ভারতীয় পরিবার। এই বর্ণে যদি এই সূত্রে যদি

0: হ্যাঁ, তো জাতপাতের ঊর্ধ্বে উঠে যদি আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি এক জীব শ্রেষ্ঠ হলো মানুষ, জগতের সেরা জীব হলো মানুষ, তো এই মানুষ যদি সুসম্পূর্ণ ভাবে তার বিবেক এবং মনুষ্যত্বকে দিয়ে যদি বিচার করে যে আমি একটা জীব, একটা পিপিলিকা একটা জীব, একটা পাখি একটা জীব, হ্যাঁ, তো যেগুলো প্রযোজ্য আছে, প্রযোজ্য বাইরে অন্যথায় কোনো রকমের কোনো অপব্যবহার করবো না, আর আমার যেমন অধিকার আরেকজনের তত অধিকার, একজন বিদেশিরও তত অধিকার। এই যে মানুষ আমরা শ্রেষ্ঠ জীব, এইটাই তো উপরবেলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, সব জীবের শ্রেষ্ঠ জীব করে মানব, শত জন্মের শত সাধনায় পেয়েছে এই মানব জনম। তো সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য সুপথ না কিনিলে পাবে না মানুষের দর্শন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। পরের দ্রব্য পরের নারী হরণ করো না পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ ততবার হইবে জনম, মানব জনম একবার, তবে কর্ম অনুপাতে জনম হবে। হ্যাঁ, মানব জনম বারবার নয়, একবারই মানব জনম, অন্য জনম আপনার কর্ম অনুপাতে হবে।
1: কর্মময় জগৎ, কর্মফল আপনি ঠিকই বলেছেন, একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকুন, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস, আর প্রথমে বলেছি আবারও বলি যে অর্থাৎ এবছর 2026 সালের যে প্রতিপাদ্য রয়েছে, পরিবার অসমতা এবং শিশু কল্যাণ, পারিবারিক জীবন এবং শিশুদের ভবিষ্যতের ওপর যে ক্রমবর্ধমান অসমতা তার বিরূপ প্রভাবকে তুলে দেওয়ার জন্য। আর এই পরিবার দিবসে আমরা অবশ্যই চাইব যে পারিবারিক বন্ধন দৃঢ় থাক, আর শিশুদের অবশ্যই কল্যাণ হোক, এবং যে সকল পরিবারগুলি সুবিধা বঞ্চিত রয়েছেন তাদের সুবিধাগুলো যাতে, সেই সুবিধা তারা পেতে পারেন, এবং অবশ্যই সেই সম্পর্কগুলো যাতে আরও বৃদ্ধি পায় সে সম্পর্কেও তাদেরকে সচেতন করে তোলা হয়তো আজকের এই পরিবার দিবসের উৎস। দেখুন, পরিবারের গুরুত্ব আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি অপরিসীম, তাই না? আমরা তো জানি যে আমাদের কাছে সব থেকে নিরাপদ আশ্রয় হলো আমার পরিবার। রক্তের সম্পর্ক দিয়ে তো পরিবার আমরা জানি, এটা আমাদের রক্তের সম্পর্কের পরিবার সেটা হয়, কিন্তু এছাড়াও আরও অনেক সম্পর্কই গড়ে ওঠে, যেখানে থাকে বিশ্বাস, যেখানে থাকে ভালোবাসা। তাই আমাদের নিজস্ব পরিবারের বাইরেও আমরা একটা পরিবার করে তুলতে পারি, আর একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা কিন্তু একটা পরিবারকে পূর্ণতা দেয়। আর সব জায়গার থেকেও নিরাপদ, নিশ্চিন্ত আশ্রয় যদি হয় সেটা পরিবার, যেখানে গেলে মন শান্ত হয়। পরিবার মানে এমন একটা জায়গা যেখানে আমরা জানি যে আমার ভুল ত্রুটি ভালো মন্দ যাই থাক, সবাই আমাকে ভালোবাসবে, তাই আমার পৃথিবী আমার পরিবার। আর যাই হোক না কেন, দেখবেন যে দিন শেষে মনে হয় ওই পরিবারেই শান্তি, কারণ পরিবারই তো আমার পাশে থাকে, আমার শক্তির উৎস তো আমার পরিবার। তাই যেখানে একে অপরের সাথে থাকে, কখনো যায় না ছেড়ে, হাজারো দোষ ত্রুটি থাকা সত্ত্বেও, সেটাই আমাদের পরিবার। আমাদের ক্ষুদ্রতম পরিবার, আমাদের বৃহত্তম পরিবার আমরা যাই বলি না কেন, আমার তো মনে হয় পরিবারই আমাদের জীবনের ধ্রুব তারা। আচ্ছা, এবারে যে বার্তা এসেছে আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, লিখেছেন কাজী আবু জাফর বাংলাদেশ থেকে, লিখেছেন, আজ আন্তর্জাতিক পরিবার দিবস, অনেকেই মুর্শিদাবাদ বেতারকে পরিবারের সঙ্গে তুলনা করছেন, এটা খুবই ভালো, খুবই ভালো একটা বার্তা। মুর্শিদাবাদ বেতারকে আমিও পরিবারের অংশ মনে করি, বেঁচে থাকো মুর্শিদাবাদ বেতার পরিবার, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি তাই, আপনারা যে এভাবে আমাদের আপন করে নিয়েছিলেন এটা আমরা কখনো ভাবতেই পারিনি যে এইরকম একটা বন্ধন আপনাদের সঙ্গে হয়ে যাবে। আজকে যত শ্রোতাবন্ধুর সাথে কথা বললাম বা যাদের পাঠানো মেসেজগুলি পড়লাম, সকলের ক্ষেত্রে কিন্তু সেই একটা কথাই বারবার উঠে এসেছে যে আকাশবাণী মুর্শিদাবাদ তাদের কাছে একটা পরিবারের অঙ্গ, এটা আমাদের পরম পাওয়া, আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আচ্ছা, এই ভাবেই একটা খুব খুব আনন্দের খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিই। গত বছরের পর এবছর উচ্চমাধ্যমিক

0: মাধ্যমিকে মেধা তালিকায় সেরা দশে মুর্শিদাবাদের দুই কৃতি। আমরা দেখেছি মুর্শিদাবাদের যে মেধা তালিকা মাধ্যমিকে সেখানেও ছিল এবং এবার উচ্চ মাধ্যমিকও গতকালই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকে মুর্শিদাবাদ থেকে তিনজন ছাত্রী ছিল আর এবার উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা দশে উঠে এলো এক ছাত্রী ও এক ছাত্র। রাজ্যে ষষ্ঠ স্থানে বহরমপুরের আজিদাপার এবং অষ্টম স্থানে খড়গ্রাম থানার নগরের রায়হান পারভেজ রয়েছেন। অনেক অনেক শুভকামনা তাদের জন্য, আগামীর সফলতা আসুক, শুভেচ্ছা রইল আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে। আচ্ছা, শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, একটু যাই তার কাছে, সময় যদিও শেষ তবু তার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। হ্যালো, কে আছেন সঙ্গে বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন?
1: পরিবারকে ভালোবাসি, আমরাও পরিবারকে ভালোবাসি, আবার পরকেও ভালোবাসি, পর মানে সেও আত্মীয়, কিন্তু নিজের আত্মীয়র কাছে একটু বেশি বল, পরের কাছে বেরিয়ে বেরিয়ে এসে বাড়িতে ঢুকলাম বলটা বেশি খোলা মেলা একবারে ভালো লাগে।
0: আচ্ছা,
1: কিন্তু পরও ভালো, পরে কিন্তু সব কথা কহা যায় না, কিন্তু বাড়ির লোকের কাছে সবকিছু কথা কহা যায় পরিবারের সঙ্গে,
0: সেজন্যই তো পরিবার, তাই না? অনেক অনেক ভালো থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সত্যিই তাই, মনের কথা যাদের সঙ্গে মন খুলে বলতে পারি সেটাই হলো পরিবার। এই সংসারে আমরা একে অপরের পরিপূরক হয়ে যেন বাঁচতে পারি।

পরিবার আমাদের বড়ই আপন, আমাদের পারিবারিক বন্ধন সকলের দৃঢ় হোক। আর আজকের এই বিশেষ দিনটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দিনের শেষে কিন্তু পরিবারই আমাদের আসল শক্তি। আপনারা সকলে খুব খুব ভালো থাকুন পরিবারের সাথে।

সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ যাদের সাথে আজ কথা হলো, যাদের বার্তা আমি সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আর আপনারা বারবার উল্লেখ করেছেন যে আমরাও এক বৃহত্তর পরিবার, অর্থাৎ আকাশবাণী মুর্শিদাবাদ। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। হয়তো যাদের সঙ্গে কথা হয়ে উঠল না তারা কিন্তু মন খারাপ করবেন না, মনও ক্ষুণ্ণ হবেন না, কারণ আপনারা সকলেই আমাদের এই বৃহৎ পরিবারের অঙ্গ। সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সকলেকেই, এই আশা রেখেই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম আমি মানসী, আমার সঙ্গে কারিগরি সহায়তায় ছিলেন সুদীপ্ত রায়। ভালো থাকুক সকলের পরিবার।

0: এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান রেলে করে আপনাদের শোনানো হচ্ছিল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনুন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।
1: থাকবেন আকাশবাণী কলকাতার পডকাস্ট। ধন্যবাদ।
2: আকাশবাণী কলকাতার পডকাস্টে শুনলেন উপাসনা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ এবং প্রযোজনা শুভঙ্করতে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে সকাল 10:30। গানের ভেলা, শুক্রবারের গানের ভেলা মানে অপেক্ষা করে থাকেন, আধুনিক গান শুনব আজ। গান হবে, ফোনে ফোনে কথাও হবে আজ। কোন গান হবে আজ শুনি।

শুনে একটু চুপ করে থাকতে হয়, কেন? এক হচ্ছে গানের আমেজ, আর অনেকদিন পরে শুনলে মনে হয় কোথায় শুনেছি, কোথায় শুনেছি, কোথায় শুনেছি, এটা যেন কার কণ্ঠ, কোন প্রসঙ্গে শুনেছি, গানটাকে খুঁজতে ইচ্ছে করে, তাই না? প্রতিদিন প্রায় দিন মাঝে মাঝে শোনা যায় বহুশ্রুত গান, তারও একটা ভালো লাগা থাকে, কিন্তু সেই গানটা শুনতে শুনতে হয়তো কিছু স্মৃতি জড়িয়ে থাকে, গানের অনুসন্ধান থাকে না। কোনো কোনো গান শোনার পরে একটা অনুসন্ধান শুরু হয়, সেই অনুসন্ধানে কি আপনি আছেন? তাহলে আপনার সঙ্গে আজকে কথা হবে কানে কানে, গানে গানে, ফোনে ফোনে, মানে গান শুনবো আবার ফোনেও কথা হবে, 0332231342 এই নম্বরে। এই গানটার অনুসন্ধান যদি এখন অনুরণন তোলে মনে, তাহলে পরের গানে যাই, তারপর দুটি গান প্রসঙ্গে একসঙ্গে কথা হবে ফোনে।

0: এবছর গাছে গাছে নাকি প্রচুর আম পাকছেও বেশ। কোকিল যদি আম ঠুকরে দেয়, গাছতলায় আম পড়ে, সে আম নিয়ে মুছবেন, ভাববেন না যে আম না খাওয়ালে অথবা আমের গল্প না হলে গানের গল্প হবে না। আপনি যদি শহরেও থাকেন, বাজার থেকেই আম কিনে খাবার মতো দুর্ভাগা হন আমার মতো, তাহলেও আপনি ফোন করতে পারেন। আরেকবার ফোন বলি, 0332213-1342। আমের বাগান রয়েছে, আমের গাছ রয়েছে, তার মানে ফোন করার অ্যাডভান্টেজ তা কিন্তু নয়, ফোনটা সকলের জন্য। দুটো গান শুনলাম, সুরের আকাশে আর তারপর তুমি আসবে বলে। ফোনে যাই, দুটো গান নিয়ে একসঙ্গে কথা হবে, তারপর গানে গানে ফোনে ফোনে কথা হবে, মানে প্রতি গানে প্রতি ফোন। কেমন কি আছেন টেলিফোনে? আমি সরাসরি গেলাম, কিন্তু ওই যা নিয়মগুলো আছে, রেডিও সেট থেকে একটু দূরে থাকবেন আর রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দেবেন, তাহলে হাও হাও হবে না, আপনার কথা স্পষ্ট শুনতে পারবো। কেমন কে আছেন? এই তো হাও হাও হলো। কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন। আপনার ফোনে এরকম হয় কেন? আপনি তো পাকা লোক, মানে বহুদিন।
1: সম্পর্কে আমি যেটুকু জানি, এটি আকাশবাণীর রম্য গীতির গান।
0: আচ্ছা বেশ, আর কিছু এই গানটির কথা কে লিখেছেন?
1: গোপাল দাশগুপ্ত।
0: বেশ, আপনি ফোনটা ছাড়ুন, আমি আরেকটা ফোনে যাই। কেমন? আর আর প্রথম গানটি যে শুনলাম অনিশু, সুরের আকাশে, কণ্ঠ কি জেনে গেল? না, আপনি তো রেখে দিয়েছেন নিশ্চয়ই, এগুলো অনেক পুরনো গান, তিনের দশকের শেষ থেকে আজ থেকে 80 বছর আগের গান, 80, 85, 90, সেই সব সময়ের গান। পরের জন, পরের জন।

0: আপনি ঠিকই বলেছেন অনিশবু যে এটি রম্যগীতি, অর্থাৎ আকাশবাণী স্টুডিওতে রেকর্ডিং। এখন কে আছেন ফোনে বলুন।
1: আমি নিউটাউন থেকে দীপঙ্কর দত্ত বলছি।
0: হ্যাঁ দীপঙ্কর বাবু বলুন।
1: প্রথম গানটির ব্যাপারে আমি কোন রকম মানে আসতে পারলাম না, কিন্তু দ্বিতীয় গানটি বহুশ্রুত এবং এটা শিল্পী ছিলেন গায়ত্রী বসু।
0: ঠিক, গায়ত্রী বসু। আর গানটি কথা কে লিখেছেন বলা যাবে?
1: আমি দূরদর্শন সম্ভবত বলে সুরকার ছিলেন হয়তো,
0: আবার সম্ভবত ব্র্যাকেটের মধ্যে লাগিয়ে দিলেন, আমার খাওয়াবো হলো না। প্রণব রায় কেমন? আর প্রথম গানটি শিল্পী, আরেকটা ফোন কি নেব দেখি না। আসলে আপনাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলতে বলতে এই যে গানের খোলস উন্মোচন ভালো লাগে আর কি। প্রথম গানটি সম্পর্কে কেউ যদি একটু আলোকপাত করেন। কে আছেন ফোনে?
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
2: জি আমি কথা
0: আগে আগে
2: বলছি, আমি কথা বলছি তো, আমি অর্চনা কোলে বলছি।
0: নাম নিয়ে গান, নাম নিয়ে
2: নাম
0: তার মানে কে কত লোভী ভাবুন, আমি শুধু খাই খাই করব। গান নিয়ে কথা হবে গানের বেলায়, আম নিয়ে গেল, মাঝে মাঝে আম খেতে খেতে গান শোনা, সে তো রসে বসে থাকার মাধ্যম। কে আছেন পরিজন
3: বলুন।
0: আমার সেই হাও হাও শুরু হলো, তাহলে আপনাকে আম খাইয়ে দেবো, আর সময় নষ্ট করবো না। প্রথম গানটি শিল্পী বেচু দত্ত। বেচু দত্তের গান আমরা একটু কম শুনি, কিন্তু অসাধারণ কণ্ঠ, বিশেষত নজরুল ঘরানার সঙ্গে যুক্ত এবং নজরুলের কাছ থেকে যারা সুরারূপের রসায়নটা শিখেছেন তাদের সুরে অনেক গান গেয়েছেন সেই সময় বেচু দত্ত। আসলে প্রথম গান বেচু দত্ত, পরের গান গায়ত্রী বসু, আকাশবাণী স্টুডিও রেকর্ডিং যাকে আমরা বলি রম্যগীতি। কেমন? প্রণব রায়ের কথায় ঠিক ধরেছেন দুর্গা সেনের সুর। পরের গান যাই, আমের কথা কিন্তু হচ্ছে না, কেমন? যে দিদি ফোন করেছিলেন মন দিয়ে শুনুন, গানের কথাই হচ্ছে।

0: 1949 সালের রেকর্ড, তখন সদ্য দেশভাগ, সদ্য স্বাধীনতা, সেই সময়কাল। 7 বছর আগে নজরুল বাকরুদ্ধ হয়েছেন, কিন্তু তখন যেন নজরুল বলয়ের মধ্যেই বাংলা আধুনিক গান। যারা গান লিখছেন তারা নজরুলের ছাত্র, যারা গান সুরারোপ করছেন নজরুলের ছাত্র, যারা গান রেকর্ড করছেন, গান গাইছেন, তারাও যেন নজরুল অন্তপ্রাণ। ফলে অধিকাংশ গানের মধ্যেই একটা নজরুল ঘরানার ছাপ। 0332231342 টেলিফোনে কে আছেন? হ্যালো, এই তো হলো না, কেটে গেল। রসিক, অরসিক আর বেরসিক, এখন গানটা না শুনে যদি শুধুই ফোন করেন তাহলে কোন পর্যায়ে? আমি কিন্তু দেখছি গান যেই শুরু হলো ফোনের আলো জ্বলতে শুরু করলো। গানটা শুনুন, উপভোগ করুন, তারপর ফোনটা করুন, কেমন? আমি তো রয়েছি এবং বলেওছি আজকে গানে গানে ফোনে ফোনে। কে আছেন টেলিফোনে বলুন।
1: নমস্কার।
0: নমস্কার,
1: ব্রাহ্মপুর আসিমা প্রেম মহারাজ বলছি।
0: কিন্তু আপনি একটু দূরে, রেডিও সেট থেকে দূরে থাকুন। রেডিও সেট হ্যাঁ ওই কমিয়ে দিয়ে ফোনটা করবেন, না হলে কেমন যেন ভেঞ্চিকাটা ভেঞ্চিকাটা মনে হয়।
1: বহরমপুর কাশিমা থেকে মনাদাস বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
1: আমার একটা গানের আবেদন।
0: না না না না, সেটা এটা এটা অনুরোধের আসর করবেন না, কেমন? এটা অনুরোধের আসর নয়, সেই জন্য অনুরোধের আসর আমাদের
1: সচিন কর্তা। সুন্দর গান,
0: আমি রাখলাম তাহলে আপনাকে। আপনি, আমি তো বাংলাতেই বলছি, গানের ফেলে আমরা তো একটা নির্দিষ্ট ভাবনা নিয়ে বসি, আমাদের অনুরোধের আসর আছে, আপনি সেখানে আপনার অনুরোধ জানাবেন, কেমন? আমি যে ভাবনা নিয়ে বসেছি সেই ভাবনাকে আপনি যদি অন্যদিকে টেনে নিয়ে যান এটা আমি হতে দিতে পারবো না, কেমন? আপনাকে আবার অনুরোধ করছি, আপনি গানের অনুরোধ নিয়ে ফোন করবেন না। যদি যে প্রসঙ্গে আছি সেই প্রসঙ্গে গানের অনুরোধ থাকে তাহলে জানাবেন, কেমন? কোন প্রসঙ্গে আছি সেটা কি বলতে পেরেছেন? এখনো 3টে গান শুনলাম, এই গানগুলোর মধ্যে সূত্রটা কি? কে আছেন ফোনে? আমি যাব, আপনি বরং একটা আম খেয়ে নেবেন, রাগ করবেন না, কেমন? আবার সেই ঘাউ ঘাউ করছে, বলুন। এমন করলে খেলবো না, কিন্তু আমি আবার পরের গানে যাই। গানটি শুনলাম সত্য চৌধুরীর কণ্ঠে, প্রণব রায়ের কথায়, 1949 সালের গান। পরের রেকর্ড যাই, 1938 সালের রেকর্ড, কার কণ্ঠ?

0: গ্যান্টের অর্কেস্ট্রেশন খেয়াল করেছেন? 1938 সালের রেকর্ড, তখনও নজরুল এবং তার তত্ত্বাবধানে রেকর্ডিং হচ্ছে, যারা আধুনিক গানের জগতে রয়েছেন সেই সময়। সকলেরই নাড়া বাঁধা প্রায় নজরুলের কাছে। তার 11 বছর আগে 1927 কলকাতা বেতারের সূচনা পথ চলা শুরু। 10 বছর পূর্তি হয়ে গেছে 11তম বর্ষ। আকাশবাণীকে ঘিরেই তখন বাংলার সংস্কৃতি জগৎ, কলকাতা বেতারকে ঘিরে সেই সময়কালের রেকর্ড। যারা নতুন মানুষ ফোন করছেন, একটু বলে নি যে রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দিয়ে তারপর আপনি ফোন করুন, গানটা শেষ হোক তারপর ফোন করুন, গানটা শুনুন, উপভোগ করুন, আসল তো গান শোনাটা, তারপর আপনি ফোন করুন, এবং রেডিও থেকে একটু দূরে থাকলে ভালো হয়, তাহলে আর ফিড আসে না। কেমন কি আছেন, টেলিফোনে যাই। গানটি কার কণ্ঠে শুনলাম? হ্যালো,
1: সৈলেন বাবু নমস্কার।
0: নমস্কার।
1: আসলে আপনি তো এই অনুষ্ঠানের মাধ্যমে সত্যি আমাদের সমৃদ্ধ করছেন।
0: আপনি আপনি কে বলছেন দাদা?
1: আমি স্নেহাশিস দা, হাওড়া মডেল অঞ্চল থেকে বলছি।
0: আচ্ছা স্নেহাশিস, বলুন, আমার নমস্কার।
1: আপনি একটা যোগ সূত্রের কথা বলছেন। আমার যতটুকু মনে হচ্ছে যে আজকের যে গানগুলো, প্রথম অন্তত 2-3টি গান শুনে মনে হলো এগুলো সবই রম্যগীতির গান মনে হলো আমার। আর কি
0: না গো দাদা, সবটা তো নয়, কারণ এই যে 1938 সালের রেকর্ড, এ তো নজরুলের তত্ত্বাবধানে বাইরে রেকর্ড হয়েছে, আকাশবাণী স্টুডিওতে নয়।
1: আচ্ছা, এই রম্যগীতির প্রসঙ্গে কি আমি একটা কথা বলতে পারি?
0: কি গো বলুন।
1: রম্যগীতি একটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমি শুনেছিলাম, যদি আপনি সংগ্রহ করে পরে এই অনুষ্ঠানে শোনাতে পারেন, সেটা হচ্ছে সবই যদি ভুল সবই যদি যাও ভুলে। আমি একবার শুনেছিলাম, আপনি শুনেছিলেন অনেক অনেক বছর আগে।
0: বেশ বেশ,
1: আপনি প্রসঙ্গক্রমে চলে আসি।
0: হ্যাঁ, যে গানটি শুনলাম কার কণ্ঠে,
1: আমার মনে হচ্ছে বাসবী নন্দী হলেও হতে পারে।
0: বাসবী নন্দী, বাসবী নন্দী তখন 1938 সালে রেকর্ড গো, কোথাও একটু ভুল করে ফেললেন। 1938 সালের সেই সময়কালটাকে খেয়াল করুন, কার কণ্ঠ হতে পারে আজ থেকে প্রায় 90-88 বছর আগে এই কণ্ঠ। আরেকটা ফোনে যাই, কি আছেন? হ্যালো, না লাইন তো কেটে গেল। আমি আর ফোনে যাচ্ছি না, কেননা 4টি গান শোনা হয়েছে, বেশি গান শোনা হবে না তাহলে, নাকি আলো জ্বলেছে? আবার আপনারা এত অভিমান করেন, ফোন নেওয়া হয় না। কি আছেন ফোনে?
2: হ্যালো।
0: হুম,
2: আমি স্যার, আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল বলছি।
0: হ্যাঁ, কার কণ্ঠে গান শুনলাম?
2: হ্যাঁ, এটা হয় উমা বসু, নয় রেণুকা দাশগুপ্ত।
0: উমা বসু, রেণুকা দাশগুপ্ত, না কোনোটি নয় গো রীতা, সুপ্রভা সরকার বর্দি। 1938 সালের রেকর্ড, নবেন্দ্র সুন্দর বন্দ্যোপাধ্যায়, তার কথায়। তার কথা যে খুব বেশি আমরা পাই তা কিন্তু নয়, সেই সময় কিছু গান তার কথাই পাই। শিল্পী সুপ্রভা সরকার। আমি চলে যাই পরের গানে, আপনি আসবেন টেলিফোনে, কিন্তু যোগসূত্রটা দীপঙ্করবাবু খোঁজার চেষ্টা করেছেন, যোগসূত্রটা কি, কেমন সব গানগুলো একসঙ্গে।

0: না বিদায়ের ক্ষণ এখনো হয়নি, কিন্তু যাবার বেলায় না হলেও কি ছিল তোমার মনে শুনবো টেলিফোনে, সে কথা তো বলাই যায়। আজ থেকে 77 বছর আগের একটি রেকর্ড শুনতে গিয়ে যদি কোথাও একটু ওই রেকর্ডের যে ঘসঘসানি শব্দ পাওয়া যায়, তাতে মন খারাপ হয় নাকি মনটা ভালো হয়? ভালোই তো লাগে এত পুরনো রেকর্ড শুনতে গিয়ে, কখনো কখনো এরকম শব্দ এসে যায়, খারাপ লাগে আমাদের, আবার ভালোও লাগে, তাই না? যে এখনো এই সব কণ্ঠ কবেকার রেকর্ড, কিন্তু মনে হয় কত কি ফিরিয়ে দেয় আমাদের। কে আছেন টেলিফোনে? হ্যাঁ বলুন।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি কাকবাড়িয়া আরামবাগ থেকে বলছি, সঞ্চিতা দে।
0: হ্যাঁ সঞ্চিতা বলুন।
1: হ্যাঁ, শিল্পীর নাম মোহাম্মদ রফি, নয় তালাত মাহমুদ।
0: এই যে আমার উপর ছেড়ে দিলেন কেন, মাহমুদ রফি কিংবা তালাত মাহমুদ? তাহলে পরের টেলিফোনে যিনি আসবেন তিনি কনফার্ম করুন যে দুজনের মধ্যে কোনজন, তাই না? আমি পরের টেলিফোনও এসে গেছে দেখি। বলুন, সঞ্চিতা দেবী কিন্তু এক মুঠো আম পাঠিয়েছেন, দু হাতে দুটো বড় বড় আম, আপনি যদি বলতে পারেন তাহলে আপনাকে দিয়ে দেবো। কে বলছেন?
2: দাদা নমস্কার, বলছিলাম যে আমার নাম নির্মল চট্টোপাধ্যায়, গ্রাম আলহাটি, পূর্ব বর্ধমান।
0: হ্যাঁ বলুন বলুন।
2: হ্যাঁ, এটা তালাত মাহমুদের কন্টাক্ট।
0: তালাত মাহমুদ, তাহলে তো ওই সঞ্চিতা দেবীর কাছাকাছি হলো আপনার বাড়ি, আপনারা নিয়ে নিন, মাঝে আমি আর থাকবো না, কেমন? ঠিক বলেছেন, তালাত মাহমুদ 1949 সালের রেকর্ড, এই গানটিরও কথা লিখেছেন প্রণব রায়। ঠিক আছে, কেমন লাগলো বলবেন, কিন্তু নিজেরা একবার চুপি চুপি বিনিময় করে ফেলবেন না, কেমন? পরের গানে যাই, পরের গান এখন তো খুব চেনা, কিন্তু খেয়াল করুন অর্কেস্ট্রেশন।

0: 10টা বেজে 35 মিনিট হয়ে 5 সেকেন্ড। এই গান শুনতে শুনতে একটা গোপন আবিষ্কার করে ফেললাম, কি বলুন তো? এই গানের ভেলা মন দিয়ে শুনতে শুনতে, আম খেতে খেতে জনতা যখন আম বিনিময় করেন, তাদেরকেই বলে আম জনতা। আম জনতা গানের বেলা আম জনতা নতুন বুৎপত্তি পেয়ে গেলাম। এই কণ্ঠ জিজ্ঞেস করবো না, কেননা এই কণ্ঠ তো আপনার খুব চেনা, তবু টেলিফোনে কে আছেন কি বলেন দেখি। কে আছেন ফোনে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: খন্ডগোস্বামী বেরুগ্রাম।

0: সুখদেব পাল বলছি।
1: হ্যাঁ সুখদেবু, কার কণ্ঠে গান শুনলাম গো?
0: সন্ধ্যা মুখোপাধ্যায়।
1: সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানের কথা কে লিখেছেন?
0: কথাটা মনে হচ্ছে যেন প্রণব রায় হতে পারে।
1: প্রণব রায়। আন্দাজে ঢিল ছুঁড়লেন নাকি আম ছুঁড়লেন? একটা ভাববেন না, ওই যে সূত্রের কথা বলছিলাম, মানে আম খেতে খেতে গান শুনছি, এটা সূত্র হতে পারে না। সূত্র আর একটু ভাবুন। বেরুগ্রামবাবু গানটির কথা লিখেছেন তারক ঘোষ। তারক ঘোষের কলমে খুব বেশি গীতি কবিতা আমরা পাইনি, খুব বেশি গানের কথা পাইনি, কিন্তু যে কটি পেয়েছি সবকটি প্রায় অসাধারণ। খুব ভালো বলেছেন, ওরে ও বিজন রাতের পাখি, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আপনাকে তো আম দেওয়ার কেউ নেই, সুতরাং নিজেই খান নিজেরটা, আর আম খেয়ে মুখ মুছে নেবেন, নাহলে আবার পিঁপড়ে লেগে যেতে পারে ঠোঁটে। পরের গান।

0: চল্লিশ মিনিটে সাতখানা গান শোনা হলো। ওই ফোন নিলে গান শোনা একটু কমে যায়, আবার ফোন না নিলে তো আপনাদের সঙ্গে এরকম হাতাহাতিটা হয় না। কে আছেন ফোনে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি বাঁকুড়া জেলার রাকুড়গ্রাম থেকে বলছি, হরকিশোর রক্ষিত।
0: হ্যাঁ রক্ষিত বাবু বলুন।
1: এই গানটা হচ্ছে সুধীর লাল চক্রবর্তীর কণ্ঠে গাওয়া।
0: সুধীর লাল চক্রবর্তী, ঠিক। বাঁকুড়া এবছর কিরকম আম হয়েছে?
1: হ্যাঁ, ওনার বছর আমের ফলন কম
0: কম বাঁকুড়ায়।
1: হ্যাঁ, আর আর এর আগের গানটা যে শোনালেন,
0: হ্যাঁ হ্যাঁ

0: সুর দুর্গা সেন সুন্দরপথে তো বলে দিয়েছেন
1: সুন্দর মুখোপাধ্যায়, হ্যাঁ
0: দুর্গা সেন সুর,
1: তারক ঘোষের কথায় দুর্গা সেন সুর,
0: 1950 সালের রেকর্ড।
1: ঠিক ঠিক, আর এই গানটির কথা কে লিখেছেন? সুদিলা চক্রবর্তীর
0: না, এটা আবার ঠিক স্মরণে আসছে না,
1: স্মরণে আসছে না। বেশ,
0: আর আমার মনে হচ্ছে সূত্রটা আমরা দুর্গা সেন,
1: সূত্রটা
0: দুর্গা সেন, মনে হচ্ছে মানে দুর্গা সেনের সুরে সব
1: ফালি ফালি আম নয় তাহলে, তাই তো? আপনার নাম বলছি, সূত্রটা তাহলে ফালি ফালি আম নয়। এটাই শুধু সূত্র নয়, আজকের গানের ভেলা সূত্র হলো, হ্যাঁ ঠিক ধরেছেন রক্ষিত বাবু, ঠিকই বলেছেন, দুর্গা সেনের সুরে আজকে সব গান শুনছি। পরের গান শুনি, তারপর দুর্গা সেনের কথা বলবো।

0: দশটা বেজে 45 মিনিট হয়ে 10 সেকেন্ড, আর তো বেশি সময় নেই। রক্ষিতবাবু বাঁকুড়া থেকে বলে দিয়েছেন আজকে গানের ভেলার সূত্র হচ্ছে সব গানই দুর্গা সেনের সুরারোপিত গান। টেলিফোনে কে আছেন? হ্যালো হ্যালো, আপনি আছেন তো ফোনে? তাহলে রেখে দিলাম, ফোন করলে তো কথা বলতে হবে। এই গানটি কথা লিখেছেন অরূপ ভট্টাচার্য, সুরারোপ করেছেন দুর্গা সেন, আর শিল্পী ও আবার আলো জ্বলেছে। তাহলে আর একটু ফোন নিই, আপনি বরং শিল্পীর নামটা বলুন। হ্যালো, হ্যাঁ,
1: শিল্পীর নাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়।
0: আপনার নাম কি? আবার এবারে তো আমের বদলে পাটকেল, এইটা ঠিক না, কেমন একবারই ফোন করবেন, দ্বিতীয়বার ফোন করলে আরেকজন যে ফোনের সুযোগ পেল না, প্রতিমা দি, সঞ্চিতা দি, তাই না? এগুলো ঠিক করবেন না, লক্ষ্মীটি, নাহলে কিন্তু ধমাস করে ভুগব। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তাই খানিকটা কনসিডার করে যায়। অবশ্য প্রতিমা বন্দ্যোপাধ্যায় খুব পরিচিত কণ্ঠ, এরকম একই আসলে দুবার করে ফোন করবেন না, কেমন? কারণ সবাই তো ফোন করতে চান। দুর্গা সেন, তার কিন্তু শিল্পী হওয়ারই কথা ছিল। আজকে খুব ভালো লাগতো যদি তার কণ্ঠে একটি গান শোনাতে পারতাম, কিন্তু অভিমান করে কেন জানি না গান গাওয়াটা ছেড়ে দিলেন। প্রথম রেকর্ড নজরুলের তত্ত্বাবধানে, বরং বলা হলো নজরুল তাকে আবিষ্কার করেছিলেন, ওই গান যখন রেকর্ড করেন, কি সুরেলা কণ্ঠ ছিল। 1933 সালে, তখন তার বয়স 19 বছর। তারপর আকাশবাণীর শিল্পী হয়ে উঠলেন 1936, তখন তার বয়স 22 বছর। কিন্তু আমরা পরবর্তী সময় তাকে আর শিল্পী হিসেবে পেলাম না, এবং আমাদেরও কষ্ট, খারাপ লাগা যে আমাদের এখনও পর্যন্ত আর্কাইভে, জানি না পরে খুঁজে টুঁজে পাওয়া যাবে কি না, তাঁর কণ্ঠে আমরা কোনো গান পাইনি। সে সময় তো এত ভালোভাবে সংরক্ষণের বিষয়টা ছিল না, তো পেলে ভালো হতো, কেননা আকাশবাণীর কণ্ঠশিল্পী হিসেবে তিনি যখন গান গাওয়া শুরু করেছিলেন, গান গেয়েছিলেন, যদিও তার আগেই তাঁর রেকর্ড বেরিয়েছে, তাহলে আকাশবাণীতে তাঁর গান গাওয়ার রেকর্ড থাকার কথা, তখন তো স্পুল, ফলে সেসব পাওয়া যায়নি। পরে হয়তো কোথাও পাওয়া গেলেও যেতে পারে, তাহলে আমরা শোনাতে পারবো তাঁর কণ্ঠ। পরে তিনি চলে গেলেন সুরের কাজে, এবং সেটাও নজরুলের পরামর্শ মতোই, আর সেই সুরারোপের কাজটা বলা হলো তাঁকে খুব বেশি উৎসাহ দিয়েছিলেন চিত্তরায়, তার চেয়ে বয়সে 2 বছরের বড় ছিলেন। চিত্তরায়ের জন্ম 1912, আর দুর্গা সেনের জন্ম 1914, একদম বন্ধুর মতো, আর দুজনেই নজরুল বলয়ের মধ্যে। ফলে চিত্তরায় সুরারোপ করার ক্ষেত্রে উৎসাহিত করেছিলেন নজরুল। যখন কণ্ঠরোধ হয়ে গেল 1942, সেই সময় এক ঝাঁক যারা নজরুল বলয়ের মধ্যে ছিলেন, তারা কেউ গান লেখায় বেশি করে মনোনিবেশ করলেন, যার মধ্যে প্রণব রায়, প্রণব রায়ের লেখা অনেকগুলি গান আজকে শুনেছি, শৈলেন রায়, তেমনি সুরারূপের দিকে নিতাই ঘটক, চিত্তরায়, দুর্গা সেন, কমল দাশগুপ্ত, কেমন? তো এটা তো বাংলা আধুনিক গানের অ্যাসেট, তো সেই দুর্গা সেনের সুরারোপিত গান আজকে আমরা গানের ফেলে শুনলাম। পরের গানে যাই।

বিরহেরও জালি রূপে রূপ পিছ জানিয়েছে বিরহেরও।

বসন্ত সন্ন্যাসী আজি বাতায়নে আসি কহিবার বার আনি আছি প্রিয়া মধু মাধবীর ডালি কহিবার বার আনি আছি প্রিয়া মধু মাধব।

0: দ্রষ্টব্যজি 52 মিনিট হয়ে 5 সেকেন্ড, আর বেশি সময় নেই, খুব চটপট এখনো দুখানা গান শোনাতে চাই। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, আপনি তো ফোনে আছেন কিন্তু কথা হলো না। আরেকটাকে ফোন কি নেব? 10:52 হয়ে 22:23, 24, আলো জ্বলেছে ফোনে। কে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।
1: আচ্ছা আমি বলছি উত্তরপাড়া থেকে।
0: হুম হুম। কে?
1: আমি মানস মুখার্জী বলছি উত্তরপাড়া থেকে।
0: হ্যাঁ মানসবাবু, এই এই গানটি কার কণ্ঠে শুনুন।
1: আপনার অনুষ্ঠান পরিচালনা অত্যন্ত সুন্দর, আমি বসে বসে শুনছি।
0: আচ্ছা,
1: আপনার কাছে একটা অনুরোধ করছি আমি। আজকে যেমন প্রণম্য প্রণম্য দুর্গা সেনের সম্পর্কে অনুষ্ঠান করছেন, সেই রকম সুরসাগর হিমাংশু দত্ত,
0: আচ্ছা
1: ওনার নিয়ে যদি একটা অনুষ্ঠান করো বড় বাড়িত হব।
0: বেশ বেশ, করবো করবো, কেমন নিশ্চয়ই সুযোগ পেলে করব। আর বলছি এইটি কার কণ্ঠে শুনলাম? আপনি তো রসিক মানুষ। এই যে গানটি শুনলাম,
1: এটা এটা এটা এটা শুনলাম আমি সত্য চৌধুরী।
0: হলো না, তাহলে আম খান ততক্ষণ। রবীন মজুমদার, কেমন? আর তো সময় নেই, ফলে আমি সরাসরি গানে গেলাম। যে গান শুনলাম রবীন মজুমদারের কণ্ঠে, হিরণ বসুর কথায়, হিরণ বসুর কথা আর সুর দুর্গা সেন।

কি মানুষ বাবু, চেনে গেল এই কণ্ঠ? ফণীন্দ্রমোহন নন্দীর কথায় সুর তো সেই দুর্গা সেনের, আর শিল্পী পান্নালাল ভট্টাচার্য, যে পান্নালালকে আমরা মূলত ভক্তিগীতির শিল্পী হিসেবে চিনি। কত যে আধুনিক গান গেয়েছেন, আবার কোনো একদিন তাকে আলাদা করে নিয়ে যদি বসতে পারি। আসরের শেষ গান না আর টেলিফোনে ডাকবো না আপনাকে বা আপনাদের, শেষ গানটি শুনতে শুনতে আজকে গানের ফেলাও শেষ করব। কাকে দিয়ে শুরু করেছিলাম? বিছু দত্ত। শেষ গানটিও বিছু দত্তের কণ্ঠে, প্রণব রায়ের কথায় 1949 সালের রেকর্ড। আজকের সব গানই দুর্গা সেনের সুর। ভালো থাকবেন সবাই, আনন্দ।

গানের ভেলা আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন বেলা 11:03। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৌরিক ঘোষ।

0: Cowboys Meeting.
1: ওরে সময় ঠিক 11টা বেজে 1 আর সরাসরি তোমাদের সঙ্গে শুরুতে রয়েছি আমি সৌরিক আমার সঙ্গে রয়েছে
2: নো এটা মানে তোমার নিজের বলতে কি কষ্ট হচ্ছে
1: দাদা ওজি আমি বলতে আছি
2: দাদা
1: দাদা ওজি
2: ছি ছি ছি
1: এবং দা ওজি ফলো মি ব্যাক
2: এইটা এটা কোথা থেকে আসে সৌরিক
1: এইটা তোমাকে আমি রেসপেক্ট
2: এই ইন্ট্রোডাকশন রেসপেক্ট
1: এটা তো রেসপেক্ট
2: এটাকে চাটন দেওয়া বলে যদি তুমি খুব
1: যেভাবে নেবে আমার কিছু করার নেই
2: আচ্ছা সেই তো ঠিক আছে এখন 1 ঘন্টা বাকি আছে
1: আচ্ছা আজকে মগজবিটের আড্ডা একদম তোমরা অলরেডি জানো এবং পোস্টার দেখে নিয়েছো অলরেডি তোমরা যে আমরা আজকে মগজবিটের আড্ডায় রয়েছি আমি সৌরিক আমার সঙ্গে বলো মি আর আজকে 1টা ঘন্টা তোমাদেরকে প্রচুর প্রশ্ন করব প্রচুর মানে প্রচুর
2: একেবারে একেবারে তবে এরকম ভাবা দরকার নেই যে পরীক্ষা হলে ওই চশমা পরা যাকে দেখে খুব ভয় লাগবে ওরকম একটা স্যার যদিও সৌরিককে ওরকমই লাগবে
1: না আমাকে দেখে ভয় পাবে না আমাকে দেখে তো খুব প্রেমে পড়তে পারে ডাজন্ট ম্যাটার ঠিক আছে আমরা অনুষ্ঠানে
2: সৌরিক একটু লজ্জা পাও একটু লজ্জা থাকা দরকার আড্ডায় রয়েছি আজকে হবে বুদ্ধির খেলা কিছু রাউন্ড থাকবে তোমাদের জন্য তোমরা অলরেডি জানো তোমাদের তিনটে রাউন্ড থাকবে একটা ফার্স্ট রাউন্ড থাকবে আমি কে তারপর থাকবে কুইজ আর তারপর থাকবে তোমাদের ফেভারিট অডিও
1: রাউন্ড একদম
2: তো মোটামুটি আজকে এই তিনটে রাউন্ড নিয়ে আমরা খেলবো এখন আমাদের কাছে 1 ঘন্টা সময় আছে আর তোমাদেরকে চলে আসতে হবে উত্তর দিতে কোথায় আমাদের ফোন লাইনে আমাদের ফোন নাম্বার
1: 0332131342 নাম্বারে আর বলে দিই 0332131342 নাম্বারে আর যদি ফোন নাম্বারে না পাও চিন্তার কোনো কোনো কোনো কারণ নেই কারণ যে সুন্দর পোস্টারটা কথা আমরা একটু আগে বলছিলাম সেই পোস্টারটা কমেন্ট করতে চলে এসো আর কি আর নতুন করে কিছু বলার
2: নেই আর কিছুক্ষণ পরে আমরা লাইভেও আসবো
1: ইয়েস
2: ফেসবুক লাইভেও কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো যে তোমাদের উত্তরগুলো মানে বেসিক্যালি আমরা সব জায়গা থেকে উত্তর কালেক্ট করব
1: হ্যাঁ একদম আমরা সংগ্রহ করব এবং সংগ্রহ করে আমরা একটা বই বানাবো
2: আমরা কি হয়েছে নাকি তোমার আজকে
1: আরে কিছু হয়নি আরে মজা করছি তাই না আরে বন্ধুর সঙ্গে মজা করতে পারো
2: না না নিশ্চয়ই নিশ্চয়ই মজা তো করতেই হবে যেমন একটু আগে বড় একটা মজা করেছো তুমি
1: না এটা মজা না ওটা ফ্যাক্ট
2: ও মাই গড
1: ওটা ফ্যাক্ট জাগে তো আমরা শুরু করি নাকি
2: হ্যাঁ আমরা শুরু করতে পারি আজকে তোমাদের জন্য মগজ মিটারের প্রথম রাউন্ড আমি কে রাউন্ড আমি একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক যার জন্ম শতবর্ষ সম্প্রতি পালিত হয়েছে আমি একজন প্রখ্যাত চিত্র পরিচালক যার জন্ম শতবর্ষ সম্প্রতি পালিত হয়েছে গেস করতে থাকো উত্তর আমরা নিতে পারি তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে অথবা আমাদের ফেসবুক পেজেও সেখানেও কিন্তু তোমরা উত্তর দিতে পারো আপাতত আমাদের সঙ্গে কে রয়েছে ফোন লাইনে দেখে নি হ্যালো কে বলছো কোথা থেকে হ্যালো
1: হ্যালো
3: হ্যালো
2: হ্যাঁ কে বলছো কোথা থেকে
3: ভালো আছেন
2: হ্যাঁ হ্যাঁ উত্তরটা হবে সত্যজিৎ রায় বেশ
1: উত্তরটা হবে সত্যজিৎ রায় বেশ আমরা একটা উত্তর পেয়েছি একটা ক্লু এর পর আমরা কি সিঙ্গেল করতে যাব
2: না নিশ্চয়ই নিশ্চয়ই
1: আচ্ছা এখানে কিন্তু ফেসবুকে কমেন্ট এসেছে শুভশ্রী বলছে ঋত্বিক ঘটক
2: শুভশ্রী বলছে ঋত্বিক ঘটক বেশ হতেই
1: পারে ব্যাপার একটা ঠিক আছে চলে আসি পরের ক্লুতে আমার প্রথম ছবি ঠিক আছে মানে এরপর এইটা আমি ক্লুটা দেব না ক্লুটা সেটা শেষে দেব আমি
2: বিশ্বজুড়ে সমাদৃত মানে আমার যে প্রথম ছবি সেটা কিন্তু বিশ্বজুড়ে

0: আমরা কিন্তু উত্তর পাচ্ছি, আমরা দেখেনি বন্ধু আছে ফোন লাইনে কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
1: হ্যালো
2: হ্যালো,
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা
2: বলছি। বলো।
1: উত্তরটা ফার্স্ট ক্লু ভেবে আমি আর একটা উত্তর ভেবেছিলাম, সেকেন্ড ক্লু একটু উত্তরটা বদলাচ্ছি।
2: শুনি,
1: সত্যজিৎ রায়।
2: প্রথম ক্লু থেকে আপনি কি ভেবেছিলেন, শুনে কি ভেবেছিলেন? হ্যালো,
0: নো। আচ্ছা বেশ, আমার মনে হয় প্রথম ক্লু এর পরে সবাই যেটা ধারণা করেছে মৃণাল সেন বা ঋত্বিক ঘটক এরকম ভেবেছে, এবং সেকেন্ড ক্লুতে এসে মনে হচ্ছে সত্যজিৎ রায়। ঠিক আছে, অসুবিধে নেই, আমরা এরপর আর একটা ক্লু দিতে পারি,
2: এবং সেটা আমার মনে হয় না যে এরপর উত্তর খুব সহজ হয়ে যাবে, মানে আর কিছু হয় না।
0: ঠিক আছে, আমি
2: থার্ড ক্লুটা দিয়ে দিই অলরেডি, আর ইয়ে করছি না। আমি অস্কারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি।
0: উত্তর পাওয়ার মতোই প্রশ্ন ছিল তো, খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং ফোর্থ এন্ড দ্য ফাইনাল ক্লু, এইটা বলার পরে আমি জানি তোমরা এতক্ষণ যারা গেস করছিলে, যারা যত কিছু করছিলে, তারা সবাই বলবে এটাই আমি জানতাম, মাইক ড্রপ, এরকম একটা হবে।
2: আচ্ছা আচ্ছা, মাইকটা আমি ড্রপ করছি না,
0: মাইকটা তুমি ড্রপ করবে না, তুমি করো না,
2: আমি বন্ধুদেরই করছি মাইক ড্রপ।
0: ঠিক আছে, তো লাস্ট এন্ড দ্য ফাইনাল ক্লু হচ্ছে ফেলুদা এবং প্রফেসর শঙ্কু আমার অমর সৃষ্টি।
2: আমার নয়,
0: আমার না, মানে যার কথা হচ্ছে,
2: যার কথা হচ্ছে
0: তো শরীর রাউন্ডের না, আমি কে তো সেই জন্য আমার অমর সৃষ্টি তো বলবো নাকি। তুমি গেছো, তুমি খরচা।
2: আচ্ছা আচ্ছা, ফাইনাল ক্লু ফেলুদা এবং প্রফেসর শঙ্কু আমারই অমর সৃষ্টি।
0: এরপর আমার আর কিছু বলার দরকারই নেই, এরপর বন্ধুই বলবে যে আমি তো এতক্ষণ ধরে বলছি।
2: হ্যাঁ,
0: হ্যালো,
1: আমি
2: বুঝতে পারলাম না, উনি আমাদেরকে ফোন করে বলছেন যে বন্ধ করে দাও।
0: বন্ধ করে দেব,
2: দেব, হ্যাঁ বন্ধ করে দেব।
0: কি বন্ধ করে দেব আমি জানি না,
2: মনে হয় তো কুকারের ঢাকনাটা।
0: না, আমি আবার কল বন্ধ করে দেব টাইপের কিছু একটা শুনেছি, যাই হোক, এটা সাংসারিক কলহ।
2: লাস্ট লাস্ট,
0: হ্যালো,
2: না একটু একটু কিছু হচ্ছে,
0: এইটা আমি প্রত্যেকবার দেখেছি জানো তো, যখনই আমরা বলি যে এই প্রশ্নের জন্য লাস্ট ফোন কল, তখন সেই ফোনটাই নেওয়া যায় না।
2: বন্ধুরা জানে তো।
0: হ্যালো, কে বলছো কোথা থেকে?
3: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
3: তোমরা কেমন আছো?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
3: আমি দুর্গাপুর থেকে দীপক বাগদে বলছি, বিশাল সক্ষম ব্যক্তি একজন।
0: হ্যাঁ বলুন বলুন।
2: হ্যাঁ বলুন বলুন,
3: এটা গেস করছি মনে হচ্ছে সত্যজিৎ রায় হবে।
2: না মনে হলে নেব না, সঠিক উত্তর দিতে হবে
3: সত্যজিৎ রায়।
2: সত্যজিৎ, আচ্ছা বেশ বেশ, আমি যেমন বলছি সত্যজিৎ রায় তাহলে নিচ্ছি উত্তরটা।
0: আচ্ছা, আমরা অনেকগুলো উত্তর নিয়েছি, এরপর বেশ মানে কি বলবো, এরপর যদি সঠিক উত্তর আমরা না দিই তাহলে আমার মনে হচ্ছে যে ফোনের ওপার থেকে আমাদের মধ্যে ঢিল টিল কিছু একটা ছুটতে পারে আর কি। এইটা
2: সম্ভব, তার থেকে বড় কথা হচ্ছে এখানে অনেকেই কমেন্ট সেকশনে বলছে আয়ুষ মিশ্রা, সোম সরকার, শঙ্কর দাস, সৌমেন দাস, শিল্পী ভান্ডারী, সবাই সবাই বলছে সত্যজিৎ রায়, প্রবাল মহাপাত্র,
0: হ্যাঁ
2: সুমিতা, সবাই সবাই।
0: হ্যাঁ, তো সঠিক উত্তরটা কি?
2: সঠিক উত্তরটা, আরে জোরে হাততালি,
0: জোরে হাততালি,
2: এবং তার সঙ্গে সঠিক উত্তর,
0: সঠিক উত্তর অবশ্যই সত্যজিৎ রায়। একবার মিলিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি একজন প্রখ্যাত পরিচালক যার জন্ম শতবর্ষ সম্প্রতি পালিত হয়েছে, সত্যজিৎ রায়। আমার প্রথম ছবি বিশ্বজুড়ে সমাদৃত অর্থাৎ পথের পাঁচালী, আমি অস্কারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি যেটা আমরা সবাই জানি, এবং সেই স্পিচটাও আমরা বোধ হয় অন্তত লাখ দেড়েক বা শুনে নিয়েছি এখনো পর্যন্ত, এবং ফেলুদা এবং প্রফেসর শঙ্কু বলার পর তো আর কিছু বলারই থাকে না এখানে, মানে মোটামুটি এই পর্যন্ত শেষ, মানে ইতি, এইটা বলার পরে।

0: ইতি বলে দিতে হবে
1: একদম। তো তার সঙ্গে আমাদের আমিকে রাউন্ডের প্রথম সেট কমপ্লিট হলো
0: একেবারেই। তো তোমরা যারা খেলেছো এবং সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। আর এরপর তোমাদের জন্য থাকছে অরিজিৎ সিং এর কণ্ঠে, এই যে এত ভালো একটা রাউন্ড তোমরা খেললে তো তোমাদের জন্য প্রাইজ তো থাকার দরকার। তো আপাতত তোমাদের জন্য থাকছে অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা। ফিরছি গানের পর।

0: মগজ মিটার। ফিরলাম গানের পর এবং এই গানটার সঙ্গে মানে কত নস্টালজি জড়িয়ে আছে, তাই না সকলে?
1: ও সত্যি, মানে অদ্ভুত জানো, এই গানটার সাথে আমার মনে হয় কেমন একটা সরস্বতী পুজো, সরস্বতী পুজো ভাইব আছে। আমি জানি না কেন
0: কথা বলতে যাচ্ছিলাম, সেখানে সরস্বতী পুজো নিয়ে চলে
1: না, বেসিক্যালি সরস্বতী পুজো ওই হিসেবে আমি বলছি না তোমাকে,
0: মানে
1: ওখানে তুমি
0: আমি আমি আমি তো বিদ্যা দেবী হিসেবেই বলছি।
1: তুমি পুরোটা শোনো, সরস্বতী পুজো আমাদের কাছে শুধুমাত্র বিদ্যা দেবীর পুজো না, ওটা আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডেও বাঙালির। তো এইটা একটা, এই তো তুমি ভালোবাসার কথা বলছো।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
1: তুমি কে?
0: বিদ্যা আগে, তারপর
1: যাই হোক, তুমি এমন করে বিদ্যাটা বললে আমি বিদ্যা বালান ভাবছিলাম আরেকটু হলে। না ঠিক আছে, অসুবিধে নেই।
0: আচ্ছা আচ্ছা, আমরা আবারও ভুলভাল বকছি, ওদিকে শ্রোতা বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে। আর চলে যাচ্ছি আমাদের পরের সেটে, আমি কে রাউন্ডের পরের সেট, অলরেডি একটা সেট কমপ্লিট হয়ে গেছে আমাদের, চলে যাচ্ছি আমাদের পরের সেটে। এবং পরের সেটের ফার্স্ট ক্লু,
1: হ্যাঁ পরের সেটের ফার্স্ট ক্লু,
0: আমি একজন বাঙালি লেখক যার ডাকনাম ছিল কি ছিল?
1: মণি।
0: হ্যাঁ
1: আমি একজন লেখক যার ডাকনাম ছিল
0: মণি।
1: মণি বেসিক্যালি আমি একজন সাহিত্যিক যার ডাকনাম মণি, মানে ছদ্মনামও, ছদ্মনামও না ডাকনাম,
0: হ্যাঁ
1: ছদ্মনামে তো উনি লিখতেন না, উনি ডাকনাম, ওনার ডাকনাম ছিল মণি এবং আমরা বেসিক্যালি জানি। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু প্রথম প্রশ্নতে সত্যজিৎ রায় সবাই খুব কনফিডেন্টলি বলেছে, তো সেকেন্ড প্রশ্নেও সেই কনফিডেন্সটা থাকা খুব সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো যে আপাতত মানে এটার জন্য ছয় আসে নাকি এক রান আসে নাকি কি আসে, দেখেন
0: অপেক্ষা করছি। হ্যাঁ শুনি,
1: হ্যালো কে বলছো কোথা থেকে?
2: আপনি কি ব্যক্তির সঙ্গে কথা বলছেন?
1: হ্যাঁ তিনি আমার কলটি হোল্ডে রেখেছেন, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে,
0: হোল্ড হয়ে গেছে, কিছু করার
1: নেই। এইটা এটা হতেই পারে, মানে এত কি বলে ওটাকে, ওই যে উদ্বেগ,
0: উদ্বেগ
1: হ্যাঁ,
0: উচ্ছ্বাসিত, উদ্ভাসিত।
1: ঠিক আছে শরীর, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ তো আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো কে বলছো কোথা থেকে?
3: নমস্কার, আমি শায়ান ঘোষ বলছি মালদা থেকে।
1: হ্যাঁ শায়ান বলো।
0: আর উত্তর আসেনি সেইভাবে,
1: তো আমরা একটুখানি দেখতে থাকি নাকি, অপেক্ষা করবে কি?
0: হ্যাঁ অপেক্ষা করি, করো। আচ্ছা না
1: দেখি, আরো একটা উত্তর নিয়েই নি। হ্যালো
0: হ্যালো
4: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন।
4: হ্যালো মণিশঙ্কর, আমি কৃষ্ণনগর থেকে রাজু সিংহরে বলছি।
0: আচ্ছা তুমি উত্তর বলছো মণিশঙ্কর, বেশ বেশ, আমরা অনেকগুলো উত্তর পেয়েছি। আমরা চলেছি এবার পরের ক্লুতে।
1: হ্যাঁ
0: পরের ক্লুটা হচ্ছে, আমার সৃষ্টি চরিত্র ঘনাদা বিজ্ঞান আর ইতিহাসের গল্প বলতে ওস্তাদ। আমার সৃষ্টি চরিত্র ঘনাদা বিজ্ঞান আর ইতিহাসের গল্প বলতে ওস্তাদ, বলো কার সৃষ্টি চরিত্র হচ্ছে ঘনাদা? উত্তর নেবো আমরা, ঝম করে উত্তর নেবো।

0: আমি উত্তর কি পাবো?
1: পেয়ে যাবো, পেয়ে যাবো, আমার মনে হচ্ছে, আশা করি, আশা করি পেয়ে যাবো আপাতত, কিন্তু
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: পেয়েছি,
0: শুনি।
1: হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল বলছি, পাটুলি থেকে।
1: জানি না কি হতে চলেছে, এবং এইটা এটা বলে বলে আমরা একটা খুব সিরিয়াস মাহল তৈরি করার চেষ্টা করছি, যাতে সবাই ভয় পায় যে কি বলে দিলাম। তোমাকে ভয়
0: পাচ্ছি, প্রবাল মহাপাত্র বলছে পেমেন্দ্র মিত্র। বেশ,
1: আচ্ছা বেশ, এরপর পরের ক্লু আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে, 1946 সালে আমার প্রথম ছোট গল্প সংকলন সাগর সঙ্গমে প্রকাশিত হয়।
0: এরপর মানুষ পেরিয়ে যাবে, মানে এরপর এরপর আর কিছু নেই। আচ্ছা, ফোন লাইনে বন্ধু শুনি।
1: হ্যালো, কে বলছো কোথা থেকে?
0: হ্যালো,
3: আমি বাংলা থেকে প্রশান্ত ঝা বলছি।
0: হ্যাঁ প্রশান্ত দা, বলুন।
3: আচ্ছা, আমার নাম কি ফেসবুকে এটা জিজ্ঞাসা যাচ্ছে না?
0: হ্যাঁ যাচ্ছে, আপনি বলুন উত্তরটা।
1: এই তো এই যে সমস্যাটা, এটা আমরা প্রত্যেকবার বলি, এটা আবারও বলছি, দয়া করে যখন ফোন করবেন তখন রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন, না হলে আমরা আমাদের কথাই আবার রিপিটে শুনতে পাই।
0: তো খুব একটা
1: ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার।
0: হ্যাঁ, আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অনেকগুলো উত্তর এসেছে।
1: হ্যাঁ, আমাদের কাছে অনেকগুলো উত্তর এসেছে। কি কি উত্তর এসেছে বলো?
0: ছন্দা দাস, প্রবাল মহাপাত্র, শুভশ্রী, সবাই বলছে প্রেমেন্দ্র মিত্র, শতদল বলছে প্রেমেন্দ্র মিত্র, আয়ুষ বলছে প্রেমেন্দ্র মিত্র, সবাই বলছে, শুভজিৎ বলছে প্রেমেন্দ্র মিত্র।
1: ব্যাস, তো তোমরা সবাই যখন বলছো যে প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র, হ্যাঁ সিরিয়াসলি, না সবাই যখন বলছো যে প্রেমেন্দ্র মিত্র, তখন হচ্ছে আমরা আর মানে আর তো কিছু বলার নেই,
0: শুধু
1: সঠিক উত্তর। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি, এবং আমরা আপাতত মানে এই যে একটা দুর্ধর্ষ একটা রাউন্ড একটা ইনিংস খেলা হলো,
0: দারুণ ইনিংস, ফাটাফাটি
1: ফাটাফাটি, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। কিন্তু এরপর কিন্তু আমরা ফিরবো কুইজ রাউন্ড নিয়ে,
0: কুইজ রাউন্ড নিয়ে ফিরবো কিন্তু, খুব একদম
1: একদম, তাই না? তোমার কি আর কিছু বলার আছে?
0: না না না,
1: তুমি কি কাউকে কিছু বলতে চাও?
0: বলবো কি তাকে
1: বলো
0: না, পরে বলছি, এটা পরে কমেন্ট করে আমি নিশ্চয়ই বলবো।
1: ও ওয়াও।

0: আলাদা শরীর ব্লাশ করছে, মাই গড।
1: তুমি নিচ্ছি উল্টো দিক থেকে দেখি ব্লাশ, ওদিক থেকে আসছে।
0: ও আমি ব্লাশ করছি, ও আচ্ছা সরি।
1: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা কোথায় যেন ছিলাম?
0: হ্যাঁ আমরা
1: ছিলাম মজার মগজ উঠে
0: যাবে একেবারে। আর শরীর সকাল সকাল যেরকম একটা কথা বলে দিয়েছে যে শরীর মানে ভালোবাসার মধ্যে কোনো ভুল নেই, তো সেটা অবশ্যই একেবারেই নেই। তাই অরিন্দম আর শালমালির কণ্ঠে এই গানটা আপাতত রইল তোমাদের জন্য। ফিরছি গানের পর সঙ্গে নিয়ে মগজ মিটার।

0: মগজ মিটার।
1: আমরা চলে যাচ্ছি আজকে কুইজ রাউন্ডে। কুইজ রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে,
2: কুইজ রাউন্ডের আপাতত তোমাদের জন্য প্রথম প্রশ্ন থাকছে, প্রথম প্রশ্ন থাকছে যে ভারতের কোন অভয়ারণ্যটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে?
1: ভীষণ সহজ একটা প্রশ্ন।
2: ভারতের কোন অভয়ারণ্যটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? আমি জানি যে তোমরা সবাই উত্তরটা জানো, এবং এই যে এবার একটু ঝড় উঠতে চলেছে আমার ফোনে, আর দেখতে দেখতে বন্ধু ফোন লাইনে চলে এসেছে।
3: আপনি যে ব্যক্তির সঙ্গে কথা,
2: আমি বুঝতে পেরেছি, এইটা আমি শিওর যে এটা একই মানুষ, এটা আলাদা হতেই পারে না, না একেবারেই না। তো আবার আমরা দেখে নিই, বন্ধু চলে এসেছে ফোন লাইনে, কি বলছে? হ্যালো, কে বলছো, কোথা থেকে? হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
4: হ্যালো
2: হ্যাঁ
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো
2: হ্যালো, আমার মনে হয় উনি বললেন যে কাজিরাঙ্গা অভয়ারণ্য।
1: কাজিরাঙ্গা বললেন উনি, ফর শিওর?
2: হ্যাঁ হ্যাঁ, কাজিরাঙ্গা বললেন।
1: আচ্ছা বেশ বেশ, আমরা একটা উত্তর পেয়েছি, বেশ ঠিক
2: আছে, আমরা একটা উত্তর পেয়েছি। আর আমরা এখানেও কিন্তু উত্তর পাচ্ছি, মানে ফেসবুক লাইভেও কিন্তু আমরা অনেকগুলো উত্তর পাচ্ছি।
1: হ্যাঁ, পিউপা ঘোষ বলছে জলদাপাড়া, সোনালী ব্যানার্জি বলছে জলদাপাড়া, ওকে, শুভশ্রী বলছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান।
2: আমি জানি না কেন ব্রতদীপ এখানে চোখের জলের ইমোজি দিচ্ছে।
1: হ্যালো ব্রতদীপ। আচ্ছা, শুভন কর্মকার আমাদের ফেসবুকের পোস্টারে কমেন্ট করছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বলছে, বাবাই বলছে কাজিরাঙ্গা, শম্পা চৌধুরী বলছে কাজিরাঙ্গা, পিউপা ঘোষ জলদাপাড়া।
2: আমরা আরেকটা আমরা দেখে নিই, বন্ধু ফোন লাইনে রয়েছে এই প্রশ্নের জন্য, লাস্ট ফোন কল দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
4: হ্যালো
2: হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
4: দুর্গাপুর থেকে দীপক বাগদে।
1: বলুন বলুন উত্তরটা।
4: এটা আপনাদের কাজিরাঙ্গা উদ্যান।
2: বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ।
1: আমরা উত্তর পেয়েছি কাজিরাঙ্গা,
2: দুটো উত্তর পেয়েছি। এবার মানে এটা কি সঠিক উত্তর নাকি বেঠিক উত্তর,
1: হ্যাঁ সেটা আমরা আমরা জানব,
2: সেটা আমরা বলবো একটা গানের পর। তো আপাতত তোমাদের জন্য থাকছে শান আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা। তোমরা ততক্ষণ পর্যন্ত একটু ওই টেনশনে ভুগতে থাকো যে ঠিক উত্তর দিলে না ভুল উত্তর দিলে, ততক্ষণে এই গান শুনতে শুনতে আমরা কিন্তু উত্তর নিয়ে ফিরে আসছি, সঠিক উত্তর নিয়ে। চলো

0: গোজ মিটার।
1: আমরা
0: কিন্তু দুটো উত্তর পেয়েছি, একটা জলদাপাড়া পেয়েছি, একটা কাজিরাঙ্গা পেয়েছি, তার মধ্যে 90% কাজিরাঙ্গাই পেয়েছি। তো সঠিক উত্তর অবশ্যই আসামের কাজিরাঙ্গা।
1: তোমার লাইক আমাদেরকে অনেকগুলো কমেন্ট করেছে
0: এবং তোমালাই সব কমেন্টেই লিখেছে কাজিরাঙ্গা। ও एक्चुअली আমি বুঝতে পেরেছি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল বলে লিখেই যাচ্ছিল, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই,
1: ঠিক আছে, কোনো সমস্যা নেই, একদম।
0: তো সঠিক উত্তর তোমরা যেটা বলেছো সেটাই, তো যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। আর এই যে এটা হচ্ছে বিশ্বের যে মোট একশৃঙ্গ গন্ডারের সেটার হচ্ছে 2/3 আবাসস্থল হচ্ছে এই কাজিরাঙ্গা। তো সৌরিক যে প্রশ্নটা করছিল যে কেন কাজিরাঙ্গা জলদাপাড়া
1: নয়,
0: এটাই হচ্ছে ও শুনতে চাইছিল, ও ভেবেছিল এটাও সবাই বলে দেবে, কিন্তু ওই যে মানে খেতে পেলে শুতে চাই টাইপের ব্যাপার আর কি। যাই,
1: আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে।
0: হ্যাঁ, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে।
1: 2025 গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে নতুন রেকর্ড করেছে? প্রশ্নটা আরেকবার করছি, 2025 গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে নতুন রেকর্ড করেছে?
0: টিরিং ডিরিং, নাইস নাইস,
1: ভীষণ সহজ একটা প্রশ্ন করেছি, এইটা এটা সবাই পারবে, এটা সবাই পারবে
0: একেবারেই। আর দেখতে দেখতে বন্ধু ফোন লাইনে দেখে নি কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: আপনি জি দেখ,
0: ও মাই গড,
1: এরকম করলে না
0: এই এই এইটা কিরকম একটা মনে হচ্ছে যে প্রত্যেকবার প্রথমে যে কল করছে সে এটাই,
1: হোল্ড করে
0: দিচ্ছে একই মানুষ। শুনি, হ্যালো, কে বলছো কোথা থেকে? জলদাপাড়ার উত্তর হয়ে গেছে তো, এ বাবা, এটা তো
1: আমরা পরের প্রশ্নে চলে গেছি,
0: আমরা পরের প্রশ্নে চলে গেছি, পাস্টে আটকে থাকলে হবে না, দেখেছো তো, এইটাই আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম।
1: প্রশ্নটা আবার করে দাও।
0: প্রশ্নটা হচ্ছে যে 2025 গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে নতুন রেকর্ড গড়েছে? এইটা ছিল প্রশ্নটা, 2025 গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে নতুন রেকর্ড গড়েছে। উত্তর নেব, আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে বন্ধু, হ্যালো, কে বলছো কোথা থেকে? ওয়াও,
1: বলছি না এরকম করলে খেলবো না। আচ্ছা, আমাদের পোস্টার অনেকগুলো কমেন্ট এসছে, হরিয়র দা বলছে কেরালা, প্রশান্ত ধক বলছে গোয়া, প্রবাল মহাপাত্র বলছে কেরালা, তমালাইজ বলছে কেরালা। ওকে, অলরাইট, এখানে অনেকগুলো উত্তর পেয়েছি আমরা। আয়ুষ মিশ্রা বলছে কেরালা। আচ্ছা আচ্ছা
0: আচ্ছা, হরিহর নৃত্য মন্দির থেকে আমাদের কাছে কমেন্ট এসছে যে তোমাদের খুনসুটি কলেজ জীবনের কথা মনে করাচ্ছে। এইটাই তো,
1: মহারাষ্ট্র।
0: তাহলে আমরা অনেক কিছু উত্তর পেয়েছি, মহারাষ্ট্র পেয়েছি, কেরালা পেয়েছি, গোয়া পেয়েছি, এবার সঠিক উত্তর কি হবে?
1: ম্যাক্সিমাম লোক কিন্তু কেরালা বলছে, তাহলে কেরালা হবে,
0: ম্যাক্সিমাম উত্তর কেরালা হবে, গোয়া হবে, কি হতে পারে,
1: মহারাষ্ট্র হতে পারে,
0: কিন্তু অনেকগুলো যখন উত্তর পেয়েছি তখন অবশ্যই আপাতত কে মানে কি উত্তর হতে পারে সেটা নিয়ে একটুখানি টেনশন তো থাকার দরকার আছেই। তো আপাতত রইল তোমাদের জন্য অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা, ততক্ষণ একটুখানি টেনশন করতে থাকো আর আমরা ফিরছি টেনশন ফ্রি উত্তর নিয়ে। আপাতত অরিজিৎ সিং এর কণ্ঠে রইল এই গানটা তোমাদের জন্য, ফিরছি গানের পরে সঙ্গে নিয়ে মগজ মিটার। তোমাদের সঙ্গে রয়েছি আমি পৌলমি আর আমার সঙ্গে শৌরি।

0: মগজ মিটার।
1: তুই বল, এই গানটা শুনে আমার শুধু একটাই প্রশ্ন মাথায় আসে,
2: কি
1: বলতো?
2: কি? আমি সৌরী
1: না, কে তুই?
2: বল
1: বলছি, কে তুই?
2: বল বল। যাই হোক
1: যাই হোক, আমরা একটা প্রশ্ন করে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে 2025 সালে গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে রেকর্ড করেছে।
2: সঠিক উত্তর হচ্ছে, তোমরা যেটা বলেছো সেটাই। আমরা অনেকগুলো উত্তর পেয়েছি যদিও, বাট সবচেয়ে বেশি

0: উত্তর আমরা পেয়েছি কেরালা। তো সঠিক উত্তর কেরালা, যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোরে হাততালি। ওকে, তো এরপর আমরা পরের প্রশ্নে একেবারে স্যাট করে চলে যাব। ইস বাবা, যাই হোক, পরের প্রশ্ন তোমাদের জন্য থাকছে যে ভারতের কোন রাজ্যে হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয়। খুব সহজ একটা উত্তর, আমি জানি তোমরা চটপট করে উত্তর দিয়ে দেবে যে হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়, তোমরা মোটামুটি সবাই জানো। আর দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
1: হ্যালো,
0: না
1: আমি শুধু হর্নবিলটা লাস্টে শুনতে পেলাম।
0: আমার মনে হয় যে বন্ধু উল্টো উত্তর দিয়ে দিয়েছে, মানে আমরা প্রশ্ন করেছি যেটা সেটাই উত্তরে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই,
1: কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই একদম।
0: কিন্তু আবারও ফোন লাইনে আমাদের সঙ্গে কে রয়েছে দেখে নি।
1: শুনি,
0: হ্যালো, কে বলছো কোথা থেকে?
1: আমাদের লাইভে অনেকগুলো উত্তর আসছে। আদিত্য রায় বলছে নাগাল্যান্ড, শুভশ্রী বলছে নাগাল্যান্ড,
0: কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, হ্যালো,
1: নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: হ্যালো, কে বলছেন কোথা থেকে?
3: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
3: কি হবে?
0: হ্যাঁ বলুন,
4: কি হবে? কলকাতা, আমি পার্বতীপুর থেকে বলছি। অতএব সাহা
1: নাগাল্যান্ড, পিউপা ঘোষ বলছে নাগাল্যান্ড, বাবাই চক্রবর্তী বলছে নাগাল্যান্ড, শাগনিক বলছে নাগাল্যান্ড, আয়ুষ মেহরা বলছে নাগাল্যান্ড, সবাই নাগাল্যান্ড নাগাল্যান্ড বলছে। পুষ্পিতা, শর্মিষ্ঠা, সৌভিক সরকার, সবাই সবাই, এবং শুভজিত।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একাধিক উত্তর পেয়েছি এবং লাস্ট এন্ড ফাইনাল ফোন কল এই রাউন্ডের জন্য দেখিনি। হ্যালো, কে বলছো কোথা থেকে?
5: আপনি যে ব্যক্তি,
6: এই তো
0: আমি বলবো না,
6: আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন বলবো না,
0: আমি
6: বলবো না,
0: আমি লাস্ট এন্ড ফাইনাল কল বলবো না আর, এবার না বলে নিয়ে নি কিছুই বলবো না। হ্যালো, কে বলছো কোথা থেকে?
1: আবার কি
0: কে কে আর হাসছে?
1: সায়নদীপ দাস বলছে নাগাল্যান্ড, আসছি ওটাতে আমি,
0: ঠিক আছে।
1: সরকার দাস বলছে নাগাল্যান্ড, অলকা নাগ বলছে নাগাল্যান্ড, দেবাঞ্চলি বলছে নাগাল্যান্ড, অনেকই অনেকই।
0: তো যারা এতক্ষণ ধরে সঠিক উত্তর দিয়েছ তাদের জন্য একটা জোরে হাততালি। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড। তো আপাতত আমাদের কুইজ রাউন্ড এখানেই ইতি, কারণ এরপর আমরা যাব পরের রাউন্ডে। কি, ও মাই গড, মাই গুডনেস, এটা কি ছিল সঠিক? হ্যাঁ ঠিক আছে, তো আমরা যাব পরের রাউন্ডে। পরের রাউন্ড তোমাদের জন্য থাকছে অডিও রাউন্ড, আর অডিও রাউন্ডে তোমাদের জন্য কিছু থাকবে টুরুং টুরুং সুন্দর প্রশ্ন, এবং তোমাদের তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই অডিওটা শোনার পর আমরা যে প্রশ্নটা করব সেটার উত্তর তোমাদেরকে দিতে হবে।
1: একদম, তবে তাহলে একটা সুন্দর গানে যাবো নাকি গানের পর ফিরে এসে করব?
0: না না, আমরা অডিও রাউন্ডেই যাই।
1: যাবে অডিও রাউন্ডে?
0: হ্যাঁ যাবো অডিও রাউন্ডে।
1: বেশ তাহলে শুনি, একটা একটা একটা কণ্ঠস্বর শুনবো, তোমাদের আইডেন্টিফাই করতে হবে কণ্ঠস্বরটা কার কণ্ঠস্বর।
0: বেশ তাহলে মন দিয়ে শুনে নাও, ঠিক আছে, ভালো করে শুনবে।
7: বুড়ে বেড়ে বসে আছিস, সমন সমুদ্রের আসার কথা কাল মনে রাখার কথা আমার? হ্যাঁ, আমি জামাই হবো না, তুই জামাই হবি? জামাই জামাই, আপনার তো রিসেন্টলি বিয়ে হয়েছে, তো বাড়ি থেকে উল না বললে উলের গাঁটা কোথায় থাকে তো জানারই কথা না। এটা কি করছেন, থুতু করছেন আমার বাড়িতে এসে? যান নিজের বাড়িতে, যান নিজের বাড়িতে থুতু করুন।
1: এই যে কণ্ঠস্বরটা শুনলাম,
0: এই যে কণ্ঠস্বরটা আমরা শুনলাম, এটা কার কণ্ঠস্বর?
1: কার কণ্ঠস্বর?
0: সহজ উত্তর, মানে জানি না, এটা তো আমি বোধহয় চোখ বন্ধ করে স্বপ্নের মধ্যে যদি কেউ এসে বলে।
1: আচ্ছা আচ্ছা, এর সঙ্গে একটা বোনাস প্রশ্ন আছে, সেটা হচ্ছে কার কণ্ঠস্বর, কোন ওয়েব সিরিজের এটা?
0: এইটা এটাও আমি পারবো। ও আচ্ছা, আমি পারবো বলে খুশি হচ্ছি কেন, আমি জানি। ও আচ্ছা দুঃখিত।
1: আচ্ছা দুটো প্রশ্ন, কোন ওয়েব সিরিজের এটা, এটা শুনতে পেলাম আমরা, আর কার কণ্ঠস্বর শুনি
0: শুনি। হ্যালো, কে বলছো কোথা থেকে?
8: হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে আর্য সিং রায় বলছি।
1: আর্য বলো।
8: উত্তরটা হবে একটা লোকের কণ্ঠস্বর।
0: হ্যাঁ মানে সেটা
1: আমার দারুণ লেগেছে উত্তরটা, তোমার জন্য জোরে হাততালি
0: প্লাস 100।
1: প্লাস 100 একদম
0: মাই গড হ্যালো হ্যালো কে বলছো কোথা থেকে
1: না শোনা যাচ্ছে না
0: হ্যালো না শোনা যাচ্ছে হ্যালো কে বলছো কোথা থেকে হ্যাঁ
2: বহরমপুর কাশিমাতে মোহনা দাস বলছি
0: হ্যাঁ বলুন
2: উত্তরটা হবে ভিক্টর ব্যানার্জি
1: উত্তরটা বলছেন ভিক্টর ব্যানার্জি আচ্ছা উত্তরটা পেয়েছি ভিক্টর ব্যানার্জি এদিকে আমাদের লাইভে অনেকগুলো উত্তর আসছে মানুষী রাস বলছে ঋত্বিক চক্রবর্তী শুভশ্রী বলছে ঋত্বিক চক্রবর্তী আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল কোন ওয়েব সিরিজ এটা শুনতে পেয়েছি আমরা
0: হ্যাঁ
1: মানে ডায়লগটা কোন ওয়েব সিরিজে
0: ওটাও যদি একটা বোনাস হিসেবে চলে আসে তাহলে ভালোই হয়
1: ভালো হয় হ্যাঁ
0: না হলে এটার জন্য তোমরা পয়েন্ট পাবে
1: পাবে
0: চাপ নেই
1: হ্যাঁ হ্যাঁ বিপ্লব ঘোষ বলছে ঋত্বিক চক্রবর্তী প্রজ্ঞা পারমিতা বলছে ঋত্বিক চক্রবর্তী বেশ
0: বেশ বেশ আমরা দেখে নেব যে ফোন লাইনে কি উত্তর আসে আমাদের কাছে হ্যালো কে বলছো কোথা থেকে
3: আপনি যে ব্যক্তি
0: কেন কেন চাই না তো এরকম
1: এরকম তো আমরা তো মানে আশা করি না
0: এরকম তো আমি আশা করি না ঠিক আছে দেখেনি বন্ধু ফোন লাইনে কি বলছে হ্যালো কে বলছো কোথা থেকে
5: নমস্কার আমি দক্ষিণ ২৪ পরগনা থেকে সঞ্জীব কুমার মণ্ডল কথা বলছি
0: হ্যাঁ বলুন
5: উত্তরটা ঋত্বিক চক্রবর্তী তবে ওয়েব সিরিজ আমি বলতে পারবো না
0: কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমরা উত্তর মোটামুটি পেয়েছি ঋত্বিক চক্রবর্তী ওয়েব সিরিজের নাম লোকজন বলতে পারেনি
1: এবং তার সঙ্গে এখানে একজন বলেছে শৈলী পাল বলছে ঋত্বিক চক্রবর্তী গোরা ডিটেকটিভ আচ্ছা উত্তম প্রামাণিক বলছে রবি ঘোষ সুবর্ণগোলক আচ্ছা প্রবাল মহাপাত্র বলছে রবি ঘোষ সুবর্ণগোলক
0: বেশ তো আমরা একাধিক উত্তর পেয়েছি সঠিক উত্তর বলেই দিই তোমরা যারা বলেছো ঋত্বিক চক্রবর্তী তারা একদম সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য আর জোরে হাততালি আর ওয়েব সিরিজ অবশ্যই গোরা তো যে ওয়েব সিরিজেরও সঠিক উত্তর দিয়েছো তার জন্য একটা জোরে হাততালি
1: জোরে হাততালি একটা আচ্ছা এখানে ফাতামা বলছে যে আমি দুঃখিত বুঝতে পারছি না উত্তর দিতে পারলাম না তাই
0: আচ্ছা ঠিক আছে দুঃখিত হওয়ার কিছু নেই তোমার জন্য রয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্নটা ভালো করে শুনে নাও আবার কিন্তু তারপর থাকছে উত্তর মানে আমরা তারপর উত্তর নেব প্রশ্ন করে তো আগে অডিওটা শুনে নাও

0: এই যে শুনলাম একটা একটা পিয়ানো টিউন শুনলাম, তো বলতে হবে যে এটা কোন গানের ইনস্ট্রুমেন্ট, কোন গানের,
1: কোন গানের, হ্যাঁ এইটা কোন গানের ইনস্ট্রুমেন্টাল, এইটা হচ্ছে বলতে হবে যে কোন গান বলা হচ্ছে। দেখে নি বন্ধু রয়েছে ফোন লাইনে কি বলছে আমাদেরকে, শুনে নি। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: The person you are speaking with.
1: এটা আমি বুঝতে পারছি
0: না, মানে বাংলায় বলছিল, এবার ইংলিশে বলছে, এইগুলো ঠিক নয়।
1: মানে বলছে বাংলায় বললেও যদি আমরা বুঝতে না পারি তাই আবার ইংরেজিতে শোনাচ্ছে, হয়তো হতেই পারে।
0: Got it, got it. Point, point.
1: Point না? ঠিক আছে, দেখে নি বন্ধু কি বলছে আমাদের কাছে, কে রয়েছে? হ্যালো,
0: গানের লাইনটা তুমি বলছো। আচ্ছা, অন্তরা বলছে আমাকে আমার মতো থাকতে দাও, বেশ তোমাকে তোমার থাকতে দিলাম। প্রজ্ঞা পারমিতা বলছে আমাকে আমার মতো থাকতে দাও, সবাইকে তোমাদের মতো করে থাকতে দেবো আমরা, কেন আটকাবো। শুভশ্রী, শর্মিষ্ঠা, শিল্পী ভান্ডারী সবাই বলছে আমাকে আমার থাকতে দাও, সৌভিক চক্রবর্তী সব পেলে নষ্ট জীবন, ঠিকই তাই, সব পেতে নেই,
1: সব পেতে নেই।
0: আচ্ছা, আমরা ফোন লাইনে কি উত্তর নেব এবার?
1: ফোন লাইনে আমরা উত্তর নেব, দেখেন। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: আমি দুর্গাপুর থেকে বলছিলাম, চিরা গড়াই।
1: হ্যাঁ বলুন।
3: এটা গানটা আমাকে আমার মতো থাকতে দাও।
1: আচ্ছা দিলাম, বেশ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ দিলাম। এত এত এরকম ভাবে বলছে কেন সবাই আমাদেরকে, শরীর যে আমাকে আমার মতো
0: থাকতে দাও,
1: আমরা আটকাচ্ছিও না।
0: আচ্ছা বেশ, আমরা লাস্ট ফোন কল নেব।
1: আবার বললে তো এইটাই নেওয়া যাবে না, আমি শিওর, গ্যারান্টি।
0: দেখা যাক, দেখা যাক, ঘড়ির সময় কি ছুটছে।
1: হ্যালো,
0: শুনি। হ্যালো,
1: নমস্কার।
4: নমস্কার,
1: হ্যাঁ পড়া হচ্ছে,
0: পড়া হচ্ছে,
4: পড়া হয় না, মোটেই পড়া হয় না।
0: আচ্ছা ঠিক আছে, আমি উত্তরটা বলুন তাহলে। এখন
1: যা, উনি চলে গেছেন।
0: আচ্ছা, উনি ফোন করলেন, উনি বললেন যে পোস্টারে কেন প্রশ্নের উত্তর পড়া হচ্ছে না।
1: উনি ফোনে বলতে এসেছিলেন যে পোস্টারে উনি কমেন্ট করেছেন সেটা পড়ে দাও,
0: শতদল, দেবাঞ্জলি, উত্তম প্রামাণিক, বাবাই, পুষ্পিতা, প্রবাল মহাপাত্র সবাই বলছে, শান্তু বসাক সবাই, সবাই, সবাই আমাকে আমার মতো থাকতে দাও,
1: আমাকে আমার মতো থাকতে দাও। ঠিক আছে, তোমাদের তোমার মতো থাকতে দিলাম, আর যারা উত্তর দিয়েছো আমাকে আমার মতো থাকতে দাও, সেটাই হচ্ছে সঠিক উত্তর। তো তোমাদের সবার জন্য জোরে হাততালি। কি বিভৎস একটা গান, অনুভব
0: একদম একদম, দারুণ
1: দারুণ দারুণ গান, দারুণ গান। আচ্ছা, এরপর তোমাদের জন্য থাকছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি থাকছে তোমাদের জন্য
0: শুনি
1: শুনি।

0: এই যে গানটা শুনলাম, তোমাদের বলতে হবে যে এই গানটা কোন সিনেমার গান।
1: এই গানটা কোন সিনেমার গান,
0: এটা প্রশ্ন।
1: আমি বুঝতে পেরেছি, সবাই ভেবেছিল যে আমরা জিজ্ঞেস করবো যে কার কণ্ঠে গানটা শুনলাম, তো মোটামুটি উত্তর লিখে ফেলেছিল এতক্ষণ, কিন্তু আবার ওদেরকে টাইপ করতে হবে। নাইস। তো কি হবে সঠিক উত্তর, কি হবে সঠিক উত্তর?
0: আচ্ছা লাইভে, হ্যাঁ শুনি।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে? আচ্ছা বেশ, আর কিছু বলবে সৌরিক?
0: না। আচ্ছা আমাদের লাইভে অনেকগুলো উত্তর আসছে। শিল্পী ভান্ডারি বলছে রান্নাবাটি, প্রজ্ঞা পারমিত বলছে রান্নাবাটি, বিপা ঘোষ বলছে রান্নাবাটি, শর্মিষ্ঠা মোদক বলছে রান্নাবাটি।
1: আর আমাদের পোস্টারে কি কমেন্ট এসছে?
0: পোস্টারে এখন অবধি উত্তর আসেনি কিছু।
1: ভাবছে এখনো পর্যন্ত ভাবছে। আমরা বরং ফোন লাইনের দিকে যাই। আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, কে বলছো, কোথা থেকে? এবং বোধহয় মগজ মিটারের শেষ কল। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: বহরমপুর কাশিমার থেকে মনোজ বলছি রান্নাবাটি।
0: অনেক ধন্যবাদ, আমাদের লাইভে অনেকগুলো উত্তর আসছে। সৌভিক, মানসী, সবাই, ফাতামা, সবাই বলছে রান্নাবাটি, বাবাই বলছে রান্নাবাটি, ওদিকে হরিহর নিত্য মন্দির থেকেও উত্তর এসছে রান্নাবাটি,
1: রান্নাবাটি। তাহলে সবাই যখন বলছে রান্নাবাটি, তাহলে সঠিক উত্তর কি আর হতে পারে? সঠিক উত্তর অবশ্যই রান্নাবাটি। আর তোমরা যারা রান্নাবাটি উত্তর দিয়েছো, তাদের সবার জন্য একটা জোরে হাততালি। ঠিক আছে, আর তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য তো অবশ্যই জোরে হাততালি। এবং আজকে আড্ডা মোটামুটি জমে ক্ষীর, তবে যেহেতু ঘড়ির কাঁটা আমাদেরকে সবসময় চোখ
0: রাঙায়,
1: সেরকম আজও চোখ রাঙাচ্ছে, তো আমাদেরকে আপাতত আজকে বিদায় নিতেই হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী। আর আবারও আমরা ফিরবো, মানে আমি আর শরীর ফিরবো
0: অন্য কোনোদিন অন্য কোনো আড্ডায়। একদম একদম,
1: নিশ্চয়ই। আর আপাতত তোমাদের জন্য থাকছে অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা, আর আমরা এই গান দিয়েই আজকে বিদায় নিচ্ছি। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন। আপাতত তোমাদের জন্য রইলো অরিজিৎ সিং এর কণ্ঠে মন মাঝিরে। আর চলো, টাটা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর 12:10। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী ঈশিকা ঘোষ।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী ঈশিকা ঘোষ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। 136তম ডাক আদালত সম্পর্কে ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012, এখানে বেলা 11:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগ লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠি, রেফারেন্স নম্বর এবং অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। ইমেল করবেন এই মেল আইডিতে cpmg_wv@indiapost.gov.in অথবা adpgcowv@gmail.com অথবা pg.wv@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরুক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। আরও স্পষ্টভাবে জানার জন্য ADPS CS এর সঙ্গে যোগাযোগ করতে পারেন টেলিফোনে। টেলিফোন নাম্বার 03322120250 2212061222120500 এই নম্বরে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। শুনলেন 136তম ডাক আদালত সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন লোকগীতি। এর আসরে দোতারা বাজিয়েছেন স্বপন কুমার বর্মণ।

0: এতক্ষণ শুনলেন দোতারায় লোকগীতির সুর, বাজিয়েছেন স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কোচবিহার দক্ষিণের এই বিজেপি বিধায়ক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজ নির্বাচিত হন। এবারই প্রথম তিনি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হয়েছেন। আজ সকালে অধ্যক্ষ প্রতিম তাপস রায় এই নির্বাচন পরিচালনা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে রথীন্দ্র বোসের নাম প্রস্তাব করলে ধ্বনি ভোটে সেই প্রস্তাব পাশ হয়। এই নির্বাচন প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস বিধায়করা উপস্থিত ছিলেন না, পরে তারা সভায় যোগ দেন। অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে স্পিকারের আসনের দিকে নিয়ে যান। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে প্রায় 6,500 কর্মী নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতোমধ্যেই এই নিয়ে আলোচনা হয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে।
2: 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএম এর সঙ্গে কথা বলবো। কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে গেছে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি? ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরপরই মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। মালদায় জেলা শাসকের দপ্তরে গতকাল এ নিয়ে জরুরি বৈঠকে বসে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দেড় মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দেন। পূর্বতন সরকারের আমলে বেশ কয়েকবার মাপজোক হলেও জমি অধিগ্রহণ বাস্তবে রূপ পায়নি, বরং জমি জটে আটকে যায় সীমান্তে কাঁটাতারা বেড়া তৈরির কাজ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের মিঠাখালী এলাকায় বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের এবং থানার আইসিকে অপসারণের দাবিতে গতরাতে ক্যানিং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। উত্তর চব্বিশ পরগনার হারোয়ার শালিপুরে স্থানীয় একটি ক্লাবে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হারোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকে। শুরু হয়েছে তদন্ত। ভোট পরবর্তী হিংসা দমনে ইতোমধ্যেই রাজ্যে তৎপরতা বাড়ানো হয়েছে। শালিপুরের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। 2021-এর ভোট পরবর্তী হিংসা নিয়ে নতুন করে মামলা ও পুরনো মামলাগুলির ফাইল আবার খোলার সরকারি নির্দেশের পরই পূর্ব বর্ধমানের বিভিন্ন থানায় কেস রুজু করে শুরু হয়েছে ধরপাকড়। 2021 সালের নির্বাচনের ফলাফলের পর গলসিতে কয়েকজনের বাড়িতে ভাঙচুর করে ও ভয় দেখিয়ে 10 লক্ষ টাকা আদায়ের অভিযোগে গলসি থানার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দেবব্রত মাঝি, হিমাংশু ঘোষ, বৈদ্যনাথ তা এবং তার 2 ছেলে তুফান ও তন্ময়। গতকালই এদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে দেবব্রত, হিমাংশুকে 4 দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 21 মে ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। কোচবিহারের দিনহাটায় সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাজিনুর রহমান ও আলী হোসেন গীতালদহ এলাকার বাসিন্দা। ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্রে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করে। ধৃতদের আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের 2 জনকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমা আদালত। তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের পুলিশ আড়াল করছে এই অভিযোগ তুলে বিজেপি নেতাকর্মীরা গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মিঠাখালী এলাকার বিজেপি কর্মীদের লাগাতার হুমকি দিচ্ছে এই অভিযোগও তোলেন তারা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছে এক কিশোর। জানা গেছে রাজা প্রামাণিক নামে ওই কিশোরটি গতকাল বন্ধুদের সঙ্গে বেলমোড়া ঘাট এলাকায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। তার এখনও কোনো খোঁজ মেলেনি। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আজ সকাল 10টায় সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় 5 বার তাকে ডাকা হলেও প্রতিবারই তিনি এড়িয়ে যান। আজ ইডি নোটিশ না দিলেও নিজে থেকেই তিনি এনফোর্সমেন্ট নির্দেশালয়ের দপ্তরে উপস্থিত হয়েছেন বলে খবর। হুগলি রিষ্টা স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের নির্মাণগত কাজের জন্য আগামীকাল রবিবার হাওড়া ব্যান্ডেল সেকশনে ট্রাফিক ব্লকের পরিকল্পনা রয়েছে রেলের। ফলে আগামীকাল হাওড়া বর্ধমান ট্রেনের পথ ডানকুনি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে গত 12 মে আন্তর্জাতিক নার্স দিবসে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা নার্স গীতা কর্মকার। গত সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলে তাকে সম্বর্ধনা জানান জেলার মানুষ। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার কোথাও কোথাও 7-11 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কোথাও বা 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার দু একটি জায়গায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। উনো জমির দুনো ফসল, বিজ্ঞাপনের পর।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
4: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
3: এখনো পর্যন্ত 8,85,00,000-এরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40-এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

0: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়।
1: শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমরা এসেছি হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের দশঘরা পূর্বপাড়ায়, যেখানে রয়েছে বেঙ্গল এগ্রিটাস্ট ফার্মার্স প্রোডিউসার কোম্পানি। আমরা সকলেই জানি খেজুরের গুড়, আখের গুড়, এগুলোর সঙ্গে আমরা সকলেই পরিচিত। আজকে যে বিষয়টা আমরা দেখছি বা জানতেও পারছি, যে ধারণাটা আমাদের মধ্যে অনেকেরই ছিল না, আপনাদের মধ্যেও হয়তো অনেকের নেই, সেটি হচ্ছে তরমুজ থেকেও গুড় তৈরি করা যায়। এই বিষয় নিয়ে আজকে এখানে একটি প্রশিক্ষণ শিবির চলছে। এই প্রশিক্ষণ শিবিরের মধ্যেই আমরা যাকে পেয়েছি, কৃষি দপ্তরের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এরই জয়েন্ট ডিরেক্টর অভিজিৎ বণিক মহাশয়কে পেয়েছি। ওনার কাছ থেকে আমি প্রথমে আগে জেনে নিই। অভিজিৎবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার। আজকের এই যে প্রোগ্রামটি চলছে সেটি হচ্ছে ডেজির অন্তর্গত, মানে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন ফাংশনালিটিস ফর ইনপুট ডিলার্স ফিল্ড ভিজিট অনুষ্ঠান। এই ফিল্ড ভিজিট অনুষ্ঠানে আমার যে আইডিয়া ছিল সেই ধারণা অনুযায়ী তরমুজ থেকে গুড় করা যায় কিনা সেটা আমরা ভাবছিলাম। গত 2-3 বছর আগে আমি এখানে এসে দেখেছি এখানকার ফার্মার্সদের ডিস্ট্রেস সেল, মানে অর্থাৎ দাম পাচ্ছে না, সে করছে 2 টাকা পিস বা 3 টাকা পিস বা 5 টাকা কিলো কখনো কখনো, আবার কেউ কিনছে কেউ কিনছে না, বড় সাইজের যেগুলো মানে মার্কেটেবল সেগুলোই কিনছে, ছোটগুলো ফেলে দিচ্ছে, যে কি করা যায় স্যার এত প্রোডাকশন হয়েছে। তখন আমি ভাবতে লাগি তরমুজের বাই প্রোডাক্ট কি করা যায়, কিছু করা যায় কিনা। আমরা জানি এমনি তরমুজ ড্রিঙ্ক হিসাবে গরমের সময় এমনি কাঁচা খেয়ে নেয়। তো কিছুদিন আগে আমার মা আর কি ভুল করে তরমুজ কাটা একটা গামলা বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে লো সিমে। তখন সেই মা বসানোতে গন্ধ পাচ্ছি, যে পোড়া পোড়া গন্ধ, গিয়ে দেখি লালচে কালচে ভাব এবং সেটা একটু আঠালো টাইপের হয়ে গেছে। গিয়ে দেখি যে তরমুজের ফ্রিজে ছিল সেটা ভুল করে বসিয়ে দিয়েছে দুধের বদলে। এইটা যখন আমার মাথায় গেল আঠালো ভাব হয়ে গেছে, এমনিতে তরমুজ কাটলে একটু রস লাগলে যে এই চ্যাট চ্যাট করে, এটা মানে সুগার থাকার জন্য, আমি দেখলাম যে একটা আঠালো ভাব, একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগছে এবং গুড়ের মতো হয়ে গেছে, যদিও সেখানে পালটাল ছিল, বীজ ছিল সেগুলো। তো আমার এই মাথায় আসার পর আমি কিছুটা তরমুজ জোগাড় করলাম তো এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে, সেখানে আমি বানিয়েছি 5টা যে ছোট ছোট তরমুজ, তার মধ্যে সাদা অংশ ছিল এবং লাল অংশ, সাদা লাল দুটো মিশানো একদম মোজাইকের মতো ছিল, সেগুলোকে কেটে তার থেকে রস বের করে ছাকুনি দিয়ে ছেঁকে কাপড়ে ছেঁকে নিয়ে যে রসটা বেরিয়েছিল মোটামুটি 1 লিটারের মতো রস পেয়েছিলাম। সেই রসটা নিয়ে যখন আমি জাল দিলাম প্রায় 1.5 ঘন্টা পর আর কি ওখান থেকে গুড় তৈরি হয়ে গেল। 1 লিটার থেকে মোটামুটি 60-70 গ্রাম, ম্যাক্সিমাম 100 গ্রাম এই গুড়টা তৈরি হয়েছে।
1: প্রথম যে আপনার মাথায় যেটা এলো সেটা কিন্তু আপনার মায়েরই ভুল,
2: ভুল মানে কর্ম থেকেই এসেছিল, কিন্তু সেটাকেও একটা ইনোভেশন দেওয়া যায়। তো সেখানে গিয়ে আমি যখন তৈরি করলাম এবং টেস্ট করলাম, সত্যি একদম খেজুর গুড়ের মতো এবং যে টেস্ট এবং তার স্বাদ একই রক্ত।
1: কিন্তু আজকে আপনি এই যে নতুন প্রযুক্তি এবং সেটা মানুষকে শেখানোর চেষ্টা করছেন যদি তারা করতে পারে, এটা কি আপনি যে ডেজির যে ট্রেনিং হচ্ছে হায়দ্রাবাদের ম্যানেজার
2: থেকে বলেছেন যে একটা
1: আপনি ওদেরকে জানালেন
2: স্টোরি? হ্যাঁ, আগের দিনই আমার সঙ্গে কথা হয়েছিল যে আপনি আর কি দেখাতে চান। তা আমি বললাম যে এরকম আমি সামনের দিন তরমুজ আমি জোগাড় করছি, তরমুজের জ্যাগারি তৈরি করবো, অর্থাৎ গুড় তৈরি করবো, ওয়াটারমেলন জ্যাগারি তৈরি করবো। তো উনি বললেন না, অবশ্যই আমাকে দেখাবে, সাকসেস স্টোরি হিসাবে পাঠাতে চাই, এবং উনিও বলেছেন সাকসেস স্টোরি হিসাবে তাড়াতাড়ি করে পাঠালে আমরা এটা ইয়ে করবো এবং ইনোভেটিভ আইডিয়া যাতে ফার্মার্সদের লস না হয়। শুধু এটাই নয়, গুড় তৈরি নয়, যে পাল্প অংশটা রয়ে যাচ্ছে ছাকনি দিয়ে ছাকার পর সেটা দিয়েও এবার চাটনি বা আপনার জেলি টাইপের জিনিস করা যায়। আমরা সিড বা বীজগুলোকে আলাদা করে সেটাকে চার মগজ হিসাবে ব্যবহার করা যায় এবং তার মধ্যে যে পাল্পগুলো আছে সেগুলোকে আমরা যদি চিনি দিয়ে গরম করি এবং তার মধ্যে এলাচ বা অন্য কিছু দিয়ে সেখান থেকে একটা জেলি টাইপের চাটনি আমাদের তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু উপাদেয়। তাছাড়া এর মধ্যে ফাইবার আছে, এটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তো আগে একটু বলে নেই যে তরমুজের মধ্যে প্রায় 90-92% জল থাকে, মানে 90-92% জল, আর তার বাইরে হচ্ছে 8%-এর মধ্যে হচ্ছে প্রায় 7.5% হচ্ছে আপনার সুগার থাকে, আর বাদ বাকি 0.5-1% হচ্ছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, নাইট্রেট, পটাশ থাকে। হ্যাঁ, এগুলো ছাড়াও সাইট্রুলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা আমাদের দেহের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে সেই ব্লাড ভেসেলের মধ্যে আমাদের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় এবং আমাদের গাউট, কিডনি স্টোন, কিডনিতে অসুখ এবং অন্যান্য বিভিন্ন শারীরিক প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। কিডনি স্টোন বা কিডনির কোনো অসুখে কিন্তু তরমুজ খেতে ডাক্তাররা বলেন, এটার কিন্তু উপাদেয়। এটা কাঁচা অবস্থায় যখন আমরা ইয়ে করছি তখন কিন্তু খাওয়া, এবং গুড় যখন তৈরি করছি হয়তো সেগুলো গরম করার পরে তার অবস্থা কি সেগুলো আমাদের কেমিক্যাল টেস্টিং এর পরেই বোঝা যায় যে তরমুজের গুড়ের মধ্যে কি কি পাওয়া যাবে, সেগুলো কিন্তু পরবর্তী ধাপে আমাদের এগোতে হবে।
1: যখন আমরা বাজার থেকে কিনি খাবার জন্য, তখন দেখি কিছু কিছু তরমুজ অত্যন্ত লাল, কিছুটা অতটা হয়তো লাল নয়, আবার কিছু দেখি ভেতরে লাল না, তাই আমরা তখন বলি ঠকে গেলাম, তরমুজটা ঠিক লাল হলো না। এই যে একটা লাল, একটা অতটা লাল নামে একটু সাদাটে, এটা কেন?
2: সাধারণত দেখুন, লাল হলেই তার মিষ্টত্ব বাড়ে, এবং লাইকোপিন বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড টারপিনে মানে ক্যারোটিনয়েড থাকে, সেই ক্যারোটিনয়েড জাতীয় যেটা টমেটোতেও থাকে তার জন্যই লাল হয়। দেখবেন টমেটো লাল হচ্ছে, এটাও লাইকোপিনের জন্য। এই লাইকোপিন কন্টেন্ট বেশি থাকলেই তার মিষ্টত্ব বাড়ে এবং তার লাল বেশি ভাব হয়, এবং যেখানে এই লাইকোপিন সিনথেসিস কম হয় সেখানে সাদাটে হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর লাইকোপিন হলেই সেখানে পাল্পটা নরম হয়, তার থেকে জল বেশি থাকে এবং মিষ্টত্ব বাড়ে। এক গ্রাম যদি আপনার তরমুজের পাল্প বা শ্বাস নেওয়া হয় তার মধ্যে 72 মাইক্রোগ্রাম লাইকোপিন পাওয়া যায়, আর টমেটোতে যদি আমাদের লাইকোপিন কন্টেন্ট দেখা যায় সেখানে 1 গ্রাম থেকে আমরা 42 মাইক্রোগ্রাম লাইকোপিন পাই।
1: এটা তো কালারটার কথা, রংটার কথা বলছেন, এটার কি কোনো উপকারিতা রয়েছে?
2: লাইকোপিন বা ইয়ে হচ্ছে আপনাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের অ্যান্টি অক্সিডেন্ট মজবুতি দেয়, আমাদের মানে সুস্বাস্থ্য প্রদান করে, বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ায় আমাদের সহায়তা করে দেহের।
1: তরমুজের উপকারিতা সম্বন্ধে আপনি বললেন, এবং তরমুজ থেকে যখন আমরা জাগারি বা গুড় যেটা তৈরি করছি, এই যে বিষয়গুলো যেগুলো তরমুজের মধ্যে যে কন্টেন্টগুলো ভিটামিন, আয়রন, অমুক তসুক যা কিছু খাদ্যগুণ যেগুলো রয়েছে, সেগুলো কি পুরোপুরি বজায় থাকবে?
2: দেখুন, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো থাকবে, কিছু ভিটামিন থাকতে পারে, ভেঙে যেতে পারে, ABC যেগুলো আছে আর কি সেগুলো থাকবে, আবার হিটিংয়ের জন্য ভেঙেও যেতে পারে, সেগুলো টেস্টিং না করা পর্যন্ত এখনই ডাইরেক্ট বলা যাবে না, কারণ এটা প্রথম আমাদের হাতে এলো, এরা আমরা তৈরি করলাম, এবার আমরা সেটা ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখান থেকে আমরা বুঝতে পারবো কী কী কন্টেন্ট আছে।
1: এবারে চলে আসছে এই যে গুড় তৈরির পদ্ধতিটা। আজকে আমি খানিকক্ষণ আগে দেখছিলাম যে বেশ কিছু কয়েক তরমুজকে আমি টুকরো টুকরো করে কাটলাইন কেটে, তারপর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি একটু বলেন।
2: পদ্ধতিটা হচ্ছে তরমুজগুলোকে এটা হাইজেনিক পদ্ধতিতে করতে হবে, মাটি থেকে, মাঠের থেকে বা বাজার থেকে কিনে এনে সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে গামলাতে আমরা রেখে সেই ছুরি টুরি সমস্ত কিছু পরিষ্কার করে সেখান থেকে পাল্পগুলো বের করলাম, তারপরে সেটাকে আমরা জুসার মেশিন দিয়েও আমরা যদি করি সেখান থেকে জুসটা বেরিয়ে যাবে, পাল্প আলাদা হয়ে যাবে। আর আমরা হাতে যে মেশিন থাকে ঘষার মেশিন, সেই ঘষার মেশিনে আমরা হাত দিয়ে করলাম, জুসটা পুরোটাই বেরিয়ে গেল আর কিছু পাল্প রয়েছে। তো এই পাল্পের পরিমাণটা প্রায় ধরুন আমি আজকে যেটা বের করলাম প্রায় 5.5 কেজি তরমুজ ছিল, প্রায় 2 লিটার 400 ml মানে রস, আর বাদবাকি যেগুলো আছে তার মধ্যে ধরুন প্রায় 400 গ্রামের মতো পাল্পটা রয়েছে, মানে ফাইবার সহ জেলিটা মানে অংশ আর কি, মানে মাঝখানকার অংশগুলো রয়েছে, বীজও আছে। এই 2 লিটার 400 ml গরম করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা লাগবে, এবং সেটা বের করব। মোটামুটি আমার ম্যাক্সিমাম 10% গুড় বেরোবে, 2.5 লিটারের মধ্যে 250 গ্রাম বেরোতে পারে বা 200 গ্রামও বেরোতে পারে। এটা ওয়াটার কন্টেন্ট এবং সুগার কন্টেন্টের উপর নির্ভর করছে, কোন জাতের তরমুজ আমি ব্যবহার করছি সেই তরমুজের মধ্যে কত পার্সেন্টেজ অব সুগার আছে, 7ও থাকতে পারে, 8ও থাকতে পারে বা 6.5 থাকতে পারে, সেই জন্য আমরা এটাকে আপাতত মোটামুটি 10%-এর মধ্যেই পাওয়া যায়।
1: আচ্ছা, এই যে মিষ্টত্ব, গুড়ের যে একটা মিষ্টি যে পাই আমরা, যেমন আখের গুড়ের যে মিষ্টি আছে, খেজুরের গুড়ের যে মিষ্টি আছে, এই মিষ্টি কি ঠিক ততটা পরিমাণ হবে? সেটা তো আপনি বলেছেন যে সুগার কন্টেন্ট সেই তরমুজের মধ্যে কতটা পরিমাণ তার উপর নির্ভর করবে,
2: কিন্তু সেটাকে যখন বেরোবে কিন্তু মানে মিষ্টত্ব একই থাকবে, সুইটনেস একই থাকবে, সুগারের সুইটনেস আর এর সুইটনেস একই থাকবে, কিন্তু লাইকোপিন থাকার জন্য কালারটা একটু কালচে, যেমন খেজুর গুড়ে হয় কালচে বা রেডিশ টাইপের, এটা এরকম হতে পারে।
1: টেস্ট করে দেখেছেন কেমন?
2: আমি টেস্ট করে দেখেছি, একদম খেজুর গুড়ের মতোই লাগে, এবং এর মধ্যে অ্যারোমা থাকে বলে কিছু অ্যালকোহল জাতীয় একটা সুগন্ধও থাকে যেমন খেজুর গুড়ের থাকে।
1: এটা কি সেই সুগন্ধটা কি আমি তরমুজের সুগন্ধই পাবো?
2: সুগন্ধটা তরমুজের থাকবে না, তরমুজ যখন থাকলে মানে ওয়াটারি টেস্ট এবং তার কাদাটে একটা ভাব থাকে, তার থেকে একটু আলাদাই পাবেন, তরমুজ বলে মনে হবে না, এটা ওই অ্যালকোহলিকটা অ্যারোমা থাকবে।
1: এখন যেটা আপনি প্রথমেই বললেন যে চাষিদের বিশেষ করে হুগলি জেলা, চাঁপাডাঙ্গা বা ধনিয়াখালী, তখন হচ্ছে বর্ধমান, এই সমস্ত যে জায়গায় প্রচুর পরিমাণ কিন্তু তরমুজ হয়, এবং একটা সময় ঠিক টমেটোর মতনই দেখেছি, টমেটো বা আলুর সময় বিক্রি যদি না হয়, এত স্টোরেজ ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নেই, ফলে খুব কম দামে দিয়ে দিতে হয় অথবা পচিয়ে নষ্ট হয়ে ফেলে দিতে হয়। তা সেইখান থেকে যা যে সমস্ত চাষির এই যে বাই প্রোডাক্ট, এটা একটা বাই প্রোডাক্ট, তো এইখান থেকে চাষিরা যদি সেই বাই প্রোডাক্টের দিকে নজর দেয় তাহলে কি আপনি কি বলছেন, এটা কি লাভবান হবার
2: জায়গা? লাভবান তো অবশ্যই হওয়ার জায়গা আছে। ধরুন এক লরি তরমুজ বা লার্জ স্কেলে যদি করা হয় তাহলে আপনার 50 কেজি যদি কেউ তৈরি করতে পারে তো অবশ্যই সেটা রেমুনারেটিভ 100 টাকা কিলো তো মিনিমাম বিক্রিই হবে। যেটা আমি ফেলে দিচ্ছি, আমার ইনগ্রেডিয়েন্টস আছে সব কিছুই, শুধু আমার একখানা কড়াই লাগবে, তার মাঝখানে আপনার খড় দিয়ে আগুন জ্বালানো, আর সেখান থেকে যে রস থেকে আমার ইয়ে হবে 10% ধরুন ম্যাক্সিমাম।
1: তরমুজের যে দানা যেটা আমরা বাজারে চালু মগজ, মগজ দানা ইত্যাদি বিভিন্ন নামে লোকে ডাকে, তা
2: এই যে ইনগ্রেডিয়েন্টস, চার মগজের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তরমুজের দানা, এগুলোকে শুকিয়েই কিন্তু ওর মধ্যে ব্যবহার করা হয়। এছাড়া যে খোসাগুলো আছে, খোসাগুলোও কিন্তু আমরা কেটে ভার্মি কম্পোস্ট পিটের বা জৈব সারের মধ্যে ব্যবহার করতে পারি, অথবা সাদা সবুজ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা কিন্তু মানে সবজি হিসাবে খাওয়াও যায়।
1: এইভাবে কিন্তু তরমুজকে আমরা বায়োপ্রোডাক্টস ব্যবহার করতে পারি। কিন্তু অনেকেই দেখছি খুব মন আগ্রহের সঙ্গে, খুব মনোযোগ দিয়ে আপনার যে তৈরি করছিলেন সে জিনিসটা দেখছিল, অনেকে ফটো তুলছে কিভাবে করছে, এবং এখনো কয়েকজন আমার সামনে দেখতে পাচ্ছি যে কড়ায় তরমুজের যে রসটা সেটা নেড়ে চলেছেন, মহিলারও রয়েছেন এখানে। শেষ যেটা আপনি একজন এক্সপার্ট হিসেবে জিজ্ঞেস করব, যে যদি কোনো কৃষক আজকের এই দেখে বা শুনে তারা মনে করলেন যে আমার জমি যে তরমুজটা বিক্রিত হচ্ছে না, আমি এটা লার্জ স্কেলে করব এবং এটা মার্কেট করব, তার কি কোনো ব্যবস্থা রয়েছে?
2: মার্কেটিং সবে আমরা এটাকে হাতে পেয়েছি এবং মার্কেটিং তো নিশ্চয়ই না করলে হবে না, মার্কেটিং আমরা চেষ্টা করব। মার্কেটিং কীভাবে করা যায়, বিভিন্ন সমবায় সমিতি আছে, দেখুন খেজুর গুড়ের মার্কেটিংয়ের জন্য আলাদা একটা সিস্টেম আছে, ওটা একবারে চালুই আছে, এটা তৈরি হয়ে আছে, এটার জন্য আমাদের সেই রকমভাবেই ব্যবস্থা করতে হবে। তালের যে গুড় হয় সেখানেও মার্কেটিং হয়ে যাচ্ছে, বাজারে যদি তৈরি হয় প্রোডাক্ট যদি তৈরি হয়ে যায় অবশ্যই তার মার্কেটিং হবে।
1: অভিজিৎবাবু, আপনি এই যে আপনার মহৎ প্রচেষ্টা আশা করি খুব কম দিনেই সাফল্য পাবে এই কামনা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার।
1: তরমুজ থেকে যে গুড় তৈরি হচ্ছে, আজকে যে ট্রেনিং একটা দেওয়া হচ্ছে, কয়েকজন মহিলা আমার সামনে রয়েছেন যারা আজকে এই ট্রেনিং নিতে এসেছেন, আপনার নাম?
3: আমার নাম সুজাতা মাইতি, আমি ডেজি কোর্স 6 এর ছাত্রী।
1: অতিরিক্ত তরমুজ ফেলে না দিয়ে নষ্ট না করে যখন দাম পাওয়া যায় না বাজারে, সেখান থেকে আমরা কিন্তু একটা এইভাবে প্রসেসিং যেটাকে করতে পারি, তাহলে কিন্তু চাষিদের একটা লাভ হতেই পারে। আজকে আপনি একজন মহিলা, আপনি নিজেও তো স্বনির্ভর হওয়ার ক্ষেত্রেও তো এটা একটা দিক বলা যেতে পারে, সেই দিক থেকে আপনি কি বলবেন?
3: সেই দিক থেকে এটা ঠিকই আছে, এটা করলে চাষিদেরও পক্ষে ভালো আর যে তৈরি করে বিক্রি করবে তার পক্ষেও ভালো, এটা করলে উন্নতিজনক, মানে অর্থের দিক থেকে উন্নতি।
1: না যখন যেহেতু আপনি খানাকুল থেকে আসছেন, ওই দিকেও তো প্রচুর তরমুজের চাষ হয়, একটা সময় তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে তরমুজের যথেষ্ট দাম পাওয়া যায় না?
3: না, সেক্ষেত্রে তো ধরুন যেমন তরমুজগুলো না পচিয়ে নষ্ট করে ফেলে না দিয়ে সেগুলো যদি ওই ওই পদ্ধতিতে একটা গুড় তৈরি করে মার্কেটে ছাড়া যায়, সেখানে কি বলেন তো যে একটা অর্থ আসবে আর ওই জিনিসটা নষ্ট হবে না, ওই দিক দিয়ে সবারই লাভবান, সবাই লাভবান হবে।
1: অর্থ আমার বাড়িতে যে গুড়টা তৈরি হয়, কারণ আমরা তো জানি আমরা সবাই বাঙালি, এই যে শীতকাল মানে আমাদের পিঠে খাবার ইচ্ছা থাকে, সেই নিজের ইচ্ছাটা বা নিজের যে চাহিদাটা সেটাও যদি আমরা পূরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হতে পারবো নাকি?
3: হ্যাঁ হ্যাঁ, এটা বাড়িতেও করলে আরো ভালো হবে, নিজেরা আমরা নিজেরা এই মহিলারা ওটাও তো নিজের মহিলারাও করতে পারবো, এটা খুব একটা সহজ মানে সরল পদ্ধতি, যেটা দেখলাম দেখে যেটা আমি শিখলাম সেটা একদমই সরল পদ্ধতি, সবাই করতে পারে, সবাই বানাতে পারবে।
1: আপনার নাম কি?
4: আমার নাম চৈতালি ত্রিবেদী, আমি খন্ডান ইটাচুনা থেকে আসছি, পান্ডা ব্লক।
1: খন্ডান ইটাচুনা থেকে? মানে তরমুজ থেকে যে গুড় তৈরি এটা তো আপনি দেখলেন, বেশ ইন্টারেস্টিং, অনেক ফটো তুললেন দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলেন, আপনার কেমন লাগছে?
4: আমার তো খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা ট্রেনিং এসে না আসতে পারলে আমরা বুঝতেও পারতাম না যে এরকম ছোটো ছোটো জিনিসগুলো নিয়েও যে এরকমভাবে চিন্তাভাবনা করা যেতে পারে, সেই জিনিসগুলো নতুনভাবে দেখিয়ে আমরা মানে নতুন চিন্তাধারা থেকে আর কি উদ্বুদ্ধ হলাম আর কি, দেখি চিন্তাধারা থেকে যে ফেলে না দিয়ে নষ্ট, দাম মার্কেটে না পেলে সেই জিনিসটা পচিয়ে ফেলে না দিয়ে সেটা থেকে কিভাবে জিনিসটাকে ব্যবহার করা যায় সেটা আমরা শিখলাম আর কি ঘরোয়া পদ্ধতিতে।
1: বিশেষ করে যে সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়, চাঁপাডাঙ্গা, খানাকুল, হুগলির বিভিন্ন এবং এই গোঘাট এই সমস্ত যে ব্লকে, এখানকার তো একটা সময় তরমুজের দাম আমরা পাই না, তো সেক্ষেত্রে আপনি একজন, আপনার নিশ্চয়ই কোনো না কোনো স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমেও যদি করা যেতে পারে তাহলে মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তো একটা ভালো দিক বলতে পারি।
4: অবশ্যই একটা স্বনির্ভরতার দিক থেকে অবশ্যই এটা ভালো দিক বলবো, কারণ তারাও তো নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে কোনো মানে কিছু একটা ইয়ে করার জন্যই করছে। হ্যাঁ, সেই দিক থেকে দেখতে গেলে তারাও খুবই উপকৃত হবেন।
1: দেখার পর আপনি কি বাড়ি থেকে নিজের চেষ্টা করবেন?
4: অবশ্যই একবার ট্রাই করে দেখবই অবশ্যই, এবং অন্যকেও যাতে সেটা জিনিসটা করবার জন্য তাদেরও উৎসাহ দেবো যে আমরা করছি, আপনারাও করুন, এগিয়ে আসুন, এই দেখুন জিনিসটা ফেলে পচিয়ে নষ্ট না করে জিনিসটা থেকে কীভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি।
1: অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এখানে আমি আরেকজন কৃষক বন্ধুকে পেয়েছি যিনি সরাসরি তরমুজ চাষ করছেন একদম। আপনার নাম?
5: সনত কুমার সাঁদরা।
1: আপনার বাড়ি কোথায়?
5: আমার বাড়ি হচ্ছে মনসুনপুর, কিন্তু আমি চাষ করি একটু দূরে নারায়ণপুরে।
1: নারায়ণপুরে চাষ করেন?
5: হ্যাঁ।
1: আপনার জমি কতটা?
5: এক হেক্টর।
1: এক হেক্টর মানে কত বিঘা?
5: এই 7.5 বিঘা, 8-9 বিঘা মতো।
1: 9 বিঘার মতন জমি আছে।
5: হ্যাঁ,
1: এই 9 বিঘায় জমি আপনি কী কী চাষবাস করেন?
5: আমি বর্ষাকালে তরমুজ আর আলু, আর গ্রীষ্মকালে কিছু বাদাম কিছু তরমুজ,
1: এগুলো চাষ করেন?
5: হ্যাঁ।
1: এই যে বর্ষাকালে তরমুজটা মানে বর্ষান?
5: হ্যাঁ।
1: আর এই ফসলটা উঠতে তো গ্রীষ্মকাল?
5: না, এটা তো 75 দিনের ফসল, টোটাল 80 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।
1: তরমুজের কি কোনো জাত রয়েছে?
5: হ্যাঁ, তরমুজ ধরুন দু রকম হয়, একটা হচ্ছে গোল সাইজের আর একটা হচ্ছে লম্বা মানে ক্যাপসুল, এই দু রকম। এবার বিভিন্ন কোম্পানি আরও।
1: আপনি কোন জাতের তরমুজটা চাষ?
5: আমি ক্যাপসুল তরমুজটাই চাষ করি।
1: ক বিঘা জমিতে আপনি চাষ করছেন?
5: আমি 7 বিঘে।
1: 7 বিঘা জমির মধ্যে যখন তরমুজ বসাচ্ছি, নিজেকে আলাদা কোনো পদ্ধতি রয়েছে?
5: হ্যাঁ, প্রথমে পলি মালচিং করে নেওয়া হয়, তারপর দানা পোঁতা হয়, আবার কিছু কিছু সময় আমরা প্লাগটাতেও চারা তৈরি করে নিই। দেখুন, সব বছর তো সমান পাওয়া যায় না কাঁচা ফসল, ধরুন 8 টাকা 10 টাকা থেকে 4 টাকা 5 টাকা 3 টাকা 2.5 টাকা হয়ে যায় অনেক সময়। যখন 2 টাকা হয়ে যায়, চাষি আর মাঠের দিকে যায় না। গরু ছাগল, আমাদের এখানে ছাগলগুলো অত্যাচার বেশি, বা যেখানে আমাদের ফসলের নিরাপত্তাটা একটু কম আমার এরিয়ায়, সে গরু ছাগল বেঁধে দিচ্ছে, এরকম একটা পরিযায় মানে সে তাকে মাঠ ছেড়ে দিতে হয়।
1: এই যে যখন বলছেন যে ছেড়ে দিতে হয় মানে দাম পাওয়া যাচ্ছে না,
5: হ্যাঁ,
1: তা সেই সময় আপনি এই তরমুজটাকে আমি কীভাবে, তখন তো আপনার লস হয়ে যায় তাহলে?
5: হ্যাঁ, আমাদের তো লস, আমরা কিছুই করতে পারি না, দাঁত মানে হাঁকড়ে দেখা ছাড়া আমাদের কিছু উপায় থাকে না।
1: এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা যে তরমুজ থেকেও গুড় তৈরি হতে পারে,
5: হ্যাঁ,
1: একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, যদি কেউ সেটাকে নেন এবং সেটা ফেলে দেবেন কেন, যদি সেটাকে একটু লার্জ স্কেলে আপনি যদি করতে, আপনি যদি বাড়ির গুড়টা তৈরি করেন?
5: হ্যাঁ, আমি সেটাই বলছি।
1: ফ্যামিলির যে
5: আমার সারা বছরে হয়তো 20 কেজি গুড়ের দরকার, সেই গুড়টা আমরা নিজেরা 2 কুইন্টাল 4 কুইন্টাল নিয়ে আমরা করে নিতে পারি, এটা মানুষ করতে পারে,
1: করতে পারে।
5: হ্যাঁ,
1: এই যে দেখলেন,
5: হ্যাঁ,
1: আপনার কেমন লাগছে, কি বুঝছেন আপনি?
5: না, এটা প্রসপেক্ট আছে জিনিসটা, কিছু না হোক সে নিজের চাষ তো তার নিজের ফসলটা মানে গুড়টা প্রয়োজনটা মিটিয়ে নিতে পারে, এবং এর মধ্যে কোনো ভেজাল নেই তার চোখের সামনেই হচ্ছে, এবার জৈব ব্যাপার।
1: গ্রামে গঞ্জে আপনার ধানও রয়েছে, ধানের খড়কে পুড়িয়ে যদি একটু জাল দিয়ে, সবসময় যে গ্যাস ব্যবহার করতে হবে, কেরোসিন তেলের স্টোভ ব্যবহার করতে হবে, ইলেকট্রিক হিটার ব্যবহার, তা তো নয়, একটু যদি খড়কে পুড়িয়ে বড় করে যেভাবে আমরা খেজুরের গুড় তৈরি করি, এভাবে যদি তৈরি করা যায় তাহলে তো লাভ তো রয়েছে, এবং সেই সঙ্গে যে ফসলটা নষ্ট হয়ে যাচ্ছিল, যেমন টমেটো একটা সময় নষ্ট হয়ে যায়, অনেকে করে সেটাকে একটু শস করে রাখে, যদি এইরকম ধরনের যদি গ্রামে ছোট ছোট এন্টারপ্রেনার, অর্থাৎ ছোট্ট ছোট্ট কুটির শিল্প যদি গড়ে তোলা যায়, আপনারা যখন বিষয়টাকে নিজের মতন করে গড়ে নেবেন যে আমরা এটাকে করবো, উদ্যোগ তো আপনাদেরকে গ্রহণ করতে হবে আগে।
5: হ্যাঁ, আমরা উদ্যোগ কেন গ্রহণ করবো, নিশ্চয়ই করবো। যেমন আমি বলছি পাঞ্জাবিকে পয়সা দেবো না, আমি সত্যি কথাই বলছি স্যার, এটা আমি ভেবে রেখেছি।
1: মানে আলু আর নিয়ে আসবেন না, নিয়ম নিয়ে
5: পারদপক্ষে নেবো না, আমি এটা চেষ্টা করছি, পাঞ্জাবিকে পয়সা দেবো না। ওরা বীজ নয়, বীজ বলে ওদের ওখানকার যত আলু সবই বীজ বলে বিক্রি করে।
1: যদি সেরকম সম্ভাবনা থাকে আপনারা উদ্যোগ নিতে পারেন বলছেন,
5: হ্যাঁ,
1: আপনাদের এই উদ্যোগ আরো সত্যি সত্যি একদিন সাফল্য লাভ করবে এই কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
5: নমস্কার স্যার।
1: শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম যে অভিজিৎবাবু কিভাবে তার প্রথম মাথায় চিন্তাধারাটা কিভাবে এলো, তারপর তিনি নিজে হাতে কলমে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ তাকে হয় কিনা। পরবর্তীকালে হায়দ্রাবাদের যে ম্যানেজ রয়েছে তাদের অনুমতি নিয়েই যে সত্যি আজকে আমরা এটাকে নিয়ে একটা সাকসেস স্টোরি করতে পারি এবং বেশ কিছু মানুষকে স্বনির্ভর করে তুলতে পারি, এবং সেই সঙ্গে সঙ্গে যারা তরমুজ চাষের সঙ্গে যুক্ত রয়েছে চাষি বন্ধুরা, তারাও কিন্তু একটা আয়ের মুখ দেখতে পারে। এবং এই যে বাই প্রোডাক্ট, শুধু তরমুজের রস বিক্রি করব, তরমুজ থেকে গুড় তৈরি হলো, তারপর তার যে দানাগুলো সেখান থেকে আমরা চারু মগজ যেটা বাজারে কিনতে পারা যায় সেগুলো তৈরি করতে পারি, বাকি সবুজ অংশটা ফেলে যে সাদা অংশ সেখান থেকে আমরা সবজি হিসেবে সেটাকে ব্যবহার করতে পারি, আমরা কেঁচো সারের পিঠে সেগুলোকে লাগাতে পারি, ইত্যাদি অনেক রকম, অর্থাৎ কোনো অংশটাই কিন্তু ফেলার নয়, অতএব আমাদের চিন্তা করতে হবে যে কোনো একটি ফসল যদি উদ্বৃত্ত হয় তাকে নষ্ট না করে ফেলে না দিয়ে কিভাবে তা থেকে আনুষাঙ্গিক অন্যান্য কিছু জিনিস তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের চাষি যেমন লাভবান হবে সেই সঙ্গে সঙ্গে গ্রামের অর্থনীতির যে ভিত সেটাও কিন্তু অনেকটা মজবুত হবে বলেই মনে করা যায়। এতক্ষণ আমরা শুনছিলাম হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের দশঘরার পূর্বপাড়ায় বেঙ্গল কৃষি ডেভেলপমেন্ট ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের এখানে যে তরমুজ থেকে
6: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। 2:20 রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, বেলা 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 দিনান্তিকা ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ পরিবার দিবস এই উপলক্ষে আজকের দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, 5:30 ক্ষেত খামারের কথা। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। 2:20 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নিট ইউজির বাতিল পরীক্ষা 21 জুন ফের নেওয়া হবে। পশ্চিমবঙ্গের রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দিন সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাচ্ছেন। আবুধাবি পৌঁছে তিনি সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করছেন। প্রধানমন্ত্রী বলেছেন,
1: পশ্চিম এশিয়া ক্ষেত্রে ইউক্রেনের পরিস্থিতি কা প্রভাব আজ পুরো বিশ্ব পর দেখাই দে রহা হ্যায়। ভারত নে হমেশা সমস্যাও কে সমাধান কে লিয়ে ডায়ালগ অর ডিপ্লোমেসি কা প্রাথমিকতা দি হ্যায়। হরমুজ কো ফ্রি, ওপন অর সেফ বনায়ে রাখা ইয়ে হামারি সবসে বড়ি প্রাথমিকতা হ্যায়। ইস মিশন মে আন্তরাষ্ট্রীয় কানুনো কা পালন আবশ্যক হ্যায়। ভারত হর পরিস্থিতি মে ইউএই কে সাথ কন্ধে সে কন্ধা মিলাকর খড়া হ্যায়।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের উন্মুক্ত অধিবেশনে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন যে প্রতিটি দেশ কেবল বৈশ্বিক চ্যালেঞ্জ

0: মোকাবিলার জন্যই নয়, বরং আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক এবং ন্যায়সঙ্গত একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একযোগে কাজ করতে হবে। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সংস্কারকৃত বহুপাক্ষিকতা অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন জাতীয় পরিস্থিতির স্বীকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়েও মত বিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর 2026 সালের ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে আব্বাস আরাকচির অংশগ্রহণে সন্তোষ ব্যক্ত করেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা ও মহাকাশ গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুট্টাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধনী ভাষণে শ্রী সিং বলেন,
2: চাহে ইন্ডিভিজুয়াল ইনোভেটর হো, বড়ি কম্পানি হো, স্টার্টআপ হো, MSME हो, हर कोई राष्ट्र रक्षा के इस महायज्ञ में अपनी आहुति दे रहा है। यह जो पब्लिक प्राइवेट पार्टनरशिप का मॉडल हमने अपनाया है, उसने डिफेंस मैन्युफैक्चरिंग को एक क्लोज एनवायरनमेंट से निकालकर जन आंदोलन बना दिया है। और यह बड़ी खुशी की बात है कि इस जन आंदोलन का प्रत्यक्ष रूप हमें आंध्र प्रदेश में देखने को मिल रहा है।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখে পুনরায় নিট UG 2026 পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তিনি জানান, প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব CBIকে দেওয়া হয়েছে। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
3: परीक्षा में थोड़ा हमको जो उनकी फॉर्मेलिटीज है, OMR शीट को दस्तखत करना, आरंभ में एक बार करना, अंत में भी एक बार करना, उसमें हमारे विद्यार्थियों कोर टाइम में कटौती हुई थी। जो 2 से 5 एग्जामिनेशन टाइम था उसको ध्यान में रखते NTA ने तुरंत एक निष्पत्ति किया है कि उसको और 15 मिनट बढ़ाएं। 2 से शुरू होगा, 5:15 तक ये परीक्षा की समय बढ़ाया जाएगा। एडमिट कार्ड, इस बार के एडमिट कार्ड 14 जून तक सभी को पहुंच जाएगा।
0: আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশে তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। রেলমন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। আজ এই মর্মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে। জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডাবল লাইন করা, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেস চালু এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার রেল লাইন তৈরিতে বিস্তারিত প্রকল্প রিপোর্ট DPR এবং চূড়ান্ত এলাকা পরিদর্শন FLS শীঘ্র করার অনুমোদন দেওয়া হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
4: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে এগারো মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে তিনটি বিষয় রয়েছে, ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
0: রাজ্যের নবনির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টি নবনির্বাচিত সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন ভি ডি সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরা ওই দিনই শপথ গ্রহণ করবেন বলে ইউডিএফ সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোনো কোনো বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আকাশবাণীর গৌরবময় পথ চলার 90 বছর পূর্তি উদযাপন করতে আজ ছত্তিশগড়ের রায়পুরে একটি বিশেষ ওয়াকাথন বা পদযাত্রার আয়োজন করা হয়। আজ সকাল 7টা নাগাদ সিভিল লাইন্স এলাকায় আকাশবাণী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠানটি পুনরায় আকাশবাণী চত্বরেই এসে শেষ হয়। আকাশবাণী রায়পুর কেন্দ্রের এই আয়োজনে বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত আধিকারিক, সংবাদ পাঠক, বিশিষ্ট নাগরিক এবং বিপুল সংখ্যক উৎসাহী শ্রোতা অংশগ্রহণ করেন। অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তিকে সাংঘাতিক নড়বড়ে করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন সেনেটে অ্যাডমিরাল চার্লস কুপার টু সাংসদদের জানান যে অপারেশন এপিক ফিউরি ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। রিপাবলিকান সেনেটররা এই অভিযানকে সমর্থন করে বলেছেন, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে যা মার্কিন স্বার্থের পক্ষে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ডেমোক্র্যাটরা মার্কিন প্রশাসনের এই দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছেন। আইপিএলের আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনৌতে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্রপার্থীতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। সংসদীয় নিয়ম মেনে সরকার ও বিরোধী পক্ষ আলোচনায় সমান সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার বিষয়ে মুখ্যমন্ত্রী নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। আগামী 18 জুন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। রেল মন্ত্রক রাজ্যের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যবসা আদালতে পেশ করা হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাঁকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সময় বরাদ্দের ক্ষেত্রেও সরকার নমনীয় থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
1: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
0: মুখ্যমন্ত্রী আরো বলেন, বিধানসভায় ভাষার শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। অতীতের মতো অশান্তি বা হিংসার পরিবেশ তৈরি হোক তা সরকার চায় না। বিধানসভার আধুনিকীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সীমানা পুনর্বিন্যাসের পর ভবিষ্যতে বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও

0: উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে আগামী দিনে নতুন বিধানসভা ভবন তৈরির প্রয়োজনের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সব দলের বিধায়কদের জন্য সরকারের দরজা খোলা থাকবে, কোনো বিধায়ক চিঠি দিলে তার উত্তর এবং প্রাপ্তি স্বীকার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। মন্ত্রীদেরও নির্দেশ দেওয়া হবে যাতে এলাকার বিধায়ক যে দলেরই হন না কেন, প্রশাসনিক কাজে তাকে গুরুত্ব দেওয়া হয়। নবনির্বাচিত বিরোধী দলনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, বিরোধী ISF, কংগ্রেস, CPIM এবং আম জনতা উন্নয়ন পার্টির সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। অধিবেশন শেষে আজ অধ্যক্ষের কাছে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইস্তফা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা রাজ্যের মতো নন্দীগ্রামের প্রতিও তিনি একইভাবে দায়িত্ব পালন করবেন।
1: নন্দীগ্রামের জনগণ জানে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সম্পর্কটা কেবলমাত্র পদের বা রাজনৈতিক সম্পর্ক নয়, একদম আর্থিক সম্পর্ক। তবুও নিয়ম মেনে দিতে হয়েছে, তাদেরকে বিচলিত হতেও না ৯৪টা কেন্দ্রেই কাজ করতে হবে। মমতা ব্যানার্জি প্রতিহিংসা করায় আমি পাইপ পাচ্ছি দেয়নি, ইতিমধ্যে আমার স্বপ্নের জল প্রবল আর সকাল থেকে জল লাইন জলের পাইপ পাতা নন্দীগ্রামের সব বাড়িতে জল দেওয়া।
0: রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা ঘটেনি এবং পেট ভরছাড়া নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় নতুন অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বহু মানুষ ঘরছাড়া বলে অভিযোগ করেন। মানুষের মধ্যে ভয়ও বেড়ে গিয়েছে বলে তাঁর দাবি। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ ঘরছাড়া থাকেন তবে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে সেই তালিকা জমা দেওয়া হোক। তবে ২০২১ সালে নির্বাচনের পরে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে ১২,৫০০০ FIR দায়ের হয়েছিল, সেই হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘরছাড়া থাকেন তাকে জেলে ঢোকানো হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে সেই ব্যক্তিকে সসম্মানে ফিরিয়ে আনা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। গত কয়েকটি নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ছিল বলেও তিনি উল্লেখ করেছেন। ২০২১ ভোট পরবর্তী হিংসা নিয়ে নতুন করে মামলা ও পুরনো মামলাগুলির ফাইল আবার খোলার সরকারি নির্দেশের পরই পূর্ব বর্ধমানের বিভিন্ন থানায় কেস রুজু করে শুরু হয়েছে ধরপাকড়। ২০২১ সালে নির্বাচনের ফলাফলের পর কয়েকজনের বাড়িতে ভাঙচুর করে এবং ভয় দেখিয়ে ১০,০০০০ টাকা আদায়ের অভিযোগে গলসি থানার পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দেবব্রত মাঝি, হিমাংশু ঘোষ, বৈদ্যনাথ তা এবং তার দুই ছেলে তুফান ও তন্ময়। গতকালই এদের বর্ধমান CJM আদালতে তোলা হলে দেবব্রত, হিমাংশুকে ৪ দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২১ মে ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের মিঠাখালী এলাকায় বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের এবং থানার ICকে অপসারণের দাবিতে গতরাতে ক্যানিং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার শালিপুরে স্থানীয় একটি ক্লাবে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আগামী ১৮ জুন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন সকাল ১১টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ জানিয়েছেন। এরপর দুপুর ১২:৩০টায় অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। রাজ্যের জন্য নতুন ৩টি রেল প্রকল্পের অনুমোদন করেছে রেলমন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। অনুমোদিত রেল প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় ৭.৫ কিলোমিটার রেলপথ ডবল লাইন, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেসের উদ্বোধন এবং শালবনী আদ্রা ১০৭ কিলোমিটার তৃতীয় লাইন তৈরি। রেলের পক্ষ থেকে বিস্তারিত প্রকল্প রিপোর্ট DPR এবং চূড়ান্ত এলাকা সমীক্ষা দ্রুত করার অনুমতি দেওয়া হয়েছে। হুগলির রিষ্টা স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের নির্মাণগত কাজের জন্য আগামীকাল ও রবিবার হাওড়া প্যান্ডেল সেকশনে ট্রাফিক ব্লকের পরিকল্পনা করেছে রেল, ফলে আগামীকাল হাওড়া বর্ধমান ট্রেনের পথ ডানকুনি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু ফের সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। আগামী রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে ট্রাফিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতির মামলায় ধৃত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে। আগেই জানানো হয়েছে, গতরাতে সিজিও কমপ্লেক্সে 10 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আজ সকাল 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় 5 বার তাকে ডাকা হলেও প্রতিবারই তিনি এড়িয়ে যান। আজ ইডি নোটিশ না দিলেও নিজে থেকেই তিনি এনফোর্সমেন্ট নির্দেশালয়ের দপ্তরে উপস্থিত হয়েছেন বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে অভিযান চালিয়ে পোলেরহাট এলাকা থেকে 18টি উট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উটগুলি পাচারের উদ্দেশ্যে মধ্যপ্রদেশ থেকে ট্রাকে করে আনা হয়েছিল। ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। কোচবিহারের দিনহাটায় আজ সকালে জমি নিয়ে বিবাদ ও সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম সামাদ আলী। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনহাটার কোনামুক্তা এলাকার একটি জমির রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে, পরে তা সংঘর্ষের রূপ নেয়। মালদহের কালিয়াচকে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার। ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তুলেছে পুলিশ। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আটক মাদকের মূল্য 20 লক্ষ টাকারও বেশি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বিমল গুরুং এর নেতৃত্বে ফের সক্রিয় হয়ে উঠেছে গোর্খা জনমুক্তি মোর্চা। নাগরাকাটার পানিঝোড়া বনবস্তি কমিউনিটি হলের সাংগঠনিক কমিটির গঠন করা হয়। মালবাজার ব্লকের কমিটি গঠনের লক্ষ্যে ওদলাবাড়িতে একটি বৈঠকেরও ডাক দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে গত 12 মে আন্তর্জাতিক নার্স দিবসে ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার পেয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা নার্স গীতা কর্মকার। গত সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলে তাকে সংবর্ধনা জানান জেলার মানুষ। ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসির পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের উদ্যোগে কলকাতার এনসিসি ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত হয়েছে গুরুত্বপূর্ণ এএনও কনক্লেভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সিকিম ডিরেক্টরেটের অতিরিক্ত মহানির্দেশক। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক রথীন্দ্র বসু। সংসদীয় নিয়ম মেনে সরকার ও বিরোধী পক্ষ আলোচনায় সমান সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রেল মন্ত্রক রাজ্যের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: মহিলা মহল, উপস্থাপনায় সোমা সাহা।

0: বন্ধুরা নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আজকের সমাজে নারীরা শুধু সংসারের দায়িত্বই সামলাচ্ছেন এমনটা কিন্তু নয়, তার পাশাপাশি তারা এগিয়ে যাচ্ছেন শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা এবং অর্থনৈতিক স্বাধীনতার পথে, তাই না? একজন নারী যখন নিজের পায়ে দাঁড়ান তখন শুধু তার নিজের জীবনই বদলে যায় এমনটা কিন্তু নয়, পরিবর্তিত হয় একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি দেশের ভবিষ্যৎ। এই পথ চলায় নারীদের পাশে দাঁড়িয়েছে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি উদ্যোগ। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে ব্যাংকগুলি নানা ধরনের ঋণ প্রকল্প, সঞ্চয় পরিকল্পনা এবং উদ্যোক্তা তৈরির সহায়তা প্রদান করেছেন সবসময়। পাশাপাশি সরকারও চালু করেছে বহু গুরুত্বপূর্ণ প্রকল্প যা নারীদের স্বনির্ভর হওয়ার পথকে আরও সহজ করে তুলেছে। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব নারীদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, নিজস্ব ব্যবসা শুরু করতে কিভাবে ব্যাংক এবং সরকারি প্রকল্পে সাহায্য নেওয়া যায় বা পাওয়া যেতে পারে সে বিষয়ে, স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কিভাবে অনেক নারী আজ নতুন সম্ভাবনার দিগন্ত খুঁজে পাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শ্রী রথীন দে মহাশয়। স্যার নমস্কার।
1: নমস্কার,
0: আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে যেটা জানতে ইচ্ছে করছে আমার, যে বর্তমান সময়ে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে ব্যাংকগুলির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
1: দেখুন, আর্থিক স্বনির্ভরতা বাড়ানোর জন্য, সেটা নারী বা পুরুষ বা সমাজের যে কোনো স্তরে, ব্যাংকের ভূমিকা তো অনস্বীকার্য।
0: একদমই।
1: এবার ব্যাংকের কর্মপদ্ধতি মূলত দুই ধরনের, এক সঞ্চয় গ্রহণ করা, সঞ্চয়ে উৎসাহ দেয়া, আর দুই ঋণ প্রদান করা। দুটোতেই কিন্তু সমাজ কোনো না কোনোভাবে উপকৃত হয়। নারীর জন্য বিশেষ প্রকল্প সরকারেরও আছে, কিছু কিছু ব্যাংকেরও নিজস্ব প্রকল্প আছে। সঞ্চয়ের কথাটা প্রথমে বলা যাক। কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ প্রকল্প আছে নারীদের জন্য,
0: আচ্ছা,
1: সুকন্যা সমৃদ্ধি যোজনা।
0: বেশ।
1: 10 বছরের নিচে যদি কোনো কন্যা সন্তান অ্যাকাউন্ট করতে চায় তাহলে তার অভিভাবকরা করবেন, 10 বছরের ঊর্ধ্বে হলে কন্যা সন্তান নিজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
0: আচ্ছা।
1: ন্যূনতম 250 টাকা, ঊর্ধ্বতম 1.5 লাখ টাকা বছরে জমা করা যায়। 21 বছরের মেয়াদ, 15 বছর জমা দিতে হবে ন্যূনতম। মেয়ের বয়স 18 বছর হলে বা ক্লাস 10 পাশ করলে অর্ধেক টাকা তুলে নেওয়া যায়।
0: আচ্ছা।
1: কিন্তু এটার বিউটি যেটা, সেটা হলো এটা সর্বোচ্চ সুদ পাওয়া যায় এখন। এখন গোটা দেশে ব্যাংকের সুদের হার দিন দিন কমতে কমতে অলমোস্ট তলানিতে ঠেকেছে বলা চলে।
0: স্যার, এটা কত পার্সেন্ট পাওয়া যায়, মানে সুদের হার কত পার্সেন্ট?
1: 8.2%।
0: আচ্ছা, অনেকটাই।
1: পুরোপুরি এটা রিস্ক ফ্রি, আর ট্যাক্সেরও ছাড় আছে। আপনি প্রতি বছর যেটা জমা দিচ্ছেন বা এর উপরে যে সুদ আয় করছেন, কোনোটার উপরেই ট্যাক্স দিতে হয় না।
0: আচ্ছা, মানে তার মানে পুরোটাই ট্যাক্স ফ্রি?
1: পুরোটাই ট্যাক্স ফ্রি।
0: বেশ।
1: এটা ব্যাংকের মাধ্যমেই হয়, সঞ্চয়ের ফলে মেয়েটির ভবিষ্যৎ খানিকটা সুরক্ষিত হলো,
0: এবং
1: যদি উচ্চশিক্ষায় যেতে চায়, উচ্চশিক্ষার জন্য
0: যখন প্রয়োজন পড়বে এই অর্থ সেখানে ব্যয় করা যেতে পারে।
1: বেশ। এইবার ঋণের যে প্রকল্প, আপনি প্রথমেই উল্লেখ করে গেছেন স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ।
0: একদম।
1: গ্রামীণ মহিলাদের বিশেষ করে এই স্বনির্ভর প্রকল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোজনা।
0: আচ্ছা।
1: এতে একটা গোষ্ঠী তৈরি করা হয়, সেই গোষ্ঠীতে সবাই মহিলা সদস্য হতে পারেন বা 50% অ্যাটলিস্ট মহিলা সদস্য হওয়াটা বাঞ্ছনীয়।
0: আচ্ছা।
1: তাতে প্রত্যেক মহিলা সদস্য প্রাথমিকভাবে কিছু কিছু জমা দিয়ে শুরু করেন। ব্যাংকের সাথে তার যোগাযোগটা ওই শুরু থেকেই হবে, যখন গোষ্ঠী তৈরি হলো তখন থেকেই ব্যাংকের সাথে যোগাযোগ হবে। এর মধ্যস্থতা করেন ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিস। এই ব্যাংকের সাথে গোষ্ঠীর যোগাযোগ স্থাপন করা, পরবর্তীকালে ঋণদানের ব্যবস্থা করা, এই সবটা তারা সহায়তা করেন। ব্যাংক ঋণটা দেয়, এটাকে বলা হয় ক্রেডিট লিঙ্কেজ। ক্রেডিট লিঙ্কেজ বিভিন্ন পর্বে হয়। প্রথম পর্বে জমা রাশির 6 গুণ অথবা 4 লাখ টাকা।
0: আচ্ছা,
1: এরকম ভাবে চারটে পর্ব চলতে থাকে। সেকেন্ড ক্রেডিট লিঙ্কে যে আপনি পাবেন জমা রাশির 8 গুণ, মিনিমাম 2 লাখ, ম্যাক্সিমাম 8 লাখ। তৃতীয় পর্বে আপনি পাবেন জমা রাশির 10 গুণ, মিনিমাম 6 লাখ, ম্যাক্সিমাম 16 লাখ। চতুর্থ পর্বে পাবেন 10 গুণ সেভিংস এবং নিজস্ব যদি কোনো কর্পাস তৈরি করতে পারে, ইতিমধ্যে তো অনেক দিন হয়ে গেছে, যদি নিজস্ব বাড়তি উদ্বৃত্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর কোনো সম্পদ তৈরি হয়ে থাকে তারও 10 গুণ, মিনিমাম 6 লাখ, ম্যাক্সিমাম 20 লাখ।
0: আচ্ছা,
1: এতে সুদের হার কম,
0: কত পার্সেন্ট সেটাও একটু জানিয়ে দিন বন্ধুদের।
1: এক এক ব্যাংকের এক এক রকম।
0: আচ্ছা, বেশ বেশ।
1: তবে 3 লাখ টাকা পর্যন্ত সরকারি নির্দেশ আছে 7%-এর উপরে যাবে না, 5 লাখের উপরে হলে MCLR বলে একটা কনসেপ্ট আছে ব্যাংকের। MCLR হলো ন্যূনতম কত সুদে ব্যাংক লোন দিতে পারে, তাতে ব্যাংকের আয় ব্যয়ের হিসেব করে তাতে সমস্ত রকম পদ্ধতি জুড়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য কত রেট অফ ইন্টারেস্ট হবে ব্যাংকগুলো আগে থেকে ঠিক করে, 1 বছরের যে MCLR সেই রেটে।
0: আচ্ছা,
1: নর্মালি যে কোনো ব্যাংক MCLR এর উপরে তাদের প্রফিট মার্জিন চাপিয়ে তবে লোন দেয়,
0: কিন্তু এক্ষেত্রে সেটা হয় না,
1: প্রফিট মার্জিন ছাড়াই MCLR এর লোন।
0: বেশ বেশ স্যার, আপনি অনেকটাই বললেন, আপনার কাছ থেকে অনেকটাই জানতে পারলাম, বন্ধুরা অনেক কিছু জানতে পারছেন। তবু অনেক নারী আর ছোট ছোট ব্যবসা উদ্যোগ শুরু করতে চাইছেন, তো ব্যাংক থেকে তাদের জন্য কি ধরনের আর্থিক সহায়তা বা বিশেষ ঋণ প্রকল্প কি আছে? একটা তো আপনি বললেন যে সেলফ হেল্প গ্রুপ করে সেখান থেকে তারা ঋণ নিতে পারে।
1: এই সেলফ হেল্প গ্রুপটা হলো কেন্দ্রীয় সরকারের একটা যোজনা আছে, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন NRLM,
0: তার আওতায় পড়ছে,
1: তার আওতায় এই SHGটাকে তৈরি হয়।
0: বেশ,
1: এছাড়াও আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY।
0: বেশ,
1: তার 3টে ভাগ আছে, শিশু, কিশোর, তরুণ। এই 3টে ভাগের 3 রকম ঋণের ঊর্ধ্বসীমা আছে, শিশু 50,000, কিশোর 5 লাখ, আর তরুণ 10 লাখ পর্যন্ত। ব্যাংক থেকে যখনই আপনি কোনো ঋণ নিতে যাবেন, ব্যাংক আপনার কাছে অনেক কিছু চাইবে, বলবে যে তোমার এই যে ব্যবসাটা বা যেটাই করতে চাইছ তার জন্য তোমার মোট কত খরচ,
0: মানে একটা প্ল্যানিং,
1: একটা প্ল্যানিং, মোট কত টাকার পুঁজি লাগবে, তার কোন অংশটা তুমি দেবে, কোন অংশটা আমি দেবো। এখানে একটা মজা আছে PMMY এ, মার্জিন মানি মানে উদ্যোক্তার নিজস্ব কতটা যোগদান আছে, মানে অর্থনৈতিক যোগদান আছে প্রকল্পে, সেইটা ব্যাংক নিশ্চিত করে আগে।
0: আচ্ছা,
1: তার মানে হলো মার্জিন মানি ছাড়া ব্যাংক ঋণ দিতে চায় না।
0: বেশ,
1: কিন্তু PMMY এ মানে মুদ্রা যোজনায় শিশু বিভাগটায় এটা বাধ্যতামূলক নয়।
0: আচ্ছা,
1: মার্জিন মানি ছাড়াও ব্যাংক ঋণ দিতে পারে 50,000 টাকা পর্যন্ত।
0: আমি আজ 50,000-এর উপরে হয় তখন সেখানে মার্জিন মানি লাগছে,
1: মার্জিন মানি চায়।
0: বেশ,
1: এটাও ইন্টারেস্ট রেট কম। আর আপনি যখন ব্যাংক থেকে ঋণ নিতে চাইবেন, ব্যাংক 2 রকমের সুরক্ষার কথা ভাবে। ব্যাংক তো ব্যবসা করতে এসেছে, সে আপনাকে ঋণ দিচ্ছে সুদ সহ
0: আদায় করবে, ঠিক।
1: এবার যাকে ঋণ দিচ্ছে ব্যাংক, সে যদি ফেরত দিতে না পারে তাহলে ব্যাংক কি করবে? ব্যাংক আগে সেটা ভাবে, তার জন্য সিকিউরিটি নেয় ব্যাংক।
0: আচ্ছা,
1: সিকিউরিটি ব্যাংক সাধারণত 2 ভাগে ভাগ করে, একটা প্রাইমারি সিকিউরিটি আর একটা কোল্যাটারাল বা অ্যাডিশনাল সিকিউরিটি। এবার ঋণ বা আপনার পুঁজি দিয়ে যেটা সম্পদ তৈরি হলো, সেই সম্পদটা ব্যাংকের কাছে মর্টগেজ থাকলো, দায়বদ্ধ থাকলো, সেটা হলো প্রাথমিক সিকিউরিটি। যখন লোনটা অনাদায়ী হবে তখন তো প্রাথমিক সিকিউরিটি অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, বা কার্যকরী মূলধন যেটা, সে কার্যকরী মূলধনটা সবসময় পাওয়া যায় না,
0: ঠিক।
1: তাহলে আমাকে অ্যাডিশনাল সিকিউরিটি দিয়ে সেটা কভার করো। এই যে মুদ্রা যোজনা, এই মুদ্রা যোজনার জন্য কেন্দ্রীয় সরকার একটা ফান্ড তৈরি করেছে, সেই ফান্ডটা আপনার হয়ে গ্যারান্টি দেবে।
0: আচ্ছা, তার মানে যিনি লোন নিচ্ছেন,
1: মুদ্রা যোজনায় যখন আপনি ঋণ নিতে যাবেন, ব্যাংক আপনাকে সিকিউরিটি চাইবে না।
0: বেশ,
1: প্রথম যারা উদ্যোগপতি, যারা স্টার্ট আপ করছেন, তারা অ্যাডিশনাল সিকিউরিটি পাবে কোথায়? তাদের তো নেই সম্পদ,
0: শুরু করছেন তারা,
1: তারা নতুন জীবন শুরু করছেন,
0: তাদের সম্পদ নেই বলেই ঋণ চাইতে এসেছেন ব্যাংকের কাছে।
1: সেই জন্যই কেন্দ্রীয় সরকার একটা নতুন ফান্ড তৈরি করে দিয়েছে, দিয়ে বলেছে যে এই ফান্ডটা তোমাকে ব্যাংকগুলোকে গ্যারান্টি দেবে, তোমরা মুদ্রা যোজনায় এবং কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে বাধ্যতামূলক ভাবে প্রত্যেকটা ব্যাংকের শাখা একজন মহিলা উদ্যোগপতিকে অন্তত স্ট্যান্ড আপ ইন্ডিয়াতে প্রত্যেক বছর লোন দিতে হবে।
0: বাহ, খুব ভালো।
1: এখন দেখুন সারা ভারতবর্ষে ব্যাংকের শাখা অন্তত 1,65,000,
0: একদম,
1: তার মানে প্রতি বছর 1,65,000
0: কম করে হলো তো তাই হবে
1: দিতে হবে।
0: ঠিক,
1: প্রথমেই বললাম না, ব্যাংক তো তারা ব্যবসা করতে এসেছে, তারা সিকিউরিটি খোঁজে। আর আমাদের তো পুরুষতান্ত্রিক সমাজ, মহিলারা ব্যবসা করবে সেটা আবার কেমন কথা? কাজেই সরকার বাধ্য করছে ব্যাংকগুলোকে, না মহিলা উদ্যোগপতি তৈরি করো, তবে আমার সমাজ এগোবে,
0: ঠিক,
1: তবে আমার দেশ অর্থনৈতিকভাবে সক্ষম হবে। এইসব ভেবেই এই স্ট্যান্ড আপ ইন্ডিয়াতে শাখা প্রতি একজন মহিলা উদ্যোগপতিকে ঋণ দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য একটা বিশেষ ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে দিয়েছেন যারা গ্যারান্টি দেবে, ফলে অ্যাডিশনাল সিকিউরিটি চাওয়াটা বাধ্যতামূলক নয়। উল্টে এখানেও মার্জিন মানি যে একটা কনসেপ্ট বলছিলেন, মার্জিন মানি মানে যিনি উদ্যোগপতি, যিনি ব্যবসা শুরু করতে চাইছেন, তার নিজস্ব ফান্ড কাজে লাগানো। গভর্নমেন্ট বলেছে যে বিভিন্ন যে সরকারি অনুদান প্রকল্পগুলো আছে, সাবসিডি, সেই সাবসিডিগুলোকে এর সাথে লিংক করে দাও,
0: আচ্ছা,
1: সেইটাই তোমার মার্জিন হিসাবে কাজ করবে।
0: বাহ,
1: এটা 25-35% হতে পারে, মহিলাদের জন্য এটা শহরাঞ্চলে 25%, গ্রামাঞ্চলে 35%, এসসি এসটি ওবিসি বিশেষ গোষ্ঠীর জন্য। শহরাঞ্চলে অন্য মহিলা না হলে 10% মার্জিন, তো সাবসিডিটা মার্জিন হিসেবে এসে কাজ করে। কাজেই স্ট্যান্ড আপ ইন্ডিয়াতেও আপনি নিজের পুঁজি না থাকলেও নতুন করে ব্যবসা শুরু করার কথা চিন্তা ভাবনা করতে পারেন, ব্যাংকগুলো এতে সহায়তা করছে এবং এতে কোনো অ্যাডিশনাল সিকিউরিটি ব্যাংকের কাছে জমা দিতে হয় না।
0: বাহ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এটা বেশ আমাদের জন্য কিন্তু আশার বার্তা, যদিও এটা অনেকদিন থেকেই চলছেন, তবে আমরা জানলাম আপনারা আজকে শুনতে পেলেন স্যারের কাছ থেকে যে এই যে যোজনাগুলি আছে যেগুলো মূলত মহিলাদের জন্য, সরকার চাইছেন যে মহিলারা বিভিন্ন উদ্যোগে আসুক, বিভিন্ন ব্যবসা করুক, তাদের জন্য কিন্তু অনেক রকমের সুবিধা রয়েছে। এবং কী কী সুবিধা স্যার আপনাদের একটু একটু করে বলছেন, আশা করি আপনারা যারা চাইছেন ব্যবসা করতে তারা এগিয়ে আসবেন। স্যার, এবার আপনার কাছে যেটা জানতে চাইবো যে মহিলাদের জন্য অনেকেই স্বসহায়ক দল বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কাজ শুরু করছেন, ইতিমধ্যে আমরা সেটা আলোচনা করেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই স্বসহায়ক দলগুলির সঙ্গে ব্যাংকের সম্পর্ক বা সহযোগিতা কিভাবে গড়ে ওঠে বা কিভাবে গড়ে ওঠা উচিত বলে আপনি মনে করেন?
1: দেখুন, ব্যাংকগুলো নিজের উদ্যোগেও অনেক সময় অসহায়ক গোষ্ঠী তৈরি করছে এবং তাদের প্রথমে সঞ্চয়ে উৎসাহ দিচ্ছে, পরে ক্রেডিট লিঙ্কেজে যাচ্ছে। এছাড়াও ব্লক ডেভেলপমেন্ট অফিস, সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি আছেন তার অফিস অথবা পঞ্চায়েত অফিস, তাদের মাধ্যমেও স্বনির্ভর গোষ্ঠী তৈরি হচ্ছে।
0: আচ্ছা,
1: তাদের একটা ব্যাংকের সাথে সংযোগ স্থাপন করিয়ে দিচ্ছে তারাই।
0: আচ্ছা,
1: ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিস
0: তারা নিজেরাই করিয়ে দিচ্ছে যোগাযোগটা,
1: যোগাযোগটা করিয়ে দিচ্ছে। তাতে প্রাথমিকভাবে যে কোনো স্বনির্ভর গোষ্ঠীকে নিজস্ব একটা সঞ্চয় তৈরি করতে হয়। যেমন আমি প্রথম দিকেই বলছিলাম যে 4 দফা ক্রেডিট লিঙ্কের সুযোগ আছে স্বনির্ভর গোষ্ঠীর, এইটা ধাপে ধাপে এগোবে। এবং এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যক্তিগতভাবে 1,00,000 পর্যন্ত ঋণ পেতে পারেন।
0: আচ্ছা,
1: এবার গোষ্ঠী যত বড় হবে তত মোট ঋণের পরিমাণটা বাড়বে, সম্পদ তৈরি হবে বেশি, এবং একটা গোষ্ঠী একই রকমের কাজে নিযুক্ত থাকতে হবে সব সদস্যের, তার কোনো বাধ্যবাধকতা নেই। তো বিভিন্ন রকমের কাজে নিযুক্ত আছেন মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তারা, এবং তারা ওই স্বনির্ভর গোষ্ঠীর থেকে ঋণ নিচ্ছেন। স্বনির্ভর গোষ্ঠী তার আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে এসছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে, এই মতোভাবে গোষ্ঠীটা চলে। ঋণটাও শোধ হচ্ছে, একটা সঞ্চয়ও তৈরি হচ্ছে, একটা সম্পদও তৈরি হচ্ছে। কাজেই স্বনির্ভর গোষ্ঠী তো গ্রামের চেহারা অনেকটাই পাল্টেছে নিশ্চয়ই।
0: একদমই তাই। এবার একটু আমাকে জানতে চাইবো যে গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে আর কি কোনো মহিলা যদি নিজের উদ্যোগ শুরু করতে চান তাহলে তিনি প্রথমে কোথায় যোগাযোগ করবেন, ব্যাংকের কাছে পৌঁছানোর সহজ উপায়টা কি?
1: সব থেকে সহজ উপায় ব্যাংকের যে কোন নিকটবর্তী শাখায় গিয়ে যিনি শাখা প্রবন্ধক, ব্রাঞ্চ ম্যানেজার, তার সাথে কথা বলা। কোনো সংকোচ করবেন না, ব্যাংকের শাখা প্রবন্ধকের এটাই কাজ
0: আচ্ছা, বন্ধুরা শুনতে পেলেন তো,
1: শাখা প্রবন্ধক যদি সহায়তা না করেন, অভিযোগ জানানোর অনেক জায়গা আছে। ব্যাংকের উপর মহল থেকে পরিষ্কার নির্দেশ থাকে শাখা প্রবন্ধকদের উপরে, যে এইভাবে গ্রামের মানুষদের বা তার এলাকার মানুষদের সহায়তা প্রদান করার জন্য।
0: বেশ, তাহলে বন্ধুরা, যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন, চট করে চলে যান আপনাদের নিকটবর্তী কোনো ব্যাংকে এবং তাদের সঙ্গে গিয়ে কথা বলুন, যোগাযোগ করুন।
1: এছাড়াও আপনি পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলুন, পঞ্চায়েত সদস্যদের সাথে ব্যাংকের নিয়মিত যোগাযোগ থাকে।
0: আচ্ছা,
1: বিশেষ করে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা ব্যাংকের শাখার একটা এলাকা ভিত্তিক ভাগ করা থাকে, কোন কোন ব্যাংকের শাখা কোন কোন এলাকার জন্য দায়বদ্ধ। সেই অঞ্চলের যিনি পঞ্চায়েতের প্রতিনিধি, তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করিয়ে দেবেন, এটা তারও
0: কর্তব্যের মধ্যে পড়ে। নিজস্ব ব্যবসা শুরু করার আগে একজন মহিলাকে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
1: ভালো প্রশ্ন। আগে তো আমার সেই ব্যবসাটার সম্বন্ধে একটা সম্যক ধারণা চাই।
0: ঠিক,
1: কেননা ব্যাংকের কাছে গিয়ে ঋণ চাইতে গেলেই ব্যাংক হাজারটা প্রশ্ন করবে, বুঝে নিতে চাইবে যে আমি সত্যি সত্যি ওই কাজটা বুঝি কিনা।
0: একদমই তাই।

0: তো আমি একজনকে প্রশ্ন করলাম, বলপেনের রিফিল চোখে দেখেছো কখনো? হ্যাঁ স্যার দেখেছি। কি কি থাকে এতে বলো তো? একটা রাবার টিউব, সামনে একটা বল লাগানো থাকে, ফুটো করা থাকে, দেখেছো কখনো? না তো স্যার। বা কেউ হয়তো বললো, হ্যাঁ তো স্যার দেখেছি। কেন থাকে? কেউ জানে না। তো আমি যে ব্যবসাটার জন্য ব্যাংকের কাছে যাচ্ছি সেটা আমি সম্পূর্ণভাবে একটা ধারণা থাকতে হবে, এটা হলো প্রথম শর্ত। এইবার আমি কে, কেওয়াইসি যেটাকে বলে, কেওয়াইসি বলতে আমরা যেটা বুঝি আধার কার্ড, ভোটার কার্ড, বা ব্যাংকের যদি কোনো অ্যাকাউন্ট থাকে ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট ইত্যাদি, আর একটা দরখাস্ত, সঙ্গে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয় ব্যাংক চায় প্রজেক্ট রিপোর্ট। মূলত আপনার এই কয়েকটা জিনিস নিয়েই আপনি ব্যাংকের
1: কাছে যেতে হবে প্রাথমিকভাবে। বেশ, এবার একটুখানি প্রজেক্টে যাওয়ার আগে আমি একটু জেনে নিই, যদিও আপনি কিছুটা ছুঁয়ে গেছেন, তবু একটি নতুন উদ্যোগ শুরু করতে গেলে নিজের কিছু মূলধন থাকা কি সব ক্ষেত্রেই জরুরি, নাকি সম্পূর্ণভাবে ব্যাংক সহায়তা দেন? সব ক্ষেত্রে কি ব্যাংক দেন নাকি কিছুটা নিজেদেরকে রাখতে হয়?
0: যদি কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে না যান, জরুরি, নিজের মূলধন জরুরি। সরকারি প্রকল্প যেমন আমরা আগে আলোচনা করছিলাম, মুদ্রা যোজনা বা স্ট্যান্ড আপ ইন্ডিয়া, তাতে কিছু কিছু ছাড় দেওয়া আছে, সেই ছাড়ের সুযোগ তো আপনি নিতেই পারেন।
1: এবারে যেটা জানতে ইচ্ছে করছে যে মহিলাদের উদ্যোগে উৎসাহ দিতে কি কোনো বিশেষ অনুদান বা ভর্তুকি বা ধরুন সুদের ছাড়ের ব্যবস্থা কি ব্যাংক দেয়?
0: প্রথমে বলি সুদের ছাড়। আমাদের দেশের সবগুলো ব্যাংকেরই মহিলা উদ্যোগপতিদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা আছে।
1: আচ্ছা,
0: সেটা কোথাও খুবই কম, 0.05%, আর সর্বোচ্চ আমার জ্ঞান মতে 0.5%, তার চেয়ে বেশি আমি দেখিনি।
1: আচ্ছা,
0: কিছু কিছু সরকারি সংস্থা আছে যারা ব্যাংক নয়, যেমন ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের মতো কিছু বিত্তীয় সংস্থা ভারতবর্ষের নানা প্রদেশে নানান জায়গায় আছে, তারা কিছু কিছু ক্ষেত্রে 0.5%-এর চেয়ে বেশিও দিয়ে থাকে, কেউ কেউ 1% পর্যন্তও দিয়ে থাকে।
1: বেশ,
0: আর অনুদানটা ধীরে ধীরে না বন্ধ হয়ে যাচ্ছে, আগে বহু প্রকল্পই ছিল অনুদান ভিত্তিক প্রকল্প, এখন অনুদান বলতে ওই স্ট্যান্ড আপ ইন্ডিয়াতে যেমন বললাম যে বিভিন্ন সরকারি অনুদানগুলোকে ওখানে এসে সেন্ট্রালাইজ করে
1: মার্জ করে দিয়ে
0: মার্জিন মানির কাজটা করছে, এই রকমই আছে। আর বিশেষ অনুদানের প্রকল্প অনগ্রসর সমাজের জন্য এখনো আছে, এসসি এসটি বা ওবিসি কমিউনিটির জন্য কিছু কিছু আছে,
1: এখনো ভর্তুকি দ্বারা
0: এখনো কিছু ভর্তুকি আছে, আর বিশেষ ভর্তুকি এখন আর চালু নেই।
1: বেশ, এবারে একটু যেটা আমরা বলতে বলতে থেমে গেলাম, যে যখন কোনো মহিলা কোনো ব্যবসা করবেন বলে ব্যাংকের কাছে যাচ্ছেন, তখন তিনি যে প্রজেক্টটা সাবমিট করবেন, প্রজেক্ট বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, তাতে এই প্রজেক্টের মধ্যে কী কী থাকতে হবে বা সেটা কীভাবে তৈরি করবেন একটু যদি বলেন।
0: দেখুন, তার আগে বলি স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা পিএমএমওয়াই মুদ্রা যোজনায় একটা গ্রিন ফিল্ড প্রজেক্ট, মানে কি ব্যবসাটার এখন অস্তিত্ব নেই, আমি নতুন করে তৈরি করব। এদের কিন্তু ব্যাংক সহসা ঋণ দিতে চায় না।
1: আচ্ছা,
0: কিন্তু এই মুদ্রা বা কেন, তার রিস্কটা অনেক বেশি
1: এই কারণে। বেশ,
0: স্টার্ট আপ প্রজেক্ট বলে যেটা শুরু হয়েছে, তো স্টার্ট আপ মানে কি নতুন করে শুরু করছি, উদ্যোগটা এখন নেই, ব্যবসাটা এখন নেই, এই গ্রিন প্রজেক্টের রিস্ক অনেক বেশি, সেটার সাকসেসটা তো কেউ দেখতে পাচ্ছে না,
1: একদমই তাই,
0: এটা অনুমান ভিত্তিক সাকসেসটা,
1: ঠিক,
0: সেই জন্যই ব্যাংকগুলো ইতস্তত করে গ্রিন ফিল্ড প্রজেক্টে ঋণ দিতে।
1: আচ্ছা,
0: তো এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং মুদ্রা যোজনায় গ্রিন ফিল্ড প্রজেক্টকে গুরুত্ব দিয়েই করা হয়েছে, তার মানে এই নয় যে আমার একটা চলতি ব্যবসা আছে, আমার বাড়তি পুঁজির দরকার ব্যবসার সম্প্রসারণের জন্য, তারা পাবে না, তারাও পাবে।
1: আচ্ছা,
0: বিভিন্ন ক্ষেত্রের জন্য, ম্যানুফ্যাকচারিং হতে পারে, সার্ভিস সেক্টর হতে পারে, ট্রেডিং, মুদিখানার দোকান, তার জন্যও হতে পারে। এইবার প্রজেক্ট রিপোর্ট একটা সিম্পলি নিজের হিসাব মতো তৈরি করুন।
1: আচ্ছা,
0: কি কি থাকা উচিত একটা প্রজেক্ট রিপোর্টে? যিনি প্রজেক্টটা করতে চাইছেন, যিনি উদ্যোগপতি, তার প্রোফাইল, আমি কে, আমার নাম কি, আমি কোথায় থাকি, আমার পিতৃ পরিচয় কি ইত্যাদি, সঙ্গে আমার শিক্ষাগত যোগ্যতা কি, আর এই ব্যবসার জন্য আমার
1: কোনো কারিগরি বিদ্যা আছে কিনা,
0: এটা হলো প্রমোটার্স প্রোফাইল আমরা বলি।
1: আচ্ছা, বেশ,
0: উদ্যোগপতি প্রোফাইল। এরপর হলো কি করতে চাই সেই ব্যবসা।

0: ঘটনার একটা ছোট্ট বিবরণ। যেটা করতে চাইছি তার জন্য ইনফ্রাস্ট্রাকচার এবং তার টেকনিক্যাল ডিটেলস কী কী আছে। ইনফ্রাস্ট্রাকচার বলতে কী বুঝি? ধরুন আমি একটা ডেয়ারি ফার্মিং করব বা একটা পোলট্রি করব, একটা জমি লাগবে, একটা ঘর তৈরি করতে হবে, তারপরে মেশিনপত্র কিছু কিছু লাগতে পারে,
1: ঠিক
0: কী কী লাগবে তার একটা বিবরণ।
1: আচ্ছা,
0: এবার ব্যবসা করার উদ্দেশ্য কি? আমি একটা কিছু তৈরি করব বা
1: লাভ করব, আলটিমেটলি দিনের শেষে আমি কিছু অর্জন
0: বেচতে হবে,
1: বিক্রি করতে হবে, সেখান থেকে আমি লাভ অর্জন করব।
0: সার্ভিস সেক্টর হয়, মানে আমি একটা হোটেল করব ধরুন বা একটা বিউটি পার্লার করব, আমার খরিদ্দার কারা, কাদের কাছে আমি বিক্রি করব, এই বিক্রি করাটা আমার মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ মার্কেটিং।
1: ঠিক, সত্যি তাই, আজকের দিনে অন্তত।
0: আজকের দিনে প্যাকেজিং এন্ড মার্কেটিং কিভাবে করছেন, কোথায় করবেন, কাকে করবেন,
1: সেটা ওই প্রজেক্টে থাকতে হবে,
0: সেটা ওই প্রজেক্টে থাকতে হবে,
1: বেশ,
0: এবং সেটা যাতে ব্যাংকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় সেরকম ভাবে উপস্থাপনা করতে হবে। লাস্ট ধাপ ফিনান্সিয়াল প্রজেকশন, এই ব্যবসাটার জন্য কত টাকা লাগবে, কোন কোন খাতে
1: লাগবে,
0: সেই টাকাটা কোথা থেকে আসবে, আমি নিজে কিছু দিতে পারবো, যেটাকে আমরা মার্জিন বলছি, মানে সোর্স অ্যান্ড মিন্স অফ ফিনান্স আমরা বলি, কোথা থেকে আসবে, কী কীভাবে আসবে তার একটা ছোট্ট বিবরণ। এই ব্যবসাটা করলে লাভ ক্ষতির একটা অগ্রিম চিন্তা ভাবনা, এই করলে আমার এই হবে, কী লাভ হবে, কী ক্ষতি হবে, প্রথম বছর ক্ষতি ব্যাংকও মেনে নেয়, পরের বছর আস্তে আস্তে ব্রেক ইভেন বলে একটা কনসেপ্ট আছে, সমান সমান লাভ ক্ষতি, লাভও নেই ক্ষতিও নেই, ব্রেক ইভেনে কবে পৌঁছবো, এই ব্রেক ইভেনে পৌঁছতে গেলে অনেক কিছু লাগে, তো আমার কিছু ইনপুট লাগে, কিছু আউটপুট বিক্রি হয়, কোনটা কমালে বাড়ালে আমার এই ব্রেক ইভেনটা সরে যাচ্ছে নড়ে যাচ্ছে সেটাকে ভাবতে হবে, সেই মতো একটা ব্রেক ইভেন তৈরি করা, প্রফিট অ্যান্ড লস তৈরি করা, ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে টাকা আসবে কীভাবে, কোন কোন খাতে কী কীভাবে, কবে কবে আসবে, আর টাকা যাবে
1: যাবে কীভাবে,
0: এই ক্যাশ ফ্লোর স্টেটমেন্ট একটা তৈরি করতে হয়, প্রজেক্টেড ক্যাশ ফ্লো, আর একটা ব্যালেন্স শিট, মানে এক বছর পরে ব্যবসাটাকে আমি এরকম ভাবে দেখতে চাই।
1: আচ্ছা,
0: আর থাকবে একটা SWOT অ্যানালিসিস, SWOT আমরা বলি, S ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটি, T ফর থ্রেট।
1: ওকে,
0: এই ব্যবসাটার স্ট্রেংথ কি, উইকনেস কি, কি অপরচুনিটি আছে, আর থ্রেটটা কোথায়।
1: আচ্ছা,
0: এই হলে আপনার প্রজেক্ট রিপোর্ট দাঁড়িয়ে গেল, আপনার ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের এতটুকু অধ্যবসায় লাগিয়ে লেগে পড়ুন, দাঁড়িয়ে যাবে প্রজেক্ট রিপোর্ট।
1: বাহ, খুব সুন্দর করে স্যার আপনি আমাদের বুঝিয়ে দিলেন যে কি করে একটা প্রজেক্ট তৈরি করতে হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যারা ভাবছেন যে ব্যবসা করবেন এবং কোনো ব্যাংকের সহায়তা নিয়ে ব্যবসা করবেন, তারা চটপট স্যার যেভাবে বললেন সেভাবে আপনারা প্রজেক্ট বানিয়ে নিন এবং সোজা চলে যান নিকটবর্তী কোনো ব্যাংকে। স্যার, ঘড়ির কাঁটা কিন্তু বলছে এবার আমাদের বিদায় নেওয়ার পালা, সময়টা এগিয়ে গেছে অনেকটাই, যেতে যেতে স্যার বলবো যে আমরা তো মহিলা মহলে আছি, তো মহিলা শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান, যারা নিজেদের পায়ে দাঁড়াতে চান কিন্তু একটু দ্বিধাগ্রস্ত এখনও আর কি, বুঝতে পারছেন না কি করবেন, তাদের জন্য?
0: দেখুন, গোটা বিশ্বটাই পুরুষতান্ত্রিক, তার মধ্যে মহিলা উদ্যোগপতিরা কৃতকার্য হয়েছেন এরকম উদাহরণ প্রচুর আছে, অন্য দেশে যেতে হবে না, আমাদের দেশেও প্রচুর আছে। সংকোচ দ্বিধাটা ঝেড়ে ফেলে নিজে কি করব একটা নিশ্চিতভাবে ভেবে ফেলুন, কাগজপত্র তৈরি করুন, সোজা গিয়ে ব্যাংকের শাখা প্রবন্ধকের টেবিলে বসুন, তার সাথেও আলোচনা করুন, এগিয়ে চলুন। স্বনির্ভর হতে পারলে আপনার উন্নতি, আপনার পরিবারের উন্নতি, আপনার সুরক্ষা, পরিবার সুরক্ষিত, সমাজ এগিয়ে যাবে, দেশের উন্নতি হবে।
1: একদমই তাই, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আপনার মূল্যবান সময় আমাদের মহিলা মহলকে দিয়েছেন,
0: অনেক ধন্যবাদ।
1: বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শ্রী রথীন দে মহাশয়। বন্ধুরা, আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম, আজকের দিনে একজন নারী যদি নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান তাহলে তার পাশে রয়েছে ব্যাংকিং ব্যবস্থা, রয়েছে সরকারের নানা সহায়ক প্রকল্প। স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপটি হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু সাহস, পরিকল্পনা এবং সঠিক তথ্য থাকলে সেই পথ আর কঠিন থাকে না, তাই না বন্ধুরা?

তাই যদি আপনার কোনো স্বপ্ন থাকে, ছোট ব্যবসা, হস্তশিল্প, কৃষি উদ্যোগ বা অন্য কোনো কাজ শুরু করার, তাহলে দ্বিধা না করে এগিয়ে আসুন। আপনার নিকটবর্তী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, স্বসহায়ক দলে যুক্ত হন এবং সরকারি প্রকল্পগুলোর সুযোগ গ্রহণ করুন। বন্ধুরা, এবার যাবার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।

শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মহিলা মহল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, স্টুডিওর ঘড়িতে এখন ঠিক বেলা 2 বেজে 20 মিনিট হয়ে 2 সেকেন্ড। সময় এখন আমার দূরে কাছের সমস্ত শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে আরও একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসরের। শুরু করি, যা গরম যা কষ্ট, তাই বলি নাই রসনাই দারুণ কেমন দিন, দগ্ধ দিন।

এবারের গান শুনতে চেয়েছেন তপতী দাস, সরজিৎ দাস, কান্দি গোপীনাথপুর, মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন আমার ভাঙা পথের রাঙা ধুলাই পড়েছে তার পায়ের চিহ্ন। আপনার অনুরোধের গান সুমিত্রা সেনের কণ্ঠে রইল।

শ্রোতা বন্ধু, দিলীপ কুমার পাড়ুই, আলমবাজার বরানগর কলকাতা 35 থেকে। কাল রাতের বেলা গান এলো মোর মনে, চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে রইল আপনার অনুরোধের গান।

এবারের গানটি শোনাবো সম্মোহন দাসের অনুরোধে। সম্মোহন দাস রতনপুর সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে উল্লেখ করেছেন, আপনি গান শুনতে চান দেবব্রত বিশ্বাসের কণ্ঠেই। কিন্তু একটু যে সমস্যা হয়ে গেল, আমি বরং আজকে অর্ঘ্য সেনের কণ্ঠে শোনাই, কেমন? পরে আচ্ছা একটুখানি সময় দেখি আমি। না, আজকে আপনাকে অর্ঘ্য সেনের কণ্ঠেই শোনাবো গানটি।

এবারের গান শোনাবো রতন ব্যানার্জির অনুরোধে। গ্রামের নাম রাতমা, রামপুরহাট বীরভূম থেকে আপনি

এবারের গান শুনতে চেয়েছেন, আপনার অনুরোধে শোনাব আব্দুল বাকি বিশ্বাস, সাইফা এবং রফিকুল লুসি বিশ্বাস। আপনি শুনতে চেয়েছেন বারিয়ানগর রানীতলা মুর্শিদাবাদ থেকে। আপনাদের সকলের অনুরোধে এবারের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আমাদের আর এক প্রবীণ নিয়মিত শ্রোতা বন্ধু প্রত্যেক দিন অনুষ্ঠানে থাকেন, ভালো লাগে খুব। সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে তিনটি গানের তালিকা পাঠিয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটি গানই শোনাতে ইচ্ছে করছে, কিন্তু একটির বেশি তো নয়, তাই প্রথম গানটি শোনাই স্বপন গুপ্তর কণ্ঠে, এ পথে আমি যে গেছি বারবার।

এবারের গান শোনাবো নীলিমা সেনের কণ্ঠে। অনুরোধকারী শ্রোতারা হলেন কয়াগ্রাম মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দনা বর্মন মণ্ডল। আপনাদেরই অনুরোধে এবারের গান।

আমাদের বেলডাঙ্গার শ্রোতা বন্ধুরা, আশ্রমপাড়া থেকে বিমলা অশোক এবং স্নিগ্ধা খাটুর যে গানটির অনুরোধ করেছেন, লিখেছেন শ্রাবণী সেন অথবা সুচিত্রা মিত্র। কিন্তু দিদি ভাই, আমার কাছে যে একটিও নেই, গান রয়েছে দেবব্রত বিশ্বাস, লোপামুদ্রা মিত্র, রয়েছে অদিতি মহসেনের গাওয়া গান, একই গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে রয়েছে, কিন্তু আপনার পছন্দের শিল্পীর কণ্ঠে নেই। আজকে বরং দেবব্রত বিশ্বাসই শুনুন, কেমন? আরেকদিন চেষ্টা করব না হয়।

হয়তো এবারের গানটি পুরোটি শোনানো যাবে না, তবুও চেষ্টা করছি। মৌমিতা ভট্টাচার্য সাটুর মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে, চিত্রাঙ্গদার গান।

নমস্কার বন্ধুরা, আজ আমাদের ক্যালেন্ডারের পাতা বলছে আজকের দিনটিও একটি বিশেষ দিন। আমরা যদিও বিশ্বাস করি যে এক পৃথিবী এক দেশ, আর একটু বেশি করে বললে বলি এক পৃথিবী এক দেশ একটি পরিবার, জাতিসংঘ প্রত্যেক বছর 15ই মে অর্থাৎ আজকের দিনটি আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করে থাকে। আসলে পরিবার যে কি, তার গুরুত্ব কতখানি, সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই এবং নানান ক্ষেত্রে উন্নয়নের জন্য, সেই উন্নয়নের কথা সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরার জন্যই আজকের দিনটি আন্তর্জাতিক পরিবার দিবস বিশ্বজুড়ে পালিত হয়। এই দিনটি পরিবারের গুরুত্ব বোঝাতে গিয়ে মনে করিয়ে দেয় পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা আমাদের প্রাচীন মূল্যবোধগুলিকে, তারই উদযাপন। আসলে দিনটির মূল উদ্দেশ্যই হচ্ছে বিশ্বজুড়ে মানুষকে শেখানো, মনে করিয়ে দেওয়া যে সকলে মিলে ভালো থাকলে তবেই ভালো থাকা, আর সে ভালো থাকার মধ্যে রয়েছে স্বাস্থ্যের উন্নতি, শিক্ষার উন্নতি, শিশুর অধিকার, লিঙ্গ সাম্য, ভারসাম্য এবং সামাজিক অন্তর্ভুক্তি। বোঝাই যায় একের ভালো থাকা নয়, সকলে মিলে ভালো থাকার নাম হচ্ছে ভালো থাকা। আর সেই কারণেই একটি দেশ, একটি পৃথিবী, একটি পরিবার। আজ 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। আমাদের ভারতীয়দের প্রাচীন মূল্যবোধ, আমাদের প্রাচীন শিক্ষা, আমাদের বিভিন্ন ধর্মীয় পুস্তক আমাদের প্রথম থেকেই শিখিয়েছে পরিবারের গুরুত্ব। একটু ভেবে দেখুন, একটু পিছিয়ে যাই, যে বয়সে চতুরাশ্রম ছিল, যে সময়ে চতুরাশ্রম ছিল, গুরুগৃহে যেতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে এবং গুরু এবং গুরু পত্নী হচ্ছে নিজের মা বাবার চেয়ে কোনো অংশে কম নন, পিতৃ এবং মাতৃ স্থানীয়, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আপনার জন ছেড়ে সেখানে একসঙ্গে থাকা, শিক্ষা গ্রহণ করা, স্বাস্থ্যের উন্নতির চেষ্টা এবং বুঝে নেওয়া, আগামী পৃথিবীর সঙ্গে লড়াই করার শক্তি সঞ্চয় করা। আসলে পরিবার হচ্ছে সেই জায়গা যেখানে আমরা নিরাপত্তা অনুভব করি, আমরা আমাদের দুঃখ

কষ্ট, মান, অভিমান, ভালো লাগা, মন্দ লাগা, এগিয়ে চলা, পিছিয়ে পড়া, সমস্তটা ভাগ করে নিতে পারি। তার তো একটা সঙ্গী দরকার, তাই না? তো পরিবার হচ্ছে সেই জায়গা। দেখুন, আমাদের ভারতবর্ষে যৌথ পরিবারের যে ধারণা, ছেলেবেলায় যখন ওই বক্স ভর্তি কাঠের পুতুল কিনতাম, ছোট্ট ছোট্ট পুতুলগুলো, 10টি পুতুল থাকত একটি কাগজের বাক্সের মধ্যে। মা চিনিয়ে দিয়েছিলেন, এই দেখো, ইনি হচ্ছেন ঠাকুরদা, ইনি হচ্ছেন ঠাকুরমা, বাবা, মা, জেঠু, জেঠিমা, ভাই, বোন, সকলে মিলে হচ্ছে একটি পরিবার। যে কথা বাইরের কাউকে বলা যায় না, আপন জনেদের সঙ্গে এসে যে দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতে হয়, সেটাই হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে নিরাপদ আশ্রয়, যদিও বর্তমান সময়ে আমরা নিউক্লিয়ার ফ্যামিলির বাসিন্দা। আমরা আর সুখ দুঃখ কারোর সঙ্গে ভাগ করতে চাই না। মনে হয় পকেটে যখন পয়সা আছে তখন সুখ কিনে নেব, দুঃখ তা তো আমার একারই, পারবো না যখন লড়াই করে তখন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববো। পরিবার যতদিন ছিল ততদিন কিন্তু পরিসংখ্যান বলছে আত্মহননের সংখ্যাও কম ছিল, কিন্তু এই কোভিড-19 মহামারীর পর আমরা অনেককে হারিয়েছি, অনেক প্রিয়জনকে হারিয়েছি। একটা ভয়, সারাক্ষণ একটা আশঙ্কা, একটা মারাত্মক সংক্রামক রোগের ছায়ায় আমাদের বসবাস ছিল। তবু তখন যেন আরও বেশি করে আমরা অনুভব করেছি পরিবারে বয়স্ক মানুষদের গুরুত্ব। পরিবারের সদস্য সংখ্যা কেন এত কম? বড়রা থাকলে এই বিপদের সময়, এই একাকীবাসীর সময়, আমরা অন্তত সুখ দুঃখগুলো ভাগ করে নিতে পারতাম। মহামারীর ফলে আমরা দেখেছি বিশ্বজুড়ে কর্মসংস্থান কমে গেছে, অর্থনৈতিক সংকট, মানুষের মনে অনিশ্চয়তা, হতাশা। আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা হিংসুক হয়ে গেছি, আমরা অসহিষ্ণু হয়ে গেছি। আমরা কি সেখান থেকে বেরোতে পারবো না? গুরুগৃহে বাসকারী সেই সব ছাত্রদের কথা যদি ভাবি, তাহলে দেখব ভবিষ্যতে সেই বন্ধুত্ব যে কোথায় পৌঁছতে পারে। সহপাঠীর সঙ্গে বন্ধুত্ব, গুরুগৃহের সেই দিনগুলো, যে দিনগুলো আগামীর জন্য প্রস্তুত করেছে। ভুলতে পারি কৃষ্ণ সুদামাকে? ভোলা যায় কি? পৃথিবীর নানান সাহিত্য জুড়ে আমরা এমনই বন্ধুত্বের কথা পড়ি বারে বারে। আর দেখি রক্তের সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক হচ্ছে এই ধরনের আত্মীয়তার সম্পর্ক। চারপাশে তাকিয়ে দেখুন, একটি মা সন্তানের জন্ম দেবার জন্য হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছেন, ডাক্তার বলছেন হিমোগ্লোবিন ভীষণ কম, রক্ত দরকার, কোথায় পাবেন? একাকী হয়ে গেছেন তো, ছোট্ট পরিবারের বাসিন্দা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব কম, ক্ষীণ, সরু সুতোই মাধা। যখন অনাত্মীয় একটি ছেলে ছুটে আসে রক্ত দেবার জন্য, মিলে যায় যখন গ্রুপ, তখন মনে হয় সত্যি তো, এভাবে তো ভাবিনি। আমার এই ছোট্ট নিউক্লিয়ার ফ্যামিলির বাইরেও একটি বৃহৎ পরিবার আছে। ভাবেন কি এভাবে? পরিবারটা চাইলে অনেক বড় করে দেওয়া যায়। আমরা যেমন দেখি যারা বেতার প্রেমিক, যারা বেতারের সঙ্গে প্রতিনিয়ত নিজেকে জুড়ে রাখেন, তারাও তো পরিবার তৈরি করেছেন, তাই না? এই তো কদিন আগে তাদের মুখোমুখিও হয়েছিলাম, দেখা হয়ে গেল, বেতার শ্রোতা পরিবার। তাহলে পরিবারের সংজ্ঞাটা কিন্তু বদলে যাচ্ছে। মনের সংকীর্ণতা, অসহিষ্ণুতা, স্বার্থপরতা থেকে বেরিয়ে এসে আজকের এই আন্তর্জাতিক পরিবার দিবসের দিনে প্রতিজ্ঞা করি, আমার

পৃথিবী হোক এক আকাশ, আমার পরিবার হোক অগুন্তি অসংখ্য, আমি তাদেরই একজন। একটি গানের পর ফিরে আসি আপনাদের সঙ্গে কথায়। আপনাদেরও কি মনে হয়? যদি মনে হয় তাহলে চট করে ছোট্ট একটি মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ করতেই পারেন। ভাবেন নাকি, বা পরিবারের কোন ছবি দেখেন আপনি, শুনব আপনার কাছ থেকে।

আজকের দিনান্তিকা শুনতে শুনতে নিশ্চয় মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আপনার ঘুরপাক খাচ্ছে, যে পরিবার দিবস কেনই বা পালন করব, কবে শুরু, হঠাৎ করে কে করলেন? সেই প্রশ্নেরই উত্তর এবার আপনাদের সামনে রাখব। জাতিসংঘের সাধারণ পরিষদ 1989 সালের 9 ডিসেম্বরের একটি প্রস্তাবের মাধ্যমে এই দিনটি প্রবর্তন করেন। কিন্তু 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ আরও একটি প্রস্তাব পাস করে, যারই মাধ্যমে বলা হয় যে 15 মে হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। আসলে এর মূল লক্ষ্যই হচ্ছে পৃথিবী জুড়ে মানুষকে উৎসাহিত করা, যে সকলে মিলে একসঙ্গে বাঁচব, সকলের স্বাস্থ্য, সকলের শিক্ষা, সকলের অধিকার, পুরুষ এবং নারীর সমানাধিকার, এই বিষয়গুলো যে অন্ধকার আমাদের মনে আজও প্রথিত হয়ে আছে, সকলে মিলে তাকে নির্মূল করে এক সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলব। এরই কারণে নানান কর্মশালা, সেমিনার, প্রদর্শনীর আয়োজন করা হয় আজ বিশ্বজুড়ে নানান জায়গায়, স্থানীয়, জাতীয়, সারা পৃথিবীব্যাপী। এই পরিবর্তন কী করে সম্ভব বা সকলের মাঝখানে এই বোধ কী করে জাগরিত করা সম্ভব, জানি আজ কিন্তু নানান শিক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশ জুড়ে পৃথিবী জুড়ে বিভিন্ন কর্মশালা, সেমিনার, প্রদর্শনীর আয়োজন হচ্ছে। তাহলে একা তো ভালো থাকা যায় না, ভালো থাকতে হয় সকলে মিলে। আসুন না আমরা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি, একা নয়, একসাথে বাঁচব, একসাথে এগিয়ে যাব, আর এক নতুন পৃথিবী আমরা গড়ে তুলবো।

আকাশবাণী মুর্শিদাবাদ। এতক্ষণ আপনারা শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে প্রথম গান লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এই গানটি আপনারা শুনলেন সমবেত পরিবেশনায়। এবারের গানে সাগর সেন।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শেষের গান আপনারা শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

নজরুলগীতির অনুষ্ঠান শুনছেন আপনারা। অনুপ ঘোষালের পর এবারের গানটি সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

আপনারা শুনলেন নজরুল গীতির অনুষ্ঠান। চন্দ্রাবলী রুদ্রদত্ত, অনুপ ঘোষাল এবং সুস্মিতা গোস্বামীর কণ্ঠে গান। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই ক্ষেত খামারের কথা।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে
1: আমরা টেলিফোনে পেয়েছি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের হাড়িভাঙা প্রসাদপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু স্বপন হালদার। স্বপনবাবু, আপনাকে আকাশবাণীর তরফ থেকে নমস্কার।
2: নমস্কার।
1: স্বপনবাবু, এখন আপনার বয়স কত?
2: আমার বয়স এই 59।
1: 59, মানে 60-এর গোড়ায়।
2: হ্যাঁ
1: এখনো কি আপনার ওই চাষবাসের উপরেই সংসার নির্ভর করে?
2: হ্যাঁ, সম্পূর্ণ জমির উপরই নির্ভরশীল। সামান্য জমি আছে,
1: হুম
2: সেই চাষবাস করেই আমার জীবিকা নির্ভর হয়।
1: হুম পরিবারে কে কে আছে?
2: পরিবারে আমরা দুজন আর আমাদের দুই সন্তান।
1: হুম মানে 4 জন এখন সদস্য নাকি?
2: আমরা 4 জন। হ্যাঁ,
1: তো এই 4 জনের সংসার মানে পুরোটাই কি আপনার চাষবাসের উপর?
2: হ্যাঁ, সম্পূর্ণটাই মানে কৃষির উপর নির্ভরশীল। এবং
1: হুম
2: যে 12 মাসে যেসব ফসল হয়, সেই
1: হুম
2: ফসলগুলো অল্প অল্প করে সেই আবাদ করি।
1: হুম তো জমি কতটা আছে?
2: জমি মানে 1 একরের কাছাকাছি হবে, মানে ওই 90 শতক মতো।
1: হুম আর এমনি ভাগে কিছু করেন জমি নিয়ে?
2: হ্যাঁ, যেমন ওই বিলের ধারে কিছু জমি আছে, সেগুলো মানে সরকারি লিজের ওগুলো, হ্যাঁ ওগুলো চাষ করি।
1: সব জমিতে কি আপনার সেচ ব্যবস্থা আছে?
2: না, অল্প জমিতে মানে বিঘে খানিক জায়গায় সেচ ব্যবস্থা আছে, আর দুর্গের মতো জায়গায় 1 বিঘে বাগান আছে, আর 1 বিঘে এই সবজি টবজি চাষ করি।
1: আচ্ছা, তো এখন কি আছে আপনার জমিতে?
2: ও, এখন ওই পেঁপের চারা লাগানো হয়েছে আর করলা লাগানো হয়েছে।
1: করলা, করলা আর পেঁপে,
2: হ্যাঁ
1: মানে সবজি চাষ
2: হ্যাঁ
1: করছেন?
2: হ্যাঁ, সবজি চাষ করছি।
1: এছাড়া সবজি ছাড়া আর কি করেন?
2: ও, সবজি ছাড়া ওই আমের কলমের কাটিং করি।
1: আচ্ছা, এটা কি ওই জমিতে করেন না কোথায় করেন?
2: হ্যাঁ, জমি, হ্যাঁ জমিতেই করি। ওটা তো বর্ষার কালে মানে ওই গরমকালে
1: হুম
2: কলমের কাটিংটা হয়,
1: হুম
2: আর বর্ষার মধ্যে ওইটা বৃদ্ধি প্রাপ্ত হয়, তারপরে ওটাকে কলম করে খাসিয়ে করে তখন তুলে বিক্রি করতে হয়।
1: কবে নাগাদ বিক্রি করেন?
2: হ্যাঁ, ওইটা আশ্বিন কার্তিক মাসে মানে
1: বিক্রি হয়ে যায়?
2: বিক্রি হয় আর কি।
1: এটা কতদিন
2: হ্যাঁ
1: ধরে করছেন এইগুলো?
2: হ্যাঁ, এটা অনেকদিনই করছি। আমার তো ওই 60 বছর বয়সের মধ্যে 30 বছর ধরেই করছি।
1: এই কলমের কাজ?
2: হ্যাঁ,
1: তো পেঁপে যে লাগিয়েছেন বলছেন, সেই পেঁপে চাষটা আপনার কি জাতের পেঁপে?
2: ও, এই এটা জাতটা ওই যে গোল জাত, যেটা যেটা হাইব্রিড টাইপের।
1: হুম
2: হ্যাঁ,
1: হুম
2: ওই পেঁপে জাতটা বেশি ধরাটি, যার জন্য ওটা আমাদের দেশি পেঁপে আছে,
1: হুম
2: সেগুলো লম্বা হয় আর সলিড হয়, ওর ভিতরটা মানে ফাঁপা কম থাকে,
1: হুম
2: কিন্তু ধরে কম, খেতে ভালো
1: আচ্ছা
2: কিন্তু ওই ধরাটি কম বলে আমরা ওই হাইব্রিড জাতীয় যে গোল জাতটা, যাকে হানি ডিউ বলা হয়।
1: হুম
2: হ্যাঁ, ওই হানি ডিউ জাতটা
1: হুম
2: লাগাই এবং লাগিয়েছি।
1: কবে লাগিয়েছেন গাছ?
2: গাছ লাগানো প্রায় এই 45 দিন হলো।
1: হুম এর আগে কি করেছেন এই পেপারটা?
2: হ্যাঁ, এরকম করেছিলাম। হ্যাঁ, সেই গাছ কিছু আছে, সেই পুরনো গাছ কিছু আছে,
1: হুম
2: আর নতুন গাছ আবার সেই পুরনো গাছগুলো যখন ধরতে কম লাগে, ওই নিচু উপর মাথার দিকটা মিহি হয়ে যায়
1: হুম
2: এবং খুব লম্বা হয়ে যায়, তখন আর ফল ধরে না,
1: হুম
2: যার জন্য সেই গাছগুলোকে নিজের থেকেই তুলে ফেলে আবার নতুন করে আরেকটা জমি পাল্টে আবার
1: হুম
2: দেখা গেল 10 কাঠা থেকে আর 10 কাঠায় আবার নতুন করে লাগালাম, এবং লাগানো হয়েছে এই বছর।
1: হুম
2: প্রথমে পরিচর্যা করে খুঁড়ে দিয়ে তারপরে চাষ দিয়ে, হ্যাঁ
1: হুম
2: ওই 4 হাত পর পর গর্ত করে
1: হুম
2: ওতে গোবর সার দিয়ে কদিন রেখে দেওয়া হয়,
1: হুম
2: তারপরে ওইখানে ওই চারা অন্য জায়গায় চারিয়ে
1: হুম
2: সেটা প্যাকেটেও চারা তৈরি হয়, কিন্তু আমরা মাটি জমিতে এরকম চারিয়ে দিই,
1: হুম
2: তারপরে ওকে মাটি সমেত তুলে নিয়ে গিয়ে ওই লাইন করে বসিয়ে দিই,
1: আচ্ছা
2: দেওয়ার পর সেচ দিয়ে দিই।
1: তো এই যে এখন লাগাচ্ছেন, ধরুন মানে বললেন মাসখানেক হয়েছে আপনার লাগানো,
2: হ্যাঁ,
1: তো এই যে লাগানো যে গাছগুলো আপনার রয়েছে, এটা আপনার কবে ফলটা দেবে? কতদিন পর ফল দেবে?
2: এটা হ্যাঁ ফল দিবে যখনই গ্রীষ্মর সময় খুব বৃদ্ধি প্রাপ্ত হবে, এবং তখনই
1: হুম
2: ফাল্গুন চৈত্র মাসে জালি আর ফুল এসে যাবে।
1: হুম
2: হ্যাঁ, এই জালি ফুলে যখন এসে যাবে তখন ওর মধ্যে যেটা গাছ
1: হুম
2: সেটাকে কিন্তু হয় তুলে ফেলতে হবে।
1: হুম
2: যখন জালি ফুলি আসবে তখন ওর ভিতর লম্বা লম্বা ডাঁটির ভিতর যে ফুলগুলো হবে সেগুলো কিন্তু পুরুষ ফুল, ওগুলোতে ফল ধরবে না।
1: আচ্ছা
2: যার জন্য সেই গাছটাকে তুলেও ফেলতে হবে। অনেক ক্ষেত্রে রাখতে হয় দু একটা গাছ, যার জন্য ওই মৌমাছিরা এসে ওই পুরুষ ফুলটাই বসবে, বসে আবার স্ত্রী ফুলে বসবে, কাজে ওটার
1: পরাগমিলন যেটা বলে
2: পরাগমিলন ঘটবে, যার জন্য সব পুরুষ গাছকে কেটে ফেলা হয় না বা তুলে ফেলা হয় না, ওই রাখা হয় এই কারণেই যেন ওই মৌমাছি মাছি এগুলো অন্যান্য কীট পতঙ্গ তারা বসবে, বসার পরে আর জৈব বিষ ব্যবহার করা হয় তো, যার জন্য কীট পতঙ্গদের কোনো অসুবিধা হয় না, তারা ওই গুনগুন করে এসে বসে, আবার দেখি যে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে আর প্রচুর ফল ধরে। যত মৌমাছি আসে আর অন্যান্য মাছি বা অন্যান্য পোকামাকড় আসে, তারা কিন্তু ওই পরাগমিলন ঘটিয়ে ফেলে, ফলে আমাদের ফলনটা ভালোই হয়, যার জন্য আমরা মৌমাছিকেও মারি না এবং ওই বিষাক্ত বিষও দিই না। এমনকি ওই নারকেলের তেল কিছুটা ওই জৈবর মধ্যে দিয়ে, হ্যাঁ, নিম ভ্যাটের পাতা, তারপরে ওই যে ধূপকর্মী ওইগুলো ওই পাতাকে ছেঁকে যে বিষ তৈরি করা হয় সেই জৈব বিষ, তার ভিতরে ওই একটু নারকেল তেল দিয়ে ওটাকে স্প্রে করে দিলে আম ওই যেগুলো ওই ফলগুলো চকচকে হয়,
1: আচ্ছা,
2: যার জন্য আমরা ওই পুরুষ গাছকেও রাখি এবং পোকা যাতে ক্ষতি না হয়, অথচ ফলের ক্ষতি হবে না, ফসল পরাগমিলন ঘটবে এবং খুব সুন্দর হবে এই পদ্ধতিতে ওই পেঁপের বাগানে। হ্যাঁ, এমনকি মৌমাছির বাক্সও বসানো হয় ওখানে, মৌমাছি যারা ধরে তাদেরকে বসতে জায়গা দেওয়া হয়েছে এই কারণেই, যে তারা মধু সংগ্রহ করবে আর ওই মৌমাছিতে পরাগ ঘটাবে বলে।
1: তো রাসায়নিক বিষ কিছু ব্যবহার করেন না, এটা সব থেকে লাগলো তাই তো?
2: না, রাসায়নিক ব্যবহার করি না, একটু আগে বলছিলাম প্রথম থেকেই যে বিলের ধারে যে জমিটা আছে সেটা সরকারি লিজের জমি, ওই প্রসাদপুর মৎস্যজীবী সমবায় সমিতির জায়গা, মানে ওই লিজে নেয় সরকার থেকে, তো ওর কচুরি পানা হয় প্রচুর বর্ষাকালে, সেইটা এখন ডাঙায় পড়ে গেছে, জল মরে গেছে, যার জন্য ওই পচা কাদা, ওই পাটের আবাদ করা হয়, পাট কাঁচা হয়, সেই পাটের গাদানি আর ওই পানারির গাদানি এক জায়গায় পালা দিয়ে ওতে কিছু মাটি চাপা দিয়ে রাখা হয়, ওগুলো তুলে তুলে ওই গাছের গর্ত গুলোই দিয়ে গোবর সারের সঙ্গে মিশ্রিত করে ওই জৈব সার এবং জৈব বিষ ব্যবহার করে সুফলই পাচ্ছে আর কি। তার জন্য এই জৈব সারটার সঙ্গে এই পচা খাদা, পাট কাঁচা গাদানি এবং ওই কচুরি পানা এই নদীর ধারে বলেই খুব খুব সহজ প্রাচ্য, খুব সহজেই পাওয়া যায়, জমির আলেই পাওয়া যায়, জমির নিচে আবার জল এইগুলো ডোন দিয়েও ছেঁচা হয়, এখন তো সেই ব্যবস্থা না, এখন ওই বুকবুকি ছোট মেশিন দিয়ে সেচ দিতে হয়, এখানে তো রিভার পাম্প দূরে, রিভার পাম্পে মাঠের জমিতে হয় কিন্তু এখানে হয় না।
1: ফলটা কতদিন ধরে দেবে, কমাস ধরে দেবে ফলটা?
2: হ্যাঁ, 4.5 মাস বাদ দিলে আপনার 8.5 মাস ধরে ফল দিবে,
1: তার মানে প্রায় 1 বছর।
2: হ্যাঁ, 1 বছর ধরে ফল দিবে, এমনকি দ্বিতীয় বছরে মুড়ি হিসাবে রেখে দিলে গাছ লম্বা হয়ে যাবে, আর 1 বছর দিবে।
1: হ্যাঁ, মোটামুটি কেমন ফলন হয় এক একটা গাছে?
2: এক একটা গাছে যখন ভাঙা হয় তখন 20 থেকে 40 কেজি মাল ভাঙা হয়
1: এক একটা গাছ থেকে,
2: এক একটা গাছ থেকে 80 থেকে 100টা পেঁপে ধরে থাকে।
1: বাহ, ভাগে কি গাছ পড়ে যায় না?
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে গাছ যখন বেঁকে যাওয়ার মতো হয়ে যায় তখন ওই দুটো আড়া দিয়ে ঠেকা দিতে হয়। হ্যাঁ, কিংবা ওই একটা গাছের সঙ্গে আর একটা গাছ বেঁধে দেওয়া হয়, তাহলে টানে থেকে যায় আর কি লম্বা বাঁশ।
1: তো এরকম পদ্ধতিতে এমনি রোগ পোকার আক্রমণ কিছু হয় না?
2: হ্যাঁ, না, পোকার আক্রমণ এই কারণেই হয় না, জৈব সার থেকে তৈরি করা হয়, আর ওই পাতায় কিছু এই পাতা ফুটো করে দেয় এই পোকাগুলো, যে পাটের পোকার মতো ওই পাতা যে ফুটো করে দেয় ওর জন্যই কিন্তু অন্যান্য ওই সেই জৈব বিষ কিংবা অন্যান্য জিনিস দিয়ে আমরা নিজে থেকে ওই পাতা ছেঁচে তৈরি করি, ওগুলো দিতে থাকি, কিংবা হয়তো একটু হালকা কেরোসিন 2-4 ফোঁটা দিয়ে স্প্রে করে দিলাম, একটু ইউরিয়া দিয়ে স্প্রে করে দিলাম, নাইট্রোজেন পেয়ে গেল, হয়তো ওই 10 লিটার জলে 10 থেকে 20 গ্রাম ইউরিয়া দিয়ে ওটা জৈব সঙ্গে মিক্স করে, হ্যাঁ, একটু নারকেল তেল দিয়ে একটু একটু কেরোসিন 1-2 ফোঁটা দিয়ে যখন স্প্রে করে দিলাম, ব্যাস ওই পোকাটা ছেড়ে যায়, কেরোসিনের গন্ধেও পালিয়ে যায় কিন্তু আসলে ক্ষতি হয় না।
1: আচ্ছা, তো মোটামুটি কেমন খরচ হয় আপনার এই মানে লাগানো থেকে ধরুন ফল আসা বা
2: খরচ একবারই হয়,
1: ফল আসা
2: দিয়ে নিজের লেবার দিলে খরচটা কম হয়, কারণ অল্প জমির উপর লেবারটা নিজেই দিই, আর দু একজনকে হয়তো দিই লাগানোর সময় কিংবা খোঁড়ে খুঁড়ে দেওয়ার সময়। আর চাষে একবার লাঙলের খরচ হয়, আর রাসায়নিক সারের খরচ নাই বললেই চলে, ওতে কোনো রাসায়নিক সার দেওয়া লাগে না। তবুও বর্তমানে যে মিশ্রিত হয়তো 20-20, 10-26 কোনো উঠেছে, তো সেগুলো হয়তো সুবলাটু ফলাগুলো একটু অল্প দিয়ে দিলেও হয়, কিন্তু আমরা গোবর সারেরই ব্যবহার করি বেশিরভাগ, এবং পচা কাদা এবং কচুরি পানা, যেটা খুব ভালো সুন্দর কাজ দেয়। গাছ কালো হয়েই থাকে, যতদিন ফল দেয় ততদিন কালো হয়েই থাকে।
1: তো সেচ ব্যবস্থা কিছু সেচের প্রয়োজন?
2: হ্যাঁ, সেচ ব্যবস্থা নদী থেকে ওই জল তুলে দেওয়ার ব্যবস্থা আছে, আর ওই রিভার পাম্পের এলাকায় একটি জমি আছে, অল্প অল্প জায়গা, সেটা হচ্ছে প্রসাদপুর, মানে নদী সেচ প্রকল্প যেটা সরকারি আছে, সেখান থেকে জল নেওয়া হয়।
1: তো কতদিন অন্তর দিতে হয়? এটা তো গ্রীষ্মের।
2: হ্যাঁ, জলটা তো দেখা গেলো যে 24 দিন থেকে 1-1.5 মাসের মধ্যে দেখা গেলো মাটিতে যখন শুকিয়ে গেল, একটু খুঁড়ে দিয়ে তখন আবার 24 ঘন্টা পরে আমরা জল ভরে দিলাম।
1: তো বিক্রিতে যখন করেন তখন তো পাইকারি ভাবে
2: হ্যাঁ,
1: বিক্রি করেন?
2: আমরা করি কি, ওই গাছে কোনো সময় মই লাগিয়ে, কোনো সময় আবার এমনি ই বেঁধে, যখন হাত পাওয়া যায় না নিচ থেকে হাইব্রিড, তখন ওই নিচে থেকে হাত পাওয়া যায়, যখন পাওয়া যায় না তখন ফুলের উপর কিংবা কোনো ছোট মই করে ওতে ওই মালগুলো পেরে আমরা পাশে লালবাগ মার্কেট, নাগরতলা মার্কেট, এসব জায়গা, বহরমপুর মার্কেট নিয়ে যাই।
1: কেমন দাম পান? কেমন কত করে বিক্রি করেন?
2: পাইকারি 10-20 টাকা এর মধ্যেই দাম পাই,
1: দাম পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি যে পেঁপে চাষটা একটা লাভজনক, মানে খরচ কম, দামটাও ভালো পাওয়া যায়।
2: হ্যাঁ হ্যাঁ, আমরা ওই এতে চাষ করে বছরে বেশিরভাগই 9 মাস ধরে আমরা বিক্রি করি, কিংবা 2 বছরও কোনো গাছ থেকে যায় সেগুলো বিক্রি করি, আর এই অল্প জমি থেকে খুব আমাদের সংসার চলে বা লাভবান হই।
1: পেঁপেটা যখন পাড়েন তখন কতদিন অন্তর পাড়েন?
2: তো আমরা যখন দেখি যে পেঁপেটা বেশ পারবার মতো হয়েছে, অর্থাৎ 22-24 দিন পরে ওই একটা গাছে পেঁপে পেরে নিলাম, নিয়ে সেইটা সেই লাইনটা রেখে দিলাম, 2 লাইন পারলাম কি 1 লাইন পারলাম, 3 লাইন পারলাম, সেগুলো রেখে দিলাম, তারপরে দিলাম পরের লাইন আবার। এইভাবে পারতে পারতে যখন আবার দেখা গেলো যে 20টা লাইন আছে, 21টা লাইন আছে, তখন ওই 7 দিন ওই পেরে শেষ হয়ে গেল। 7 দিন পরে দেখা যাচ্ছে প্রথম দিকে আবার 7 দিন পরে আবার পালি হতে শুরু করে।
1: তার মানে প্রতিদিনই প্রায় পেঁপে কিছু না কিছু বিক্রি করা যেতে পারে, তাই তো?
2: অবশ্যই, কারণ দৈনন্দিন পয়সা আসবে, দৈনন্দিন সংসার চলবে, দৈনন্দিন বাজার উঠানামা করছে। হ্যাঁ, এ তো গাড়ি গাড়ি মাল হচ্ছে না, যার জন্য আমাদের ওই সাইকেল ভর্তি করে তখন আবার, হ্যাঁ, 40 কেজি হোক 60 কেজি হোক নিয়ে গিয়ে বাজারে বাজার যেতে।
1: তার মানে বলতে পারি আমরা পেঁপে চাষটা একটা লাভজনক।
2: হ্যাঁ, পেঁপে চাষ আমাদের ক্ষেত্রে খুবই ভালো, এবং কম খরচে আমাদের খরচটা কম হয়, নিজের শারীরিক পরিশ্রম দিয়েই, কায়িক পরিশ্রম দিয়ে এবং নিজের লেবার দিয়ে কাজটাই করি। অল্প জমিতে বেশ ভালো অর্থকরী ফসল, এবং আমার লাভ হয়েছে বলে আমি এই চাষটা আমি লাগাতার সারাজীবন ধরেই করছি।
1: আপনারা শুনলেন স্বপন হালদারের যে পেঁপে চাষ, সেই পেঁপে চাষের যে অভিজ্ঞতা, এবং এই পেঁপে চাষ করেই তার সংসারে অনেকটাই টাকা পয়সা আসে, অর্থ আসে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের হাড়িভাঙা প্রসাদপুর গ্রামের প্রগতিশীল কৃষক বন্ধু স্বপন হালদারের পেঁপে চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে স্বপনবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার।

0: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
1: ভরতপুর এক নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রামে আমরা এখন উপস্থিত। আর এই গ্রামে এসে আমরা পেয়েছি দুজন গোপালককে, যিনারা গোপালন করে তাদের জীবিকা নির্বাহ করেন। তো আসুন একটু পরিচয় করি। আপনার নাম?
2: আমার নাম নারায়ণ চন্দ্র ঘোষ।
1: আপনার?
3: দেবপ্রসাদ ঘোষ।
1: এই দুজনেরই কি এই গ্রামে বাড়ি?
3: হ্যাঁ, গ্রামে।
1: এই গোপালনের উপরে কি আপনাদের সংসার চলে নাকি?
2: হ্যাঁ, গোপালনের উপরেই সংসারটা আমাদেরকে নির্বাহ করতে হয়।
1: জমি জায়গা তো আছে?
2: জমি জায়গা না থাকা সামান্য সামান্য আছে।
1: আচ্ছা, তার মানে মানে মেইনলি আপনার এই গোপালনের উপরেই
2: আমাদের চালাতে হয়।
1: চালাতে হয়?
2: হ্যাঁ স্যার।
1: আপনার?
3: হ্যাঁ, আমার গোপালন নিয়ে
1: সংসার চলে। আচ্ছা, আপনার কি গরু আছে?
3: আমার জার্সি।
1: কটা আছে?
3: সাতটা গরু আছে।
1: সাতটা গরু আছে?
3: মোষ আছে।
1: ও, সঙ্গে মোষও আছে? কটা মোষ আছে?
3: চারটে মোষ।
1: চারটে মোষ। আপনার?
2: আমার স্যার চারখানা গরু আছে, দুটো হলস্টাইন জার্সি আর দুটো জার্সি।
1: দুটো হলস্টাইন জার্সি আর দুটো জার্সি?
2: হ্যাঁ স্যার।
1: আচ্ছা, আর মোষ আছে নাকি?
2: আমার মোষ নেই।
1: আচ্ছা, এই যে আপনারা গোপালন করছেন, তো আমরা দেশি গরুটা কেন পালন করা ছেড়ে দিলাম?
2: দেশি গরুটা পালন করা ছেড়ে দিলাম এই কারণেই, স্বভাবত জার্সি গরুগুলো মানে বিয়ানোর দিন আগত, হ্যাঁ, অর্থাৎ হয়তো 50 দিনের মধ্যে বাচ্চা দেবে। আমরা চেষ্টা করি যে ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারি না, এত তাদের দুধের প্রোটেকশন। হ্যাঁ, কারণ যখন দেখি যে আর হয়তো 40 দিন আছে, তবুও 8 কেজি 7 কেজি করে দুধ দুবারে দিচ্ছে, সেই দুধটা কমানোর জন্যই ওই ময়দা খোল, হ্যাঁ, ভাত, এমনকি ওই ধরুন যদি অন্য কিছু চিটি গুড়, হ্যাঁ, এইগুলো তখন কমিয়ে দিয়ে ঝাড়া খড় দিয়েও দেখেছি, তবু কমতে কমতে হয়তো বড় জোর 3-4 কেজি ঠেকলো, তারপর আর কমতে চায় না। তখন একদিন আরে একদিন বা দুদিন আরে 3 দিন আরে এমনি করতে করতে দুধটা আমাদেরকে ছাড়তে হয় স্যার। হ্যাঁ স্যার।
1: তো মোটামুটি বাচ্চা দেওয়ার আগে পর্যন্ত,
2: আগে পর্যন্ত মানে দনও যাবে, কিন্তু আমরা দই না, কেননা বাচ্চাটা পুষ্টিল হবে না এবং ওই গরুটা ঠিক শরীর সারবে না, দুধটা আগামী বিয়ানে হয়তো ভালো জমবে না, যার জন্য আমরা কিন্তু অনেক কষ্টের মাধ্যমে দুধটাকে ছাড়তে হয়। হ্যাঁ স্যার।
1: কতগুলো গরুতে আপনার দুধ দিচ্ছে?
2: আমার এখন বর্তমানে দুটোতে দুধ দিচ্ছে।
1: আপনার কটায় দেয়?
3: আমার সাতটাতেই দেয়।
1: সাতটাই? সাতটাই আপনার এখন গাই গরু নাকি?
3: হ্যাঁ, গাই গরু।
1: মোষের
3: দুধটা ঘনতর আমার এই মানে দইয়ের দোকানে এইসব দিতে সুবিধা হয়। তারা যদি
1: মোষের কেমন দুধ হয়?
3: মোষের দুধ
1: কত লিটার দেয়?
3: মোটামুটি
1: 12 লিটার দেয়। এটা তো আপনি যে জার্সি গরু আমরা বলি, জার্সি বা সাহিওয়াল বলি, এর দুধ আর মোষের দুধের মধ্যে পার্থক্য?
3: অনেক পার্থক্য।
1: কিসে পার্থক্য?
3: পার্থক্য আপনি ধরেন, দই যদি গরুর দুধে করা যায় সে ভালো হবে না, মোষের দুধে যদি করা যায় সে দইটা খুবই ভালো হয়, দোকানিরা মানে মোষের দুধ চাহিদা করে।
1: চাহিদা? হ্যাঁ, মানে মোষের দুধের দইটা চাহিদা?
3: হ্যাঁ, চাহিদা। এমনি চায়ের জন্যে দোকানে নাই, গরুর দুধ হলে নেবে না,
1: নেবে না।
3: আর দই গরুর দুধটা আমরা ধরেন বাড়িতে রোজ যেটা দিই, সেই বাড়িতে গরুর দুধটাই নেই, মোষের দুধ নেবে না।
1: তো আপনারা কি করেন দুধগুলো?
3: আপনি দুধ? আমি রোজে কিছু দিই, দইয়ের দোকানে দিই, দুধটা আমার বেশি বিক্রি হয়, আবার ছানাও করি।
1: কত করে হয় আপনার দুধ?
3: আমার দুধ মোটামুটি 100 কেজি।
1: 100 কেজি হয় প্রতিদিন?
3: মনে মনে, হ্যাঁ, 100 কেজি থাকেই।
1: হ্যাঁ,
3: 10 কেজিও হয়, 110,
1: মানে একটু কম বেশি হয়, মোটামুটি 100 লিটার।
3: 100 লিটার
1: দুধ। আপনার কত হয়?
2: আমার স্যার মোটামুটি 4টি গরু আছে, তো কিন্তু এভারেজ করে তো বাচ্চা দেয়, কিন্তু 4টি গরু যদি একই সঙ্গে বাচ্চা দেয় তাহলে মোটামুটি 58 কিলো দুধের ফাংশন।
1: 58 কিলো। আপনি দুধ কি করেন?
2: আমি দুধ বিক্রি করি, এই ভাইয়ের মোটা ব্যবসা আছে, এ ছানা সাপ্লাই দেয়, ঘি সাপ্লাই দেয়, দুধ সাপ্লাই দেয়। এ হচ্ছে দেবপ্রসাদ ঘোষ, আমার কাকার ছেলে। হ্যাঁ, ওই ভাই যখন আমার দুধটা নেয় তখনই কিন্তু ওই যখন অর্ডার পায় ছানার, 65-70 টাকা কিলো জাত ছানার অর্ডার হয়, ঘি 450 টাকা কিলো অর্ডার হয়। তখন যখন ওর ব্যবসায় টান পড়ে তখন আমার কাছে দুধটা তখন ও
1: না, সে তো নিচে যখন টান পড়ছে নিচে এমনি রেগুলারলি
2: আমার 30 টাকা দাম পায়। বাজার বর্তমান বাজার 30 টাকা নয়, কিন্তু আমার ভাইপো দুটো দুধ নেয় আমার কাছে, এবারটি আমার কাছে 30 টাকা কেনে, এবারটি ভাইপো 35-36 টাকা ভাইপো পড়ে।
1: মানে দুধই বিক্রি করে দেন, দুধ থেকে কিছু করেন না?
2: না, দুধ থেকে আমি মাঝে মাঝে অর্ডার পত্র পেলে কিছু করি, হ্যাঁ, তাছাড়া আমি দুধই বিক্রি করি স্যার,
1: দুধই বিক্রি।
2: কিন্তু বর্তমান যা বাজার, খলির যা দাম, খড়ের যা দাম, আটা যাবতীয় গরু গোখাদ্যের যা দাম, সেই তুলনামূলক হিসাবে গরু পুষে লাভ হবে না। কিন্তু আমার শঙ্কর জাতের জার্সি এবং হলস্টাইন জার্সি, যার জন্যে হয়তো কিছু স্যার সংসার চালিয়ে বছরে কিছু হয়। আর
1: যেহেতু আপনার জমিনে গরুর মানে গোবরগুলো তো আপনি বিক্রি করতে,
2: হ্যাঁ, গোবরগুলো
1: সার করে,
2: হ্যাঁ, সার করে গোবরগুলো বিক্রি হয়, 1000 টাকা ট্র্যাক্টরে বিক্রি হয়,
1: তাহলে একটা তো হয়
2: সেগুলো হয়। তারপরে বাচ্চা ধরুন যদি এঁড়ি বাচ্চা হয় তাহলে বলতে এঁড়ি বাচ্চা হলে ধরুন মিনিমাম 8-9 হাজার টাকা হবে, একটু যদি দুধ খাই রাখি।
1: মাসের করে বিক্রি করেন?
2: ওই 1 বছর 11 মাস 10 মাস এরকম হলে 8-9 হাজার মিনিমাম, আর যদি সেই মতো তৈরি করে রাখা যায় তাহলে 12-14 হাজার টাকাও হয়। আর বকন বাছুর হইলে তো মানে অজুরালিভাবে 12-14 হাজার কোনো ব্যাপারই নেই। পরিস্থিতি অনুসারে বিক্রি করতে
1: হয়। হ্যাঁ,
2: এই আমার ভাই এই গোটা 5টা এঁড়ি বিক্রি করছে, আবার 5টা এঁড়ি বিক্রি করলেও মোটামুটি 49 হাজার টাকায় 5টা এঁড়ি। কিন্তু কেন, এরা এর একটা ছেলে আছে বিএ পাস গ্রাজুয়েট, চাকরি বাকরি হয়নি, কিন্তু খুব হিসাবি ছেলে। এরা বাপ বেটায় খাটে এবং আমার ভাইয়ের বউ, সে দুধারণ তো খাটতে পারে, তাছাড়া ওই মোটামুটি 22-24টা আছে সংখ্যায়, সেইগুলো ওই 3টি লোকের মধ্যে ডিপেন্ড করে। হ্যাঁ, আর ধরুন ওই ভোর 4টেই ওঠে, রাত 11টার কমে কিন্তু ওই বউমাটা শুতে পায় না। আর বাপ বেটায় অক্লান্ত পরিশ্রম, ছেলে বিয়ে পাস,
1: সে তো পরিশ্রম করতে হবে, এমনি পরিশ্রম তো না করলে তো টাকা পয়সা আসবে না, সবাইকেই পরিশ্রম করতে হয়। কেউ চাষ করে পরিশ্রম করছে, কেউ চাকরি করে পরিশ্রম করছে, কেউ ব্যবসা করে পরিশ্রম করছে, তো পরিশ্রম আপনাকে করতেই হবে, তা নাহলে এই বাজারে চলা খুব মুশকিল। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা দেবপ্রসাদ ঘোষ এবং নারায়ণ চন্দ্র ঘোষ আপনাদের গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
2: নমস্কার।
0: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
4: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
0: এখন আপনাদের জানিয়ে দেব মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জেলার কিছু জায়গায় রয়েছে। আবহাওয়াজনিত সতর্ক বার্তায় বলা হয়েছে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন আপনারা।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানের বিষয় তার আর পর নেই। 9434921300 শ্রোতাবন্ধুরা আসবেন আজকের অনুষ্ঠানে, বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে আজকের বিষয় তার আর পর নেই। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনলেন।

আপনারা শুনছেন লোকগীতির অনুষ্ঠান। এই গান আপনারা শুনলেন অভিজিৎ বসুর কণ্ঠে। লোকগীতির অনুষ্ঠানে এবারের গানে অভিজ্ঞ

0: লোকগীতির আসরে আজ আপনারা শুনলেন অভিজিৎ আচার্য এবং সহশিল্পী বৃন্দ, অভিজিৎ বসু, অভিক এবং শেষের গান স্বাগতর পরিবেশনায়। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান শুনবেন।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা নিবেদনে। সুনিতা বস্ত্র বিপণী, বহরমপুর, মুর্শিদাবাদ। চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে। সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10:00 থেকে রাত 9:00 পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে, সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা, প্রযোজনায় দর্শন কমিউনিকেশন পিঙ্কি পাল সরকার ও ঈশিতা পাল, সম্পাদনা শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: শুনছিলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

আপনাদের জানিয়ে দিই আমাদের আজকের অধিবেশনে পরবর্তী সময়ের অনুষ্ঠানগুলি সম্পর্কে। কিছুক্ষণ পরেই শুনবেন কর্মখালী সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য গ্রামীণ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে 6:35, বাংলা সংবাদ 7:35, আবারও রাত 10:00 স্থানীয় সংবাদ 7:50 রিলে করে শোনানো হবে। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 8:05 এবং 8:00 হিন্দিতে সংবাদ। ইংরেজি সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, মাফ করবেন, দিল্লি কেন্দ্র থেকে রাত 9:00 রয়েছে। বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে 9:15 রিলে করে শোনানো হবে। 6:40 ভক্তিগীতির অনুষ্ঠান, অতুল প্রসাদের গান 6:55, আজ সন্ধ্যায় 7:10। বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান 7:30, 8:10, তারপর 8:25। বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শোনা যাবে 8:35। আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানের বিষয় তার আর পর নেই। 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনে পরবর্তী সময়ের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

কর্মখালি সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য। কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি, এই শাখায় বিভিন্ন পদে জন্য দরখাস্ত আহ্বান করছে। বেতনক্রম 60,000 থেকে 1,80,000 টাকা। প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে কোম্পানি সেক্রেটারির কোয়ালিফিকেশন বা যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। দরখাস্ত করবার শেষ তারিখ অনলাইনে 10 জুন 2026। আপনারা দরখাস্ত করবার জন্য যে ওয়েবসাইটটি দেখে নিতে পারেন সেটি হল সংস্থার নিজস্ব ওয়েবসাইট www.coalindia.in। আবারও বলছি www.coalindia.in। বিশদে জানতে আপনারা লগ ইন করতে পারেন এই ওয়েবসাইটটি www.coalindia.in। শুনলেন কর্মখালি সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহু দলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিধানসভায় ভাষার শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। তিনি বলেন, সীমানা পুনর্বিন্যাসের পর ভবিষ্যতে বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে, সেই কারণে আগামী দিনে নতুন বিধানসভা ভবন তৈরির ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ জানিয়েছেন, ওইদিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবি অধিবেশনে তার বক্তব্য পেশ করবেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থবছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার সমাধান করবেন। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন জনতার দরবার বসবে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে তমলুক পৌরসভার প্রাক্তন পুরপ্রধান তৃণমূল কংগ্রেসের নেতা চঞ্চল খাঁড়াকে গ্রেপ্তার করেছে তমলুক থানার পুলিশ। জানা গেছে, একাধিক পুরনো মামলা রয়েছে এই নেতার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর চঞ্চল খাঁড়াকে তমলুক জেলা আদালতে পাঠানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্ত এলাকায় হাকিমপুরের তাড়ালি সীমান্ত দিয়ে অবৈধভাবে দালাল সহযোগে বাংলাদেশে যাতায়াত করার সময় 143 বিএনবিএসএফের কর্তব্যরত জওয়ানরা দালালসহ 2 ব্যক্তিকে আটক করে। ধৃতদের মধ্যে 2 জন ভারত, 1 জন বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের আদালতে পাঠালে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। কোচবিহারের তুফানগঞ্জ থানার পুলিশ ও বিএসএফের ঝালঝালি বিএওপির যৌথ বাহিনী আজ দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চৌকুশি বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে গরু পাচারের অভিযোগে 1 ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সাদ্দাম হোসেন, সে চৌকুশি বলরামপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে 17টি গরু উদ্ধার হয়েছে, যার মধ্যে কয়েকটি বিশেষভাবে চিহ্নিত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গরুগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলি বাজেয়াপ্ত করে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজারে অভিযান চালিয়ে পোলেরহাট এলাকা থেকে 18টি উট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উটগুলি পাচারের উদ্দেশ্যে মধ্যপ্রদেশ থেকে ট্রাকে করে আনা হয়েছে। নদিয়া জেলার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা, বিজ্ঞান শিক্ষা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথ উদ্যোগ আরও জোরদার করার লক্ষ্যে 2 প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারকপত্র। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র। উত্তরবঙ্গকে আগামী দিনের উন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিল্পপতি ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত নর্থ বেঙ্গল রিয়েলিটি রিইম্যাজিন্ড 2026 শীর্ষক সম্মেলনে আজ তিনি দেশের অর্থনীতিতে রিয়েল এস্টেটের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গে বলেন, বর্তমানে দেশের মোট জিডিপির 7.3% অবদান রাখছে রিয়েল এস্টেট এবং 2047 সালের মধ্যে তা 15% পৌঁছতে পারে। তিনি জোর দিয়ে বলেন, এই খাতে সরাসরি 5.5 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং 250টিরও বেশি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে এই রিয়েল এস্টেট ব্যবস্থা। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালের পর রিয়েল এস্টেট ক্ষেত্রে একাধিক বড় সংস্কার হয়েছে। রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, ডিজিটাল ভূমি নথিভুক্তিকরণ, ভূমি মানচিত্র আধুনিকীকরণ ও অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থার ফলে জমি সংক্রান্ত লেনদেন এখন আরও স্বচ্ছ সহজ হয়েছে। অন্যদিকে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ, নতুন জাতীয় সড়ক এক্সপ্রেসওয়ে, এলিভেটেড করিডোর সহ সেবক রংপুর রেল প্রকল্পের মতো একাধিক কাজ ইতিমধ্যে উত্তরবঙ্গের উন্নয়নের ভিত্তি শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 7:35 মিনিটে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। কখনো স্নেহময়ী সর্বং সাহা, কখনো প্রতিবাদী, কখনো বা নতুন ভোরের অঙ্গীকার। হিন্দি ছবিতে মা এসেছেন নানা ভূমিকায়। 16 মে শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানের বিষয় থাকছে রহে না রহে হাম। অনুষ্ঠান জুড়ে থাকবে মাকে নিয়ে হিন্দি ছবির গান। 9434921300,

8225964848 খোলা থাকবে শ্রোতা বন্ধুদের জন্য। হোয়াটসঅ্যাপে বার্তার পাঠানোর নম্বর 9434921300। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনলেন। 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। শুরু হলো ভক্তিগীতির অনুষ্ঠান। প্রথম গান মহেশ রঞ্জন সমীর কণ্ঠে।

মহেশ রঞ্জন সমীর কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শুনছেন।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজনেশু। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠান আমাদের দপ্তরে। ঠিকানা: সুজনেশু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। সূচক সংখ্যা 742101। এছাড়াও ইমেলে পাঠাতে পারেন, আমাদের ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com।

মে মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় প্রাণের ঠাকুর। প্রণাম আমার রাখব কোথায় সবখানে তার চরণ পাতা। মে মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় প্রাণের ঠাকুর। ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101, ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাগুলি শুনলেন।

অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন অতুল প্রসাদের গান, প্রথম গানে অতনু সান্যাল।

0: অতনু সান্যালের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের এই গানটি।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

শুনছিলেন অতুল প্রসাদের গান। আজকের শিল্পীরা অতনু সান্যাল, শ্রাবণী সেন, নূপুর ছন্দা ঘোষ। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

রেডিও রোপারের সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানাই আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠান থেকে।

বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি, এই পঁচিশে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে, তো দেখো তো কোন বার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। দুঃখ সুখের টানা পড়েন, মৃত্যু নিয়ে ভয়, সকল করি জয় যদি তুমি এসে আঁধারে হাতটি ধরো। তাই তো বলি প্রণাম আমার রাখব কোথায় সবখানে তার চরণ পাতা। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনারা চিঠি লিখছেন সেই প্রাণের ঠাকুরকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, একটি নাম একটি আকাশ। তিনি কোনো নির্দিষ্ট কাল বা গণ্ডিতে সীমাবদ্ধ নন, তিনি যেমন বাঙালির তেমনই সারা বিশ্বের। শৈশব থেকে বার্ধক্য, আনন্দ থেকে বিষাদ, আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী তিনি, সবার তিনি। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের চিঠি আসছে অনেক অনেক, আমরা কিন্তু আরো যাই। চলে যায় আজকের প্রথম চিঠিখানিতে। মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর। প্রিয় সন্ধ্যা, আমরা যে ভাবনাই ভাবি না কেন, তার মধ্যে যে মানুষটি দর্শন এসে পড়বেই, তিনি হলেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ, কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর। অসামান্য কাব্য প্রতিভা বলে এমন এমন সব কালজয়ী কবিতা সৃষ্টি করেছেন তিনি, যা হয়ে উঠেছে বিশ্বজনীন। সবচেয়ে বড় কথা, তাকে আমরা কেবলমাত্র কবিতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারি না। অতলান্ত প্রজ্ঞার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ছিল আশ্চর্যজনক সাহিত্য প্রতিভা। সেই সাহিত্য প্রতিভার জোরে কবিতা ছাড়াও রচনা করে গেছেন একের পর এক ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, যা শুধু ভারতবর্ষ কিংবা এশিয়া মহাদেশের সাহিত্যকে পুষ্ট করেছে তা নয়, বিশ্ব সাহিত্যকে উর্বর করেছে, সমৃদ্ধ করেছে। তিনি বাংলা সাহিত্যের যে শাখাতেই হাত দিয়েছেন তা সবই শোনা হয়ে উঠেছে। জীবনে চলার পথে রবীন্দ্রনাথ এমনভাবে ছুঁয়ে আছেন, জড়িয়ে আছেন, তাকে ছাড়া এক মুহূর্ত আমাদের চলে না। রোগে তাপে শোকে, আনন্দে দুঃখে বেদনায়, স্বপ্ন স্বপ্নভঙ্গ, সাফল্য ব্যর্থতা, সবখানেই রবীন্দ্রনাথ আমাদের প্রেরণা, আমাদের বেঁচে থাকার মন্ত্র। বুকের গভীর থেকে তাই তো উঠে আসে প্রণাম আমার রাখব কোথায় সবখানে।

একটা চরণ পাতা। সশ্রদ্ধ নমস্কারান্তে বিনীত মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর। ধন্যবাদ আপনার চিঠির জন্য।

বন্ধুরা, আসলে আমরা তো কেউই ভুল বলছি না, তাই না? আমাদের অক্ষরের সাথে প্রথম পরিচয় তার হাত ধরে। ছোট খোকা বলে অ আ, শৈশবের সেই মেঘ রোদ্দুরের খেলা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, সবখানেই তিনি আমাদের প্রথম কল্পনার ডানা মেলে দিয়েছেন। শিশুদের কাছে তিনি তো এক পরম বন্ধু। যৌবনের প্রথম প্রেমে না বলা কথায় তিনি ভাষার জাদুকর। আবার যখন জীবন একাকিত্বে ভোগে, প্রিয়জনকে হারানোর তীব্র যন্ত্রণা বুকে চেপে বসে, তখনও তিনিই সান্ত্বনা। তিনিই আমাদের শিখিয়েছেন কিভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হয়। তিনি জীবনের সব রঙের রূপকার।

চলে যাই পরের চিঠিখানিতে। লিখেছেন অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভায়া লাভপুর, বীরভূম। আমি কি গ্রাম আর ডাকঘরের নামটি ঠিক বললাম? আসলে লেখা রয়েছে তেমনই। অসীম মণ্ডল লিখছেন, প্রিয় সন্ধ্যা, তোমার এ মাসের বিষয় প্রাণের ঠাকুর। দীনেশ দাশের এই যে কবিতা, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। কবিগুরুর প্রতি অসীম শ্রদ্ধা তাঁর সর্বব্যাপী উপস্থিতিকে ফুটিয়ে তোলে। রবীন্দ্রনাথের সৃষ্টি আর প্রভাব বাঙালির জীবনে এবং প্রকৃতির পরতে পরতে এমনভাবে মিশে আছে যে আলাদা করে কোনো নির্দিষ্ট জায়গায় তাকে প্রণাম জানানোর দরকার পড়ে না। তার গান, কবিতা বা প্রবন্ধের মধ্যে দিয়ে যখন আমরা সত্য ও সুন্দরের সন্ধান করি, তখন সেটাই হয় তার প্রতি প্রকৃত সম্মান। রবীন্দ্রনাথ সবসময় বিশ্ব মানবতার কথা বলেছেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সংকীর্ণতা মুক্ত মন রাখার কথা বলেছেন। তাঁর চরণে বড় প্রণাম।

সবখানে যার চরণ পাতা তাকে প্রণাম জানানোর অর্থ কেবল মাটির পাঁচোয়া নয়, বরং তা হল হৃদয়ের শ্রদ্ধা ও ভক্তি সমর্পণ। মাথা নত করে বা হাত জোড় করে নয়, মনের ভেতর নিজের অহংবোধ বিসর্জন দিয়ে তাকে অনুভব করা, সৎ পথে চলা, অসহায়ের সেবা করা এবং ভালো কাজ করাই হল ঈশ্বরের প্রতি প্রকৃত প্রণাম। যিনি সর্বব্যাপী, যার উপস্থিতি প্রতিটি ধূলিকণায় এবং প্রতিটি হৃদয়ে মিশে আছে, তাকে নির্দিষ্ট কোনো স্থানে প্রণাম জানানো অসম্ভব। প্রকৃতির রূপ, মানুষ, প্রাণী এবং চরাচরের মাঝে মানুষের সেবা ও সততার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানোই হল সর্বশ্রেষ্ঠ প্রণাম। অসীম মণ্ডল চিঠিখানি লিখেছেন আমাদের গ্রাম ডাকঘর ঠিবা লাভপুর বীরভূম জেলা।

সুখ দুঃখে, উৎসবে পার্বণে, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক চিরনতুন। এত বছর পেরিয়েও তিনি আমাদের মননে জীবন্ত। তিনি আমার, আপনার, আমাদের সবার। শুনেছিলাম প্রথম গানটি মনোময় ভট্টাচার্যর কণ্ঠে। এবার

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনারা চিঠি লিখুন। আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, এই ঠিকানায়। আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com।

0: বন্ধুরা, অনেক চিঠি আসুক আপনাদের। আজকের আজ সন্ধ্যায় এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম ফিরদৌস আরা বেগম। নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।
1: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো

0: গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
1: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 বাই 100 প্রেশার আছে। যে প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগীর একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়োপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়োপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এখন ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে ফেলবো, মেশিন আছে, যে গ্লুকোমা সামান্য হয়েছে এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফেলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হাতে একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
2: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুন সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, বোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
3: শুনছিলেন বিজ্ঞাপন দাতার অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, তারপর আপনারা শুনবেন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরজিকর কাণ্ডের তদন্তে গাফিলতির দায়ে পদস্থ 3 IPS অফিসারকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে বিচারপতিদের পুলকার চালু সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন

0: জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহির ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহির নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একটি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহির আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধ বিমানগুলি তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহির সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বে গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়েরই সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি স্পষ্ট বলেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্বাস আরাকচি এখন দিল্লিতে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেছেন। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
1: আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম।
0: এদিকে অভয়ের মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আজ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিবিধ দিনগুলিতে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা, বিচারপতিদের মধ্যে গাড়ি ভাগাভাগি করে ব্যবহার করা এবং রেজিস্ট্রি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষাপটে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রের যে বৃহত্তর প্রচেষ্টা চলছে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ তারই অনুসারী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিচারপতিরা সর্বসম্মতিক্রমে নিজেদের মধ্যে কারপুলিং ব্যবস্থা প্রচলনে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপে শীর্ষ আদালত রেজিস্ট্রি দপ্তরের প্রতিটি শাখা বা বিভাগের কর্মীদের 50% সপ্তাহে সর্বোচ্চ দুদিন বাড়ি থেকে কাজ করার অনুমতি

0: দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানির দাম আকাশচুম্বী তখন ভারত তার ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছিল। সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায় 100% বৃদ্ধি পেলেও ভারত এই পরিমাণ পেট্রোলে মাত্র 3.2% এবং ডিজেলে 3.4% মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত অস্থিরতা সত্ত্বেও সরকারি তেল কোম্পানিগুলি নাগরিকদের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে সপ্তাহের পর সপ্তাহ বিপুল ক্ষতি বহন করেছে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুড্ডাপাট্টিতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMC এর কর্মসূচির আওতাধীন একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা ভাবনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। সদ্য চালু হওয়া এই প্রতিরক্ষা প্রকল্পগুলি জাতীয় নিরাপত্তা জোরদার করবে, শিল্পক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করবে এবং তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
1: ফিউজ জো হোতা হ্যায় ওয়া কিসি ভি গোলা বারুদ কা সবসে ইয়া ইম্পর্টেন্ট হিসসা হোতা হ্যায়, চাহে আর্টিলারি শেল হো, বম্ব হো ইয়া কোই ভি যুদ্ধ সামগ্রী হো, বিনা ভরোসেমন্দ ইলেকট্রিক ফিউজ কে সব বেকার হ্যায়। यहाँ बनने वाले अत्याधुनिक फ्यूज हमारी सेनाओं को ताकत देंगे और यह प्रोजेक्ट हमारी एमिनिशन मैन्युफैक्चरिंग में सेल्फ रिलायंस आत्मनिर्भरता का एक नया चैप्टर जोड़ेगा।
0: কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, রাজ্যের মন্ত্রীগণ, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক সাংসদের বিদেশ সফরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করলে তা অবশ্যই 2010 FCRA আইনের মাপকাঠি অনুযায়ী হতে হবে। রিজিজু বলেন, আইনের চোখে সব ভারতীয় সমান এবং একই মানদণ্ড রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরালামে প্রবেশ করতে পারে। যদিও কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হল 1 জুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র NTA এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের উপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনউ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনউ 10 দলের লিগের সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজ পরবর্তী কি কি অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় নাটক সরীসৃপ, রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী দেবাশিস চন্দ, 9:30 রবীন্দ্রসঙ্গীত অরণী দাসের কণ্ঠে, 9:45 দোতারা স্বপন কুমার বর্মনের কণ্ঠে, 10টায়

বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি শুনবেন দীপ্তম সিংহ বিশ্বাসের কণ্ঠে। 10:50 আধুনিক গান শুনবেন অমৃতা দাস ভৌমিকের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান শুনবেন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ 15 মে শুক্রবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে পরবর্তী কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
2: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। খবর একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহারের দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভায় কাজ চলবে। অধিবেশনের সরাসরি সম্প্রচারের জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার অধিবেশন শুরু হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ SSKM হাসপাতালে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, DC সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং DC নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভয়ার মায়ের অভিযোগ। রাজ্যে 3টি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। চিন্দিখাটা মেট্রো প্রকল্পের বাকি থাকা কাজ শুরু হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। একটি প্রতিবেদন।
1: অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশন

0: নেই। নতুন অধ্যক্ষ নির্বাচন পর্বে শাসক বিরোধী সৌজন্য নজর কেড়েছে। অধ্যক্ষ নির্বাচন পর্বে অবশ্য তৃণমূল কংগ্রেস বিধায়করা সভায় উপস্থিত ছিলেন না, পরে তারা সভায় ফেরেন। বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসক দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে নতুন অধ্যক্ষ নিজের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা এই নির্বাচনের বিরোধিতাও করেননি। প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রকে শুভেচ্ছা জানান। পাল্টা বিরোধী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা যে বিরোধীদের মত প্রকাশের জায়গা, এই আদর্শ তার সরকার সর্বদা মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: অধুকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
2: এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত।
1: মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম ও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিধানসভায় ভাষা শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই অধ্যক্ষ আজ বিরোধী দলনেতাকে তাঁর কথা বলার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন।
3: ভয় নয়, ভরসা বলেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি, যিনি, তিনি কোন দিয়ে বলছেন রাস্তায় নামো তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে।
1: এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, হিংসার কারণে কেউ ঘর ছাড়া হয়েছেন বলে তাঁর জানা নেই, তবে যদি তা হয়ে থাকে সেই তালিকা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জমা দেওয়া হোক। 2021 সালে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘর ছাড়া থাকেন সেক্ষেত্রে তাকে জেলে ঢোকানো হবে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তাঁর বক্তব্যে সরকারকে সহযোগিতার পাশাপাশি 2021-এর ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উত্থাপন করেছেন।
2: বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21-26 আমরা দেখেছি, আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। আর একটা কথা, উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করবো না।
1: সিপিএম এর একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দলের তরফে তিনি একা হলেও মানুষের বক্তব্য সভায় তুলে ধরবেন।
4: 34 বছর আমরা সরকার চালিয়েছি আমাদের, তারপরে মানুষ এবারে নির্বাচনে আমাদের একজন প্রতিনিধি বামপন্থীদের আমাকে নির্বাচিত করে, যে সংখ্যার বিচারে এখানে বিরোধীদের কণ্ঠস্বরকে যাতে সেই সংখ্যার বিচারে চাপা না দেওয়া, সেইটা আপনাকে ধরো আগামী 5 বছর আপনাকে দেখতে হবে। এটা আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হচ্ছে যে অনুরোধ।
1: রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ জানিয়েছেন, ওই দিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবি তাঁর বক্তব্য পেশ করবেন। এরপর দুপুর 12:30 অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থবছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা সমাধান করবেন। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন। কলকাতার SSKM হাসপাতালে আয়োজিত এই বৈঠকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন মেডিকেল কলেজের সুপার ও সরকারি হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী আগামীকাল প্রথম জেলা সফর করবেন। সড়কপথে তিনি প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাবেন, সেখানে জেলার পুলিশের সঙ্গে

0: বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী 21 তারিখ পুনর্নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন। কোচবিহারের খাগড়াবাড়িতে তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পুন্ডিবাড়ি থানার পুলিশ জেলার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর দেকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, 2025 সালের 5ই আগস্ট ওই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার আজ 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এ ব্যাপারে কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
1: অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে।
2: এখনো আসল মাথা বাকি, আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে।
0: এদিকে 3 IPS আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভয়া মঞ্চ। প্রেসিডেন্সির সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল থাকার ঘটনায় জেল সুপার সহ 2 আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার এন কুজুর এবং কোঅর্ডিনেটর দীপ্ত ঘড়াইকে অবিলম্বে সাসপেন্ড করার কথা জানিয়েছেন। রাজ্যে 3টি নতুন প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডবল লাইন, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুর এক্সপ্রেসের উদ্বোধন এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার তৃতীয় লাইন তৈরি। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকবে। এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ 3 বছরের সমস্যার সমাধান হল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ SSKM হাসপাতালে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
3: प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज होर्मुज जल डमरू मध्य से सुरक्षित और निर्बाध आवागमन के लिए भारत का समर्थन दोहराया और क्षेत्रीय स्थिरता के साथ साथ वैश्विक ऊर्जा और खाद्य सुरक्षा के लिए इसके महत्व पर जोर दिया। अबू धाबी में संयुक्त अरब अमीरात UAE के राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नाहयान के साथ उच्च स्तरीय वार्ता के बाद प्रधानमंत्री मोदी ने UAE पर हाल ही में हुए हमलों की कड़ी निंदा की। प्रधानमंत्री ने 5 देशों के दौरे से पहले चरण में संयुक्त अरब अमीरात के नेतृत्व और लोगों के साथ भारत की एकजुटता की पुष्टि की। एक रिपोर्ट।
4: दोनों देशों ने एक स्ट्रैटेजिक डिफेंस पार्टनरशिप फ्रेमवर्क एग्रीमेंट पर हस्ताक्षर किए हैं। ये एक इम्पोर्टेंट कदम है जो दोनों देशों के बीच सिक्योरिटी कॉपरेशन को एक फॉर्मल ढांचे में डालता है। साथ ही स्ट्रैटेजिक पेट्रोलियम रिजर्व्स पर एक मेमोरेंडम ऑफ अंडरस्टैंडिंग भी साइन किया गया और लिक्विफाइड पेट्रोलियम गैस सप्लाई के लिए एक अलग एग्रीमेंट भी। ये दोनों कदम वेस्ट एशिया में जारी टेंशन के बीच भारत की एनर्जी सिक्योरिटी को सीधा एड्रेस करते हैं। दोनों देशों ने वडनगर में एक शिप रिपेयर क्लस्टर स्थापित करने के लिए भी एक MOU पर हस्ताक्षर किए। इन्वेस्टमेंट के मोर्चे पर UAE ने भारत के इंफ्रास्ट्रक्चर RBL बैंक और सम्मान कैपिटल में $5 बिलियन US के इन्वेस्टमेंट का ऐलान किया है। प्राइम मिनिस्टर

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 03339873987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন চন্দ্রবিন্দু ব্যান্ডের গান এইটা তোমার গান। এই গানটি শুনতে চেয়েছেন শ্রোতাবন্ধু সৌরভ আমতলা থেকে।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন মুখার্জিদার বউ সিনেমার একটি খুব জনপ্রিয় গান ও জীবন তোমার সাথে। গানটি শুনতে চেয়েছেন শ্রোতাবন্ধু রণিত কাশিম বাজার থেকে।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেলেনিন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987 3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন বেলার শুরু সিনেমার গান সোহাগে আদরে। গানটি শুনতে চেয়েছেন শ্রোতা বন্ধু সুমিত জীবন্তী থেকে।

0: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
1: সম্পাদনা শুভময় ব্যানার্জি। চালচিত্র নিবেদনে এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহনমোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850।
2: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি বহরমপুর রবীন্দ্র সদনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন খারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ। তিনি তার ভাষণে বললেন,
3: ঈশ্বরের কৃপা এবং আপনাদের সম্ভাষণ যুক্ত শ্রদ্ধাযুক্ত আমন্ত্রণে আসতে পেরে নিজেকে ধন্যই মনে হচ্ছে। বিশেষ করে এখানে যারা শ্রোতারা রয়েছেন তারা, তাদের সম্বন্ধে আমার একটা ধারণা যে এরা নিত্য আকাশবাণীর ভাবনা চিন্তার সাথে এবং এই বিশেষ বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন অন্তত মানসিকভাবে, তাদেরও আমার সশ্রদ্ধ নমস্কার। আকাশবাণী সম্বন্ধে দু একটি তত্ত্বের কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। আপনারা খেয়াল করে দেখবেন শাস্ত্রেতে বলা আছে যে গোটা বিশ্ব ভুবন তৈরি হয়েছে 5টা উপাদানে, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। এবং আকাশবাণী নামটি যারা সিলেক্ট করেছিলেন তার অনেকটা শাস্ত্রীয় ভাবনা চিন্তা তাদের মধ্যে ছিল, কারণ বাণী মানেই হচ্ছে বচন, মানে শব্দ, শব্দ ব্রহ্মের আরম্ভ। এই আকাশ থেকেই কিন্তু এই তত্ত্বটি আরম্ভ হয় এবং এটি কর্মেন্দ্রিয়তে বচন রূপে আসে। সেই কাজটি কিন্তু এই আকাশবাণী সবসময়ের জন্য ধারাটিকে একটা আধ্যাত্মিক ধারা।

0: কিন্তু বজায় রেখে চলেছে।
1: এদিনের অনুষ্ঠানে জেলা এবং জেলার বাইরে থেকে অনেক শিল্পী গুণী মানুষ উপস্থিত হয়েছিলেন রবীন্দ্র সদনে। 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন, আর জন্মদিন আমাদের কাছে, বাঙালি মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে আমাদের সুখে দুঃখে আনন্দে চলার পথের সঙ্গী। পেয়েছি অরূপ রায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, পেশায় বিশিষ্ট পুলিশ আধিকারিক, হরিহরপুর থানা।
2: আজকের দিনে আমি প্রতিদিন চলার ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে সঙ্গীতকে জীবন সঙ্গীত হিসাবে মানি, সেই সঙ্গীতই আমি একটু পরিবেশন করবার চেষ্টা করছি।

0: আমরা পেয়েছি একজন বিশিষ্ট মহিলাকে, যিনি জীবনে অনেক দেশ বিদেশ ঘুরে বেড়েছেন, অনেক স্ট্রাগল করেছেন। রবীন্দ্রনাথ তার কাছে একটা অনুপ্রেরণা। আমরা শুনব দুই একটি কথা তার কাছ থেকে। শান্তিশ্রী ঘোষ চৌধুরী,
1: আমি বিশ্বভারতীকে খুবই পছন্দ করি। জীবনে আমার আজ পর্যন্ত বিশ্বভারতীতে যাওয়া হয়নি, সিউড়ি অব্দি গিয়েও ফেরত আসছি, কিন্তু আমি সাথী পাইনি যে যাব তাকে দেখব, সেটা আমার হয়নি জীবনে। এটা আমার বিরাট বড় আফসোস। তো উনি যে নোবেল পেলেন, উনি যে বিদেশে গেলেন, উনি যে আবার ঘুরে এলেন, ওনার যে সব মানে পড়ালেখা, এত ছেলে পিলে, এত আজ পর্যন্ত তার মানে ভূমিকা শেষ নাই আর হবেও না কোনো দিন। তিনি একবারে চিরকালের মতন আমাদের কাছে চিরস্থায়ী হয়ে থাকুন, এটাই। বিধানচন্দ্র রায় যখন এলেন, উনি তো অনেক লম্বা মানুষ ছিলেন আর আমি ছোট, ছোটবেলা তা মালাটা আমাকে দিয়েছেন পড়াবার জন্য। তখন আমি মালা পড়াতে যাচ্ছি, আমি শুধু বলে ফেলেছি, গ্রামের মানুষ বলে ফেলেছি, বাবা কত লম্বা মানুষ। উনি আবার সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে আমাকে বললেন, এই লম্বা মানুষের মা হবে?
2: কত মানুষ দেখেছেন?
1: হ্যাঁ, জীবনে অনেক অনেক। নেহরুজি তখন ছোট, তখন অতটা আমার জ্ঞান হয়, ফুলটা দিয়েছি হাতে, তার যে অনুভূতিটা আমার।
2: এই যে আপনি পেতেন, এটা বাড়ি থেকে, পরিবার থেকে?
1: হ্যাঁ, বাবার কাছ থেকে।
2: মানে আপনি তো কান্দি রাজপরিবারের, আপনি রাজপরিবারের মহিলা?
1: মহিলা তো আমি এগুলো ছোট থেকেই খুব পেয়েছি।
3: এবি কনস্ট্রাকশন আপনাদের পরিচিত নাম, মুর্শিদাবাদ জেলায় তৈরি করছে অনেক বড় বড় বিল্ডিং। তারা কি কাজ করছেন, কিভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সে কথাই শুনবো এবি কনস্ট্রাকশনের কর্ণধারের মুখ থেকেই।
4: আমার নাম হচ্ছে আরহাম আলী। আমরা কাজ করছি এখন, জোর কদমে কাজ চলছে। প্রত্যেক মাসে একটা করে নতুন ফ্লোর ঢালাই হচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা এর আগেও শ্রোতাদেরকে বলেছি, যাতে আমাদের সঙ্গে যদি কেউ ফ্ল্যাট নিতে ইচ্ছুক থাকেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। না, এবং অনেকে এসেছেন, আসেনি সেটা বলবো না, অনেকে এসেছেন এবং আমাদের বুকিং হয়তো আমাদের লাস্ট টাইম চলছে এখন এই প্রজেক্টের। কারণ এই মোটামুটি আমাদের প্রথমে কিছু বুকিং হয়েছিল, তারপরে এই রেডিওর মাধ্যমে প্রচারের ফলে আমরা ভালো একটা সাড়া পেয়েছিলাম, তারপরে এখন এটা লাস্ট ফেজ চলছে আমাদের। যারা ফ্ল্যাট শহরের মধ্যে ফ্ল্যাট নিতে ইচ্ছুক আছেন, প্রপার শহরের মধ্যে এবং ভালো লোকেশনে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের বুকিং লাস্ট পর্যায়ে বুকিং চলছে।
2: আচ্ছা আরাম সাহেব, মানে একটা ফ্ল্যাট যখন কেউ কিনতে আসেন, তারা তো টাকা দিয়ে কিনবেন, কিন্তু তারা দেখেন যে সেই ফ্ল্যাটের কি কি পরিষেবা গুলো আছে, পরিষেবার দিকেও কিন্তু তারা এখন নজর দিচ্ছেন যারা ফ্ল্যাট কিনতে আসছেন। তো আপনাদের যে নতুন প্রজেক্টে কি পরিষেবা যারা ফ্ল্যাট কিনছেন তারা পেতে পারেন?
4: পরিষেবাটা সর্বপ্রথমই দেখে সে পরিষেবা, তার সোসাইটি কেমন হচ্ছে, সেখানে কেমন লোক থাকবে, কি কি ফ্যাসিলিটি কোম্পানি দিচ্ছে। যেমন আমরা আমাদের পরিষেবা বলতে, ধরুন আমরা যেমন গ্যারেজটা আমাদের বেসমেন্টে, এবং সেখানে বড় বড় গ্যারেজ আছে চার চাকার জন্য, যে ছোট এই এমন ভাবে আমরা গ্যারেজটা তৈরি করেছি যাতে গাড়িটা ডাইরেক্ট গ্যারেজে ঢুকে যায় নিজের স্পেসে। তারপরে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা ছাড়াও আমাদের এখানে সিসিটিভি ফ্যাসিলিটি থাকছে, বাইক রাখার, স্কুটি রাখার ফ্যাসিলিটি থাকছে, সিকিউরিটি থাকছে 24 আওয়ার। তাছাড়াও আমাদের থাকছে কি, টপ ফ্লোরে আমাদের একটা যেটা কমিউনিটি হল থাকছে, সেখানে আপনার

0: 400 মানুষ এসি কমিউনিটি হল, যেখানে একটা ছোটখাটো বিয়ের প্রোগ্রাম হোক, বার্থডে প্রোগ্রাম হোক, যে কোনো বাড়ির প্রোগ্রাম, মানে আমাদের গ্রামে যাদের বাড়ি ধরুন, তারা গ্রামে বাড়ির মধ্যে সব প্রোগ্রাম করে, কিন্তু ফ্ল্যাটে তো সেটা করা যায় না। তার জন্য আমরা একটা জায়গা রুম তৈরি করেছি, যেটা কমিউনিটি হল, যেখানে তাদের মিটিং, যে কোনো মিটিং এবং যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান তারা করতে পারবে 400-500 লোক নিয়ে, তার জন্য তাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের থাকে জিম। এখন মানুষ সবাই স্বাস্থ্য সচেতন, তাই অনেকে ফ্ল্যাটের বাইরে বাইরে যেতে চায় না, তার জন্য আমরা ফ্ল্যাটের উপরেই জিম করে দিচ্ছি একটা, যেখানে সবাই জিমটাকে ইউজ করতে পারবেন অল মেম্বার্স ফ্ল্যাটের। এছাড়া থাকছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। হ্যাঁ, কারণ এই মুহূর্তে মুর্শিদাবাদ জলের খুবই সমস্যা, আর্সেনিক, পুরো আর্সেনিকের জল, একদম সবসময় জলটা লাল হয়ে যায় যে। হ্যাঁ, তার জন্য আমরা পুরো জলের ব্যবস্থাটাকে, আমরা ওখানে জলটাকে নিচে থেকে তুলে ওখানে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে বিশুদ্ধ করে তারপরে আমরা সেটাকে ট্যাঙ্কিতে দিই, ট্যাঙ্কির মাধ্যমে চারিদিকে পরিষেবা হবে। হ্যাঁ, এছাড়াও আমরা আরেকটা জিনিস দিচ্ছি, সোলার সিস্টেম দিচ্ছি, যে একটা ফ্ল্যাটে থাকতে গেলে কমন স্পেসের যে লাইটের বিলটা, প্রচুর পরিমাণ লাইটের বিল হয় এবং সেটা একটা প্রচুর প্রেশার পড়ে, হ্যাঁ, ফ্ল্যাট মানে ওনাদের প্রতি, তার জন্য ওখানে আমরা একটা সোলার সিস্টেম লাগিয়ে দিচ্ছি যাতে তাদের বিলের চাপটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, তার জন্য
1: মানে যারা সমস্ত এখানে কিন তাদের কথা ভেবে আপনারা যতটা পারছেন স্বাচ্ছন্দ্য দেওয়ার যে চেষ্টা করছেন, আজকের দিনে এটা সবচাইতে বড় বিষয় যে এই সুযোগটা হয়তো অনেক জায়গায় আমরা পেতে পারি না। তো আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন।
0: আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার অ্যাড্রেস, আমার অফিস অ্যাড্রেস হচ্ছে মোহন মল, হিল টাওয়ার বিল্ডিং এর নিচে, আর আমার ফোন নাম্বার হচ্ছে 7872239008, আর আরেকটা আমার নাম্বার হচ্ছে 7001570850।
2: বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন যেখানে সাধ্যের মধ্যেই সাত পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এবি কনস্ট্রাকশন। এবি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড়, হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। চালচিত্র এই পর্যন্তই। নিবেদনে এবি কনস্ট্রাকশন, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। উপস্থাপনা গ্রন্থনা হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: শুনছিলেন আপনারা বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
4: ১০ লাখের লটারি জিতেছি আমি।
5: জাল অফার্স থেকে সাবধান।
6: RBI এ কথা বলে
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। ছোটবেলায় রূপকথার গল্প শুনতে শুনতে আমরা সবাই একটা জায়গায় এসে থমকে যেতাম। যখন মা কিংবা ঠাকুমা বলতেন, রাজপুত্র তখন তরবারি নিয়ে রাক্ষসের সামনে দাঁড়ালো। আমরা এক নিঃশ্বাসে জিজ্ঞেস করতাম, তারপর? সেই তারপর জানার কৌতূহলটাই বোধ হয় আমাদের বড় করে তুলেছে। আজ আমরা সবাই এক একটা জ্বলন্ত গল্প। বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে আজ বিষয় তার আর পর নেই। আপনারা আসবেন 9434921300-তে, সঙ্গে নিয়ে আসতে পারেন হোয়াটসঅ্যাপে এই বিষয় নিয়ে মেসেজ।

আগামীকাল শনিবার শান্তিতে একসাথে বসবাসের আন্তর্জাতিক দিবস উপলক্ষে শুভ সকালের বিষয় এসো সবে একসাথে বাস করি। উপস্থাপনায় আশিস ভৌমিক। ১৬ মে শনিবার রাত ১০:১৫ লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানের বিষয় রহে না রহে হাম। অনুষ্ঠান জুড়ে থাকবে মাকে নিয়ে হিন্দি ছবির গান। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম গান শচীন দেব বর্মনের কণ্ঠে।

শ্যামল মিত্রর কণ্ঠে শুনলেন অনুষ্ঠানের শেষের গান দুটি। আজকের অনুষ্ঠানে শচীন দেব বর্মন, সুমন কল্যাণপুর এবং শ্যামল মিত্রর কণ্ঠে শুনলেন গান। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

0: ছোটবেলায় রূপকথার গল্প শুনতে শুনতে আমরা সবাই একটা জায়গায় এসে থমকে যেতাম। যখন মা কিংবা ঠাকুমা বলতেন, রাজপুত্র তখন তরবারি নিয়ে রাক্ষসের সামনে দাঁড়ালো। আমরা এক নিঃশ্বাসে জিজ্ঞেস করতাম, তারপর? সেই তারপর জানার কৌতূহলটাই বোধ হয় আমাদের বড় করে তুলেছে। বাংলা গানের মজলিস অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো এই বিষয়টিকে ঘিরেই। শুনবো গান। 9434921300-তে বন্ধুরা আসবেন আজকের অনুষ্ঠানে। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনলেন। একটু পরেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে।
1: Good evening, this is Akashvani and I am Abhishek Mukhopadhyay with the news at 9. The headlines. Prime Minister Narendra Modi reaffirms India's support for safe and uninterrupted navigation through Strait of Hormuz for regional stability and energy security. Breaks foreign ministers' call for democratic global governance and stronger multilateral action on peace and climate challenges. CBI arrests one of the kingpins in NEET UG 2026 paper leak case. West Bengal government suspends three IPS officers in connection with RG Kaur rape and murder case. Met department forecasts heatwave conditions in Jharkhand, Madhya Pradesh, Rajasthan, Uttar Pradesh and Vidarbh till tomorrow. Indian Wushu team bags 2 gold, 1 silver and 2 bronze medals at Sanda World Cup in Macau. And India concludes Asian Under-17 Boxing Championships with historic 2 gold and 7 silver medals at Tashkent. Prime Minister Narendra Modi today reiterated India's support for safe and unimpeded navigation through the Strait of Hormuz, underscoring its importance for regional stability as well as global energy and food security. After high-level talks with UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan in Abu Dhabi, Prime Minister Modi strongly condemned recent attacks on UAE.
2: Hormuz ko free, open aur safe banaye rakhna ye hamari sabse badi prathmikta hai. इस विषय में अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। ब्रदर, भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा है।

0: ये है विविध भारती, देश की सुरीली धड़कन। छाया गीत के लिए कीजिए।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। পাঁচ দেশ সফরের প্রথম দিনে আজ শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। একাদশ সান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রূপো ও দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং সাতটি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের উপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাঁকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সে দেশের F-16 যুদ্ধ বিমানগুলো তাঁর বিমানকে এসকোর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহী সফর শেষ করে প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্বের গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: पांच देशों की यात्रा के दूसरे चरण में शुक्रवार देर रात नीदरलैंड्स पहुंचेंगे। प्रधानमंत्री मोदी की यह यात्रा न केवल दोनों देशों के लिए महत्वपूर्ण है बल्कि हाल ही में संपन्न इंडिया यूरोप फ्री ट्रेड एग्रीमेंट के संदर्भ में पूरे यूरोप पर असर डालने वाली साबित होंगी। व्यापार की दृष्टि से नीदरलैंड्स भारत का 11वां बड़ा साझेदार है। दोनों देशों का द्विपक्षीय व्यापार गत वर्ष $27.8 बिलियन का रहा है। निवेश के मामले में भी नीदरलैंड्स चौथा बड़ा निवेशक है। प्रधानमंत्री अपने इस महत्वपूर्ण दौरे के दौरान नीदरलैंड्स के प्रधानमंत्री रॉब यतिन के साथ द्विपक्षीय वार्ता करेंगे एवं राजा विलियम अलेक्जेंडर और रानी मैक्सिमा से भी शिष्टाचार भेंट करेंगे। शनिवार को प्रधानमंत्री नीदरलैंड्स में कम्युनिटी इवेंट को संबोधित करेंगे एवं नीदरलैंड्स की प्रतिष्ठित कंपनियों के सीईओ से भी मुलाकात करेंगे। नीदरलैंड्स से आकाशवाणी समाचार के लिए सुश्रुत शर्मा।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি একটি ন্যায়সঙ্গত বৈধ গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। সংঘাতের সম্ভাবনা প্রশমনে আন্তর্জাতিক মহলের রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে পদক্ষেপ করা প্রয়োজন। সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমাধানের পথে এগোনোর পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রীরা। জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবিলায় স্থিতিশীল পরিকাঠামো ব্যবস্থা জোরদার করার উপর সম্মেলনে জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। আরাকচি আরও বলেন যে বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি স্পষ্ট বলেছেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকে ইরান স্বাগত জানাবে। রাজ্যে নতুন তিনটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। এদিকে দীর্ঘ জটিলতা কাটিয়ে আজই শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। এজন্য আজ রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন সম্পূর্ণ বন্ধ রয়েছে। অন্যদিকে এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সন্তোষ ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসায় দীর্ঘ 3 বছরের এই সমস্যার সমাধান হল। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18ই জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়ার সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলোর সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সেই কারণেই রি ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সিজিএ কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে গেছেন। এর আগে 5 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আজ সকালে কোনোরকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে হাজির হন তিনি। 10 দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আজ 13 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজি করকাণ্ডে রাজ্য সরকার আজ 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধান এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। এ ব্যাপারে কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কি কিনা তাও বিবেচনা করা হবে।
2: অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
1: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায় রয়েছে। নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত 24 ঘণ্টায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে নানা তথ্য প্রমাণ জোগাড় করেছেন। আটক করা হয়েছে বহু কাগজপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল ফোন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে পিভি কুলকার্ণি নামে এক রসায়নের অধ্যাপককে তদন্তকারীরা আজ গ্রেপ্তার করেছেন। তিনি মূল ষড়যন্ত্রকারী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গতকাল পুনে থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের আজ পুনের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই জয়পুর থেকে তিনজন, গুড়গাঁও থেকে একজন ও নাসিক থেকে একজনকে গ্রেপ্তার করেছিল। ম্যাকাওতে অনুষ্ঠিত একাদশ স্যান্ডা বিশ্বকাপে ভারতীয় উশু দল দুটি সোনা, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করেছে। ছয় সদস্যের এই দলে ভারতের মেয়েরাই দুটি স্বর্ণপদক জিতেছেন। মেয়েদের 75 কেজি বিভাগে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর শিবানী তার রুশ প্রতিপক্ষকে পরাজিত করে স্বর্ণপদকটি ছিনিয়ে নেন। অপর্ণাও 52 কেজি বিভাগে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক নিশ্চিত করেন। 48 কেজি বিভাগে ভারতের বিমান বাহিনীর ক্রীড়াবিদ কুশল কুমার চীনা প্রতিপক্ষকে পরাজিত করে রুপো জেতেন। এদিকে এসএসবির কারিনা কৌশিক এবং আইটিবিপির সাগর দাহিয়া ব্রোঞ্জ পদক পেয়েছেন। উজবেকিস্তানের তাসখান্ডে এশীয় অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের তরুণ বক্সাররা আজ দুটি স্বর্ণপদক এবং 7টি রৌপ্য পদক জয় করে ইতিহাস তৈরি করেছে। এই প্রতিযোগিতায় ভারত 8টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এর ফলে পুরুষ ও মহিলা দল সম্মিলিতভাবে মোট 17টি পদক জয়ের মাইলফলক স্পর্শ করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদে জাহাজ চলাচলে ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। পাঁচ দেশ সফরের প্রথম দিনে আজ শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণী, কলকাতা 13।
3: আপনারা এখন শুনবেন বাংলা গানের মজলিশ।

নমস্কার বন্ধুরা, বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে আপনাদের সকলের জন্য প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু ফিরদৌস আরা বেগম। ছোটবেলায় রূপকথার গল্প শুনতে শুনতে আমরা সবাই একটা জায়গায় এসে থমকে যেতাম, যখন মা কিংবা ঠাকুমা বলতেন রাজপুত্র তখন তরবারি নিয়ে রাক্ষসের সামনে দাঁড়ালো। আমরা এক নিঃশ্বাসে জিজ্ঞেস করতাম না, তারপর আজ বাংলা গানের মজলিশ এই তারপর কে ঘিরেই। গান তো শোনাবই, তার পরে পরে কথাও বলবো আপনাদের সঙ্গেই 9434921300 এবং আজকের জন্য আমার মনে হলো যে কোথাও আপনাদের

যে কথা বলছিলাম আমরা সেই ছোটবেলার, তারপর জানার কৌতূহলটাই বোধ হয় আমাদের বড় করে তুলেছে। আজ আমরা সবাই এক একটা চলন্ত গল্প। পরীক্ষায় ফেল করবার পর, জীবনের প্রথম চাকরিটা হারানোর পর, কিংবা ভীষণ কাছের কোনো মানুষ যখন হাতটা ছেড়ে দিল তারপর, কিংবা ভুল করে ফেলার তারপর, আমাদের মনে হয়েছে সেখানেই বুঝি সব শেষ। আসলে তারপর মানেই তো নতুন একটা শুরুর অপেক্ষায় থাকা। সেই অপেক্ষায় কিন্তু ঘড়ির কাঁটা থামেনি, জীবন ফিসফিস করে কানে কানে বলেছে তারপর। আজকে এই তারপর শব্দটিকে ঘিরেই আমাদের সারা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান জুড়ে থাকবে যেমন আপনাদের সঙ্গে কথা আর গান। 9434921300 আসবেন আপনারা।

0: সেটা
1: ছিল কোথায় গেল?
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: বাবা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর

আপনাদের জানবার দরকার আছে আজকের ফোন নম্বরটি, জানেন অনেকেই মুখস্থ, 9434921300। আজকে বন্ধুরা আসুন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে। লিখতে চাইলে সেটা কথা হতে পারে কয়েকটি লাইনে, কিংবা কবিতাও হতে পারে, এই শব্দটিকে ঘিরে নিয়ে আসুন আমাদের আজকের অনুষ্ঠানে। কিন্তু এই যে এত কথা বলবার, তারপর আপনারা কি বলবেন তারও তো একটা হিন্ট আপনাদের দিতে হবে, তাই নয়? আপনার জীবনেও কি এমন কোনো তারপর আছে যা আপনাকে থমকে দিয়েছিল, নাকি নতুন পথে এগিয়ে দিয়েছিল? 9434921300।

0000 আপনাদের কাছে খোলা রয়েছে, আসুন। নমস্কার। না, ফোনে যোগাযোগে প্রায় প্রতিদিনই আমাদের বিঘ্ন ঘটে, বন্ধুদের সঙ্গে যোগাযোগে অপেক্ষায় থাকি আমরা। ততক্ষণে আপনাদের জন্য এই গান।

0: তো বেশ তো বেশ তো।
1: নমস্কার,
2: দিদি আমি পাঁচ গ্রাম খড়িকানা থেকে বলছি।
1: নামটা বলুন।
2: ইসরাফিল শেখ।
1: বলুন।
2: বলছি আমি অনুষ্ঠান নিয়মিত ধরেন এক দু বছর ধরে শুনছি এবং কি আমাকে প্রচন্ড ভালো লাগছে এবং প্রতিদিন আমি ট্রাই করি কিন্তু এই ফোন আর লাগছে না, তাই মানে আচকা লেগে গেছে আর কি।
1: আচ্ছা ঠিক আছে, তাতে আপনি যার পরনে আনন্দিত, তাই তো?
2: হ্যাঁ,
1: সঙ্গে থাকুন আমাদের। কেমন 9434921300 তে বন্ধুরা আসুন কথা বলবার জন্য। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
3: বলছিলাম,
1: বলুন।
3: তারপর এই যে শব্দটা খুব ব্যঞ্জনাপূর্ণ কথা, কারণ খুব একটা কাজের জন্য যখন আমরা এগিয়ে যাই, ইভেন তো স্রোতস্বিনী নদীর মতো, তো এগিয়ে যেতে যেতে যখনই আমরা বাধা পাই কিংবা সফল আসে, কিন্তু তারপর আবারও নতুন করে শুরু হয়, আরেকটি মোড় নেয় জীবন পথ, আরেকটি দিকে মোড় নেয়, তারপর আবার একটা দিকে শাখা পোশাখা উপশাখা বিভক্ত হয়, তারপর আর যে সাথে জানতে আপনি তার আর পর নাই, নাই কোনো ঠিকানা। খুব ভালো বিষয় দিয়েছেন, খুব ভালো লাগছে, খুব মন দিয়ে শুনছি, চালিয়ে যান। তারপর আমাদের জীবন রঙিয়ে রঙিন হয়ে উঠুন জীবন, তারপর তো থাকবেই, তারপর

0: তত্ত্ব আমাদের জানা নাই। নমস্কার।
1: নমস্কার। ঋদ্ধি আর আয়ান, কলেজ শেষ হলো, আয়ান পাড়ি দিল অন্য শহরে। বিদায়ের মুহূর্তে ঋদ্ধি কোনো কথা বলেনি, শুধু একটা নীল খাম হাতে দিয়েছিল। আয়ান শহরে পৌঁছে খামটা খুলেছিল, ভেতরে লেখা, যাওয়ার আগে কিছু বলার ছিল না, কিন্তু যাওয়ার তারপর যদি ফিরে আসতে ইচ্ছে হয় জানিও। আয়ান ফিরেছিল, কিন্তু ততদিনে ঋদ্ধির জীবনে নতুন কেউ। না, গল্পটা এখানে শেষ হয়নি। তারপর তারপর তারা বন্ধু হয়ে রইল। জীবনের সব গল্পে তো মিলন থাকতে হবে এমন কোনো মানে নেই। কিছু গল্পের তারপর বিচ্ছেদের পরেও বন্ধুত্বের অদ্ভুত এক রূপ নেয়। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: নমস্কার, আমি মোহাম্মদ খর্তুজালি মন্ডল বলছি, কালপুর থেকে।
1: বলুন, ছোট্ট করে শুনি।
2: তারপর আজ যাব কাল যাব, এইভাবে আবার তারপর তারপর কেটেই যাই। সাইফান ভাই বলে আমার বাড়িতে একবার আসুন, নিজে আজজন কাজ বলে আজকে আমি সাইফান ভাই বাড়ি গিয়েছিলাম, আমি আপনাকে গ্রহণ করেছি, এটুকুই বললাম।
1: ভালো থাকুন আপনি।

যে সূত্রখানি আমি ধরিয়ে দিয়েছিলাম আপনাদের অনুষ্ঠানের শুরুতেই, সেই সূত্র ধরে দুটো মেসেজ এসেছে, পড়ি। লিখেছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। নমস্কার দিদিভাই, মনে করিয়ে দিলেন ছোটবেলার স্মৃতি। মা ঠাকুমারা আমাদের চোখে ঘুম না এলে রাক্ষস খক্ষসের গল্প বলে ঘুম পাড়াতেন। তারা থেমে গেলে বলতাম, ও ঠাকুমা তারপর কি হলো, সোনার কাঠি ছুঁয়ে দিলে রাজকুমারীর ঘুম ভাঙত, রাজকুমার সোনার কাঠি ছোঁয়ালে রাজকুমারীর ঘুম ভাঙত। মনে পড়ে যাচ্ছে দিদিভাই। ঢাকুরিয়া থেকে লিখেছেন সুমিতা রায়। রতন বন্দ্যোপাধ্যায় লিখেছেন রাতমা রামপুরহাট থেকে। নমস্কার দিদি, ছোটবেলায় মামা বাড়িতে দাদুর কাছে হাঙলেরে ভূতের গল্প শুনতাম। দাদু একটু থামলেই আমরা বলতাম তারপর তারপর, এইভাবে গল্প শুনতে শুনতে এক সময় শেষ হয়ে যেত। কিন্তু আমাদের এতই আগ্রহ থাকতো, বলতাম তারপর, দাদু বলতেন তারপর আর নাই। আসলে কোনো বিষয়ে আগ্রহ থাকলে সেটিকে আমরা শেষ করতে চাই না, অনন্তকাল ধরে চলুক সেই সুখময় আনন্দ প্রবাহ। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। তারপর কেটে গেছে কতগুলো বছর, তারপর বদলে গেছে চেনা এই শহর, আজও আমি খুঁজি সেই চেনা চেনা মুখ। তারপর বুকের ভেতর এক চিলতে সুখ, যে গলিতে জমেছিল কত শত গান, সেখানে এখন শুধু ভাঙা অভিমান। ধুলোবালি জমে গেছে স্মৃতির জানালায়, পুরনো সেই চেনা সুর বাতাসে হারাই, আজও আমি খুঁজি সেই চেনা চেনা মুখ। তারপর বুকের ভেতর এক চিলতে সুখ, চায়ের কাপে আজ আর ওড়ে না তো ঝড়, কেউ ভালো আছে কেউ হয়ে গেছে পর, সময়ের স্রোতে সব গেছে বদলে, তবু মন ফিরে যায় সেই চেনা আমলে, আজও আমি খুঁজি সেই চেনা চেনা মুখ। তারপর বুকের ভেতর এক চিলতে সুখ। দিনশেষে একা যখন ঘরে ফিরে আসি, আঁধারে লুকাই আমার চেনা মৃদু হাসি, তবু এই শহরের বুকেই মাথা রেখে স্বপ্নরা আজও শুধু তোমাকেই আঁকে। তারপর কেটে গেছে কতগুলো বছর, তারপর বদলে গেছে চেনা এই শহর।

0: 9434921300 এবারে বন্ধুর সঙ্গে কথা হোক। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, কেউ রয়েছেন? নমস্কার, রয়েছেন হয়তো?
1: নমস্কার,
0: বলুন।
1: তারপর অনেকদিন পর কথা, ভালো তো?
0: অনেক ভালো আছি, বলুন আপনি কেমন আছেন?
1: আমি ভালো আছি। আমার নাম, প্রথমে আমি পরিচয়টা দিয়েছিলাম, একটু শুরুটা অন্যভাবে করতে চেয়েছিলাম।
0: হ্যাঁ, পরিচয় দিন, তারপর আপনার সঙ্গে কথা হোক।
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ। আসলে তারপরের তো কোনো শেষ নেই দিদি, জীবনে চলার পথে। এবং তারপর একটা পথ চলা শেষ হয়েছিল আমার কলেজ জীবন থেকে শুরু করে ইউনিভার্সিটি জীবন যখন শেষ হলো, হ্যাঁ, তখন ভেবেছিলাম তারপর তারপর চলতে চলতে আমি আমার যে গোলটা ছিল প্রাথমিক, সেই গোলটাও আমি অ্যাচিভ করলাম। আমি নেট এবং সেট দুটো কোয়ালিফাই করলাম একাডেমিক দিক দিয়ে। তারপরে এখন আমার মনে হচ্ছে তারপর, এইবার আমার এই তারপরটা হচ্ছে এখন আমি একটা আশ্রয় চাই। আশ্রয়টা কি চাই সেটা আমি আর ভাঙছি না, আশা করছি আপনি বুঝতে পারছেন। আমি বোঝাতে পারলাম?
0: নিশ্চয়ই।
1: এবার একটা আশ্রয় চাই,
0: আপনার সেই তারপরের অপেক্ষা শেষ হোক, নতুন আরো আরো একটা তারপরে শুরু হোক, কেমন?
1: না, আমি একটু কাজ করে ফেললাম বোধ হয়, ভালো লাগবে।
0: আপনি ভালো থাকুন।
1: ভালো থাকুন।
0: আপনাদের অনেকেই হয়তো মনে হতে পারে আজকে যে বাংলা গানের মজলিস অনুষ্ঠানে সাধারণত আমরা কি করি, আমরা কোনো শিল্পীকে কিংবা কোনো ছবিকে কিংবা কোনো ছবির গল্প ঘিরে আমরা কথা বলি। আজকে একটি শব্দকে ঘিরে আমরা কথা বলছি এবং গান শুনছি। আপনারা আসছেন 9434921300 এই মুহূর্তে কে আছেন? নমস্কার।
2: নমস্কার দিদি, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। এটা তারপর ভাবতে হবে।

0: আপনারাও নিশ্চয়ই ভালো আছেন।
1: সত্যি তাই, সারাদিন কুমুদ মেঘ ছিল, ভাবলাম এত গরম পড়ছে তপতি বৃষ্টি হবে, চলে এলো বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে ভাবলাম কিছু একটা করতে হবে, চুপচাপ বসে থাকলাম।
0: বৃষ্টির তারপরে কি করব, তাই তো?
1: এবং তারপরেই সুন্দর করে শব্দবানে একটা কবিতা আরম্ভ হয়ে গেল। আর সেই বৃষ্টিমুখর দিনে সুন্দর কবিতাটা সৃষ্টি হওয়াটাই তারপরে একটা বিশাল বড় উপন্যাস তৈরি হয়ে গেল, মনে শাব্দিক উপন্যাস। আর এটাই খুব অত্যাধিক আনন্দ। কখনো বা জীবন পথে চলতে গিয়ে তারপর খুঁজতে গিয়ে আমরা হারিয়ে যাই, আর তারপর যখন ভাবি তারপর কি, তখন আগ্রহটা আরো বেড়ে যায়। আর এই আগ্রহটাই তারপরের কাছে দারুণ কিন্তু ভেলভেটের মতো মানুষের কাজ করে।
0: ভালো থাকবেন, আপনিও সঙ্গে থাকবেন আমাদের। বন্ধুরা, আপনাদের জীবনে তারপর শব্দটার মানে কি? প্রিয় কোনো মানুষের চলে যাওয়ার পর নতুন করে বেঁচে থাকা, নাকি কোনো অসাধ্য সাধনের পরের আনন্দ? আসুন 9434921300 তে

0: স্কুল শেষ হলো, সমাজ জিজ্ঞেস করলো, তারপর সকলে আশেপাশের, কলেজ হলো, বিশ্ববিদ্যালয় শেষ হলো, সবার মুখে একটাই প্রশ্ন, তারপর কি? চাকরি পেলেন, সংসার হলো, ব্যাস আবার সে একই প্রশ্ন তাড়া করে বেড়ায়। তারপর জীবন যেন এক অন্তহীন দৌড় প্রতিযোগিতা, যেখানে এই তারপরের উত্তর খুঁজতে খুঁজতেই আমাদের আজ দিনটা হারিয়ে যায়, তাই না? আমরা বর্তমানকে উপভোগ করতেই ভুলে যাই অনেক সময়। কিন্তু একটু অন্যভাবে ভেবে দেখুন তো, তারপর শব্দটা কিন্তু শুধু আমাদের তাড়া করেই বেড়ায় না, এটা আমাদের আশাও জাগায়। যখন কোনো কঠিন সময়ে আমাদের মনে হয় সব শেষ, আমি আর পারছি না, ঠিক তখনই একটা নতুন সকাল আসে, জীবন আমাদের কানে কানে বলে যায়, আজকে রাতটা কেটে গেল। তারপর এই তারপর হলো নতুন করে শুরু করার সাহস, এটা আমাদের মনে করিয়ে দেয় একটা অধ্যায় খারাপ হতেই পারে, কিন্তু পুরো গল্পটা এখনো বাকি আছে। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাডাম।
0: বলুন।
1: বানিয়াখালী ডুমকল থেকে মাসুদ আল হোসেন। অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে। তারপর মানে যে শব্দটা, এটা এমন একটা জীবন, মানে তারপরের কোনো শেষ নাই, যত শুরু হবে যত শেষ হবে তবু তারপর থেকেই যাবে আপনার জীবন। যেমন রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থে আমরা দেখি একটা জায়গায় সাধারণ মেয়ে বলে একটা কবিতা আছে, সেখানেও দেখেছি আমরা যে একজন যে গ্রামের মেয়ে এবং গ্রামেরই ছেলে, তো গ্রামের ছেলে যখন বাইরে পড়তে গেল তখন সেখানে গিয়ে একে রেখে আর একজনকে পেল, লিজাকে। তারপর সাধারণ মেয়ে আবার করলো কি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথামেটিক্স এমএসসি করবে, তো তাকে আবার পুরস্কার দিবে কে, ওই ছেলে দিয়ে। তারপর ঠিক এইরকমই জীবনে প্রত্যেকটা মানুষের জীবন। রবীন্দ্রনাথের আর একটা কবিতায় পুনশ্চ কাব্যগ্রন্থের ক্যামিলিয়া কবিতাতে, সেখানে একজন ছেলে একজন মেয়েকে পাওয়ার জন্য খেলার মাঠ চা বাগান বহুদূর গিয়েছে, তবুও পায়নি। তারপর যখন পেল, যেমন সায়নবাবুর আগে বললেন যে বিদিশা আর কবিকার অন্ধকার, এই যে কবিতা এক আশ্রয় পাওয়ার জন্য, তখন লাস্ট অব্দি ছিল একজন ক্যামিলিয়া ফুলের মালা দিয়ে সেই মেয়েকে, সে বললো কেড়ে তুই কালো গালের উপর এত সুন্দর আলো করেছ। তো মানুষের জীবনে শেষ নাই কোথাও, এত সুন্দর একটা কথা বলেছেন শুধু একটা শব্দের উপরে। আমি অনেকক্ষণ থেকে শুনছি, লাইনটা পাচ্ছিলাম না ম্যাডাম। আমি
0: ভালো থাকুন।
1: হ্যাঁ, আপনি ভালো থাকবেন ম্যাডাম।

0: তারপর তারপর শেষ হলো 14 বছরের অজ্ঞাতবাস। সে আমাকে দেখে ডুকরে উঠল, তুমি এমন বিবর্ণ কেন? আমি তাকে দেখে চমকে উঠলাম, তুমি এমন বিদীর্ণ কেন? সে বললে, আমার হাতের দিকে তাকাও। তার হাতে ঘর পোড়া আগুনের চাকা চাকা ছ্যাঁকা। আমার বুকের দিকে তাকাও, তার বুকে ভাঙা রাজবাড়ির সমস্ত ইট পাথর। আমার চোখের দিকে তাকাও, তার চোখে উপুড় হয়ে আছে দুটো মরা ভ্রমর। আমি ভেজে বাতাসের মতো জিজ্ঞেস করলাম, তোমাকে কাঙাল সাজালো কে? সে পাতা ঝরার শব্দে জানালো, স্বপ্নের দরজা খুলে দিয়েছিলাম যাকে। তারপর তারপর আমি তাকে সাজাতে বসলুম আমার নিজের ভিজে পালকে। একবার বন্ধুকে দেখি, তারপর গান। কেমন? নমস্কার, কে আছেন সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম, বলুন।
1: বলছি, ছোটবেলায় দাদুকে জড়িয়ে ধরেছি, দাদু একটা গল্প বলো। তো দাদু গল্প ধরেছে।
0: আপনি কে বলছেন, নাম শুনি।
1: জীবন্তী থেকে মুজিবুর রহমান।
0: হ্যাঁ বলুন।
1: তো দাদু বলছে, সে আর বীর জুড়ে জাল পেতেছি ফাঁসি ধরার জন্য। এক জাল ফাঁসি পড়েছে, খুব খুশি, কিন্তু যাদের একটা ফাঁস ছিল কাটা, ওই থেকে পাখি একটা একটা করে বেরিয়ে যাচ্ছে। দাদু তারপর ওই ফুরুক, দাদু দাদু কি হলো? তারপরে তারপর ওই ফুরুক, মানে পাখি একটা একটা করে বেরিয়ে যাচ্ছে। তারপর আমি জিজ্ঞেস করছি দাদু, তারপর ওই তো দাদুর উত্তর হচ্ছে ফুরুক, মানে উড়িয়ে যাচ্ছে একটা করে পাখি। এ পর্যন্ত বললাম।
0: ভালো থাকুন আপনি।

জীবনে অনেক কিছুই তো শুরু হয়, প্রেম, বন্ধুত্ব কিংবা কোনো নতুন জার্নি। কিন্তু সব কিছু কি শেষ হয়? না, আসলে শেষ হয় না। একটা গল্পের শেষে আর একটা গল্প শুরু হয়, আর সেই নতুন অধ্যায়ের নামই হলো তারপর। গানে শুনবো একটি গল্প।

মেসেজে যাব একটু, পাঠিয়েছেন আপনারা, পড়ি। চন্দ্রনাথ সাহা লিখেছেন কান্তনগর থেকে। তারপর কি সাধারণ এক শব্দ, কিন্তু কত অসাধারণ তথ্য বহন করে এই শব্দটি। কত কৌতূহল, কত উৎকণ্ঠার বহিঃপ্রকাশ লুকিয়েছে এই শব্দে। মনে হয় যেন শব্দটির আগে বা পরে কোনো পূর্ণচ্ছেদ হয় না, বাচ্চা বুড়ো সবার মধ্যেই সমানভাবে প্রচলিত এই শব্দ। কুশল বিনিময়ে, তারপর অফিসে গিয়ে, তারপর বন্ধুর আড্ডায়, তারপর আলোচনায়, তারপর গল্পে, তারপর তারপরেও তারপর, আর কত দূরে তারপর। ব্যক্তিগতভাবে আমি শব্দটি খুব ব্যবহার করি, আর বেশিরভাগ ক্ষেত্রে এর সদুত্তর আমি পেয়েছি। কখনো কখনো এই শব্দের প্রয়োগ অনেকের ক্ষেত্রে অদ্ভুতভাবে আশাপ্রদ হয়, অনেকের স্বস্তি আনে, বিষণ্ণ হৃদয়ে আনন্দ দেয়, তার যে কোনো পর হয় না। বাহ, কি সুন্দর! শেষ করব তো, তো সেই শেষের কথাটি বলে দিয়েছেন আমাদের কোনো বন্ধু বাংলাদেশ থেকে, চাপরাইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে এসএম ছবেদ আলী। ছোটবেলায় মায়ের কাছে কোয়াকুণ্ড পাখির গল্প কত শুনেছি, মাঝে গল্প একটু থামলে বলতাম তারপর, ওই গানটার কথাও মনে পড়ে, তারপর তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। সবশেষে মনে পড়ে, তারপর আর আসে না রাজার কুমার পক্ষীরাজে উড়ে। এসএম ছবেদ আলী, চাপরাইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে আমাদের মেসেজ পাঠিয়েছেন। ফোনে যাওয়ার তো আর কোনো সময়ই নেই, কথার পরে আর সময় সুযোগ হচ্ছে না।

বন্ধুরা, আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের শেষের গানে। কোন গান? যে গানের এই শব্দটি দিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠানের অনুপ্রেরণা, যে শব্দটিকে ঘিরেই একটি অসাধারণ গান আমরা পাই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুরুতেই পাবেন একটি মহিলা কণ্ঠ, চাঁদ ওসমানী।

গল্প কখনো একটা পাতায় শেষ হয় না। একটা খারাপ অধ্যায় মানে পুরো বইটা পুড়িয়ে ফেলা নয়। অন্ধকার রাতের পরই তো আসে নতুন সকাল। আপনার জীবনের আজকের পাতাটি যদি কষ্টের হয়, জানবেন পরের পাতাটি উল্টানো এখনও বাকি আছে। থমকে যাওয়া নয়, কারণ সুন্দর অধ্যায়টা কোথায় শুরু হতে চলেছে ঠিক

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব, আগামীকাল শনিবার 16ই মে আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:50, 6টায় অমৃতবাণী এবং ভক্তিগীতির অনুষ্ঠান। শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আগামীকাল বিষয় এসো সবে একসাথে বাস করি, উপস্থাপনায় আশিস ভৌমিক। 2:05 বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর। 2:30 অঙ্গনা। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কথা বলেছেন সুগত সেন, তার সঙ্গে কথা বলেছেন সুমনা সেনগুপ্ত। বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শোনা যাবে, নজরুল গীতির অনুষ্ঠান রয়েছে 5:15, 5:30 কিষাণবাণী। দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান আপনারা শুনতে পারবেন 6:05। ভক্তিগীতির অনুষ্ঠান 6:40, 7:10 আজ সন্ধ্যায়। রাত 8:10 শোনা যাবে নাটক দেবতার গ্রাস, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরেই আপনারা শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে 9:15। রাত 10টায় শ্রুতি অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে নিখিল কুমার সরকার এবং সমীরণ ঘোষ। 10:15 হিন্দি ছবির গানের অনুষ্ঠান মাহফিল। লাইভ ফোন ইন অনুষ্ঠানে আগামীকাল বিষয় হিন্দি ছবির মা, উপস্থাপনায় মুক্তি হক। রাত 11টায় আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন শনিবার আগামীকাল 6ই মে আমাদের 16ই মে আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায় রয়েছে। আবহাওয়াজনিত সতর্কবার্তায় বলা হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, আর এর সঙ্গে শেষ হল আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:27, যাই হিন্দ।